কোথায় আছো জানি না, যেখানেই থাকো ভালো আছো তো, মনে পড়ে।

0: টাইম চেক, এখন সময় সকাল সাতটা।
1: সকাল সাতটা, আজ রবিবার, উনিশে আশ্বিন, বাইশে রবিউসানি, চৌঠা অক্টোবর। বাংলাদেশ বেতার খবর পড়ছি লতিফা জামান। শুরুতেই শিরোনাম। তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অফ বেঙ্গল কনভারসেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বঙ্গোপসাগরকে অভিন্ন সমৃদ্ধির অঞ্চলে পরিণত করতে সহযোগিতার আহ্বান। অনলাইন বিবাহ তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হলে বিবাহ সংক্রান্ত অনিয়ম প্রতিরোধে সহায়ক হবে বললেন আইনমন্ত্রী। অপতথ্য রোধে তরুণদের সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। কঠোর নিরাপত্তায় ইউরেনিয়াম পৌঁছল পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। দেশে একদিনে হামের উপসর্গে আট শিশুর মৃত্যু, ডেঙ্গুতে মৃত্যু ছয়। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত সানায় সৌদি জোট বাহিনীর বিমান হামলা, কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত। এবং তিন ম্যাচ নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে অংশ নিতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করল বাংলাদেশের মেয়েরা। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গোপসাগরকে অভিন্ন সমৃদ্ধির অঞ্চলে পরিণত করার লক্ষ্যে বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি, জলবায়ু ও সামুদ্রিক বিষয়ে আরও গভীর আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অফ বেঙ্গল কনভারসেশন 2026-এর উদ্বোধনকালে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ভৌগোলিক ও কৌশলগত অবস্থানের কারণে বাংলাদেশের সমুদ্রবন্দর, নৌপথ ও উপকূলীয় অর্থনীতি পুরো বিশ্বের সঙ্গে যুক্ত হতে পারে। তিনি বলেন, জাহাজ চলাচল, মৎস্য সম্পদ, পর্যটন, জ্বালানি ও আঞ্চলিক সরবরাহ ব্যবস্থাপনায়ও এদেশের অপার সম্ভাবনা রয়েছে। তারেক রহমান বলেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার। জাতীয় স্বার্থ সুরক্ষা, নীতিমালার ধারাবাহিকতা বজায় রাখা, অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক সংস্কার তার সরকারের অগ্রাধিকার বলেও জানান তিনি।
3: We are making Bangladesh an attractive destination for investment. We are building Bangladesh.
4: বাংলাদেশকে বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করার পাশাপাশি দেশকে শক্তিশালী উৎপাদন ও বিনিয়োগের কেন্দ্রে রূপান্তরিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
1: বিনিয়োগকারীদের জন্য নীতিগত নিশ্চয়তার উপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদী নীতিমালার ধারাবাহিকতাই বিনিয়োগকারীদের প্রয়োজনীয় নিশ্চয়তা দেবে। দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে জাতীয় অগ্রগতির অন্যতম চালিকা শক্তি হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই জননীতিক সুবিধা কাজে লাগাতে সরকার ভাষাগত দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, প্রযুক্তিগত রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হলে বিবাহ সংক্রান্ত অনিয়ম, বাল্যবিবাহ ও অননুমোদিত বহু বিবাহ প্রতিরোধ সহজ হবে। তিনি গতকাল রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনে সফটওয়্যারের ব্যবহার বিধি এবং প্রাসঙ্গিক বিষয়াদি শীর্ষক দশ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণের উদ্বোধনকালে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, বৈবাহিক সম্পর্কের তথ্য সমন্বিত ডাটাবেজে সংরক্ষিত থাকায় দেশের যে কোনো প্রান্ত থেকে এমনকি বিদেশ থেকেও প্রয়োজনীয় তথ্য দ্রুত যাচাই করা সম্ভব হবে। আইনমন্ত্রী বলেন, এই ব্যবস্থার ফলে তথ্য গোপন করে বিবাহ, গোপন বিবাহ এবং পরবর্তীতে বিবাহ অস্বীকারের সুযোগও কমে আসবে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড আব্দুল মঈন খান জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধিদের দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে স্থানীয় সরকার বিভাগ আয়োজিত সৌর বিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনার সভায় একথা বলেন। প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধি উভয়ের লক্ষ্য জনগণের সেবা করা উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দ্রুততার সঙ্গে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহী আলম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে তার গুলশানের বাসভবনের ছাদে সৌর প্যানেলে উৎপাদিত বিদ্যুৎ থেকে 1200 ইউনিট জাতীয় গ্রিডে দিয়েছেন। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দক্ষ শ্রমিক তৈরির পাশাপাশি চট্টগ্রামের বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন বিদেশি ভাষায় দক্ষতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে। তিনি গতকাল চট্টগ্রামের নাসিরাবাদে শিল্প সম্পর্ক শিক্ষায়তন মিলনায়তনে তার মন্ত্রণালয়ের দপ্তর ও সংস্থার কর্মকর্তা এবং চট্টগ্রামের প্রথম ও দ্বিতীয় শ্রম আদালতের বিচারকদের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, সম্ভাবনাময় আন্তর্জাতিক শ্রম বাজারে প্রতিযোগিতা করতে হলে ভাষা দক্ষতাও অর্জন করতে হবে। তিনি চট্টগ্রামের শ্রম আদালতের অবকাঠামোগত সমস্যাগুলো দ্রুত সমাধানেরও আশ্বাস দেন। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাজারে আমদানি নির্ভর ফলের দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে সরবরাহ বাড়াতে আমদানি বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে তাঁর মন্ত্রণালয়ের কক্ষে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন। এই লক্ষ্যে বাণিজ্যমন্ত্রী আমদানিকারকদের দ্রুত ঋণপত্র বা এলসি খোলারও আহ্বান জানান। তিনি বলেন, খেজুর আমদানিতে শুল্ক কর সংক্রান্ত সিদ্ধান্ত চলতি সপ্তাহেই জানানো হবে। অস্বাভাবিক দামে মালটা বিক্রির প্রমাণ পাওয়া গেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ফুটবল সহ খেলাধুলাকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে নয় বরং পেশা ও জীবিকা নির্বাহের অন্যতম উপায় হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, জাতীয় পর্যায়ে সুনাম অর্জনকারী ও দক্ষ খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও সরকারের অঙ্গীকারের অংশ। খেলাধুলার বিকাশের মাধ্যমে তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ, সক্ষম এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। মন্ত্রী গতকাল রাজধানীর গ্রিন রোড সরকারি কর্মচারী কোয়ার্টারে সরকারি কর্মচারী সমাজ কল্যাণ কেন্দ্র আয়োজিত ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলার শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শেখ রবিউল আলম বলেন, খেলাধুলা একটি জাতিকে মানসিকভাবে শক্তিশালী ও শারীরিকভাবে সক্ষম করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্ম যত বেশি খেলাধুলা, অনুশীলন ও ক্রীড়া চর্চায় যুক্ত থাকবে তাদের সুস্থভাবে বেড়ে ওঠা এবং যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ ততই বাড়বে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ও অসত্য তথ্য একটি অশুভ সংকেত হিসেবে দেখা দিয়েছে যা প্রতিরোধে তরুণদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা জরুরি। তিনি গতকাল রাজধানী নটরডেম কলেজে আয়োজিত দ্বিতীয় ন্যাশনাল মিডিয়া কার্নিভাল 2026 সমাপনী অনুষ্ঠানে একথা বলেন। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, নিয়মিত আয়োজন করা হলে এ ধরনের মিডিয়া কার্নিভাল সৃজনশীলতা, বিশ্লেষণী দক্ষতা ও দায়িত্বশীল নাগরিকত্বের চর্চায় শিক্ষার্থীদের সহায়তা করবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিং এবং দ্বিতীয় ইউনিটের জন্য আনা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নতুন চালান কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রকল্প এলাকায় পৌঁছেছে। আমাদের পাবনা জেলা সংবাদদাতা জানান, ইউরেনিয়াম বহনকারী তিনটি বিশেষ লরির একটি বহর গতকাল দুপুরে পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ করে। বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ রেসপন্স ব্যাটেলিয়ান SRB, পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা বহরটির সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: বিশেষ নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়াম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনটি বিশেষায়িত গাড়িতে প্রায় 5 ঘন্টার যাত্রায় পাবনার প্রকল্প এলাকায় পৌঁছায় এই জ্বালানি। পুরো পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণ করা হয় বলে জানান পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।
6: কোন রকম বাধা বিপত্তি ছাড়া এটার উপর প্রজেক্টের ভিতরে প্রবেশ করতে পারে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছিলাম। আমরা পোশাকে অবস্থান করেছিলাম, আমরা সাদা পোশাকে ছিলাম।
5: রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান ও ভারত হয়ে বাংলাদেশে আসে এই পারমাণবিক জ্বালানি। এর আগে প্রথম ইউনিটের প্রথম রিয়েক্টরে ইউরেনিয়াম লোডিং সম্পন্ন হয়েছে গত মে মাসে। এবার দ্বিতীয় ইউনিটের জন্য নতুন চালান আসায় প্রকল্পের জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনাতেও এগিয়েছে বাংলাদেশ, বলছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। রূপপুরের দুই ইউনিটে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে প্রথম ইউনিটের 1200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে নিতে প্রয়োজনীয় সঞ্চালন অবকাঠামো প্রস্তুত করেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ PGCB। এখন শেষ ধাপের কারিগরি পরীক্ষা নিরীক্ষা চলছে। মন্ত্রণালয়ের আশা, ডিসেম্বরে প্রথম ইউনিট থেকে 200 থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে। রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলে দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় যোগ হবে বড় একটি নতুন সক্ষমতা। বিশেষ করে পাবনা ও আশপাশের অঞ্চলের মানুষও বলছেন, দীর্ঘদিনের এই মেগা প্রকল্প চালু হলে স্থানীয় বিদ্যুৎ পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।
7: এই নিউক্লিয়ার প্রকল্প চালু হলে উপর থেকে যে পরিমাণ বিদ্যুৎ আমরা জাতীয় গ্রিডে পাব, আমাদের এই আঞ্চলিক বিদ্যুৎ সমস্যার সমাধান অনেকাংশেই কেটে যাবে।
8: নিরাপত্তা মেনেই আইছে আর কি ইনশাল্লাহ, আর আমরা অবশ্যই সেফ জোনে আছি।
5: নিরাপদে জ্বালানি সরবরাহ, সঞ্চালন অবকাঠামো প্রস্তুত এবং কারিগরি পরীক্ষা নিরীক্ষার শেষ ধাপ সব মিলিয়ে উৎপাদনে যাওয়ার গুরুত্বপূর্ণ প্রস্তুতি শেষ করছে রূপপুর। এখন অপেক্ষা প্রথম ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার। মোহাম্মদ মাহমুদুল হাসান, বাংলাদেশ বেতার।
1: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
9: খবরের বাকি অংশ পড়ছি মীর মোহাম্মদ শহীদুল্লাহ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা সরকারের রয়েছে। তিনি গতকাল চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনকালে সাংবাদিকদের একথা বলেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসা সেবার সার্বিক পরিস্থিতির খোঁজ নেন। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দ্রুততম সময়ের মধ্যে 150 শয্যায় উন্নীত করা হবে বলেও জানান তিনি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন DNCC প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেছেন, জনভোগান্তি কমাতে সরকার যে কোনো মূল্যে ফুটপাত দখলমুক্ত করবে। গতকাল রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে তিনি একথা বলেন। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন DSCC র উদ্যোগেও পরিচালিত হয় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
10: শুধু হাসপাতালের শয্যায় নয়, ডেঙ্গুর ঝুঁকি ছড়িয়ে পড়েছে মানুষের ঘর বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান আর জনবহুল এলাকাতেও। বৃষ্টির পর জমে থাকা পানি আর অপরিচ্ছন্ন পরিবেশ হয়ে উঠছে এডিস মশার প্রজনন স্থল। ফলে ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধনের পাশাপাশি পরিচ্ছন্নতা নিশ্চিত করাও এখন বড় চ্যালেঞ্জ। এই বাস্তবতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে ক্লিন ডে কর্মসূচি। TSC থেকে শুরু হওয়া এই কার্যক্রমে ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি চলছে মশক নিধন কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সহ বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা ও জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে। তাই ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের ব্যক্তিগত সচেতনতার উপরও জোর দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ বি এম ওবায়দুল ইসলাম।
11: ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু না, সারা বাংলাদেশ আমাদেরকে গিনে রাখতে হবে, নিজেকে গিনে রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। বিভিন্ন হলে হলে ইতিমধ্যে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে এবং এটা ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু না, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে, এর কারণ উদ্ঘাটন করতে হবে।
10: ক্যাম্পাসের পাশাপাশি নগরীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারের কথা বলেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদেরও নিজ নিজ জায়গায় থেকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটির প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম।
12: অপরিচ্ছন্নর দিক দিয়ে 1-10 মধ্যে ঢাকা শহরের অবস্থান থাকে, এটা নিশ্চয়ই আমাদের জন্য কল্যাণকর নয়। তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের দায়িত্ব নেওয়ার পর থেকে যে কয়টা বিষয়ের উপর জোর দিয়েছেন তার মধ্যে একটা হল ক্লিন সিটি, গ্রিন সিটি।
10: এদিকে রাজধানীর মানিকমিয়া এভিনিউতে ডেঙ্গুর লার্ভা ধ্বংস ও সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সংস্থাটির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান জানিয়েছেন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শূন্যে নামিয়ে আনতে মশক নিধনের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও চলছে।
13: যেই জায়গা পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন থাকবে, সেখানে মশা সৃষ্টি হওয়ার কোন সুযোগ নেই। এই এডিস মশা থেকে নিজেকে রক্ষা করতে হলে, ডেঙ্গু থেকে রক্ষা করতে হলে আপনাকে আপনার বাসা বাড়ি আপনার জায়গা পরিষ্কার রাখতে হবে।
10: ডেঙ্গুর বিস্তার ঠেকাতে নিয়মিত পরিচ্ছন্নতার পাশাপাশি মশার প্রজনন স্থল ধ্বংসের জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
9: ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লাগেজ ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার জামায়াত ইসলামীর নেতা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামানকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। দেশে গতকাল সকাল 8 পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টা হামের উপসর্গ নিয়ে আরও 8 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,122 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে গতকাল এই তথ্য জানানো হয়। এদিকে গতকাল সকাল 8 পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় ডেঙ্গুতে 6 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন মোট 1,608 জন। ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাছাই রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় শেষ হচ্ছে আজ। নির্বাচন কমিশন ইসি গতকাল এই তথ্য জানায়। ইসির তফসিল অনুযায়ী আগামী মঙ্গলবার আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বুধবার এবং বৃহস্পতিবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে। বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
14: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
15: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
9: এবার আন্তর্জাতিক সংবাদ। ইয়ামেনি বাহিনী সানা হুতি নিয়ন্ত্রিত ইয়ামেনের দুটি নগরীতে বিমান হামলার খবর নিশ্চিত করেছে। স্থানীয় সংবাদ মাধ্যমে আজ ভোরে হুতি নিয়ন্ত্রিত রাজধানীতে প্রথম হামলার খবর প্রকাশিত হয়। ইয়ামেনি সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র একটি সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে জানান, সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী সানা ও সাদা নগরীতে সন্ত্রাসী হুতি মিলিশিয়াদের হামলার লক্ষ্যবস্তু করে। এর আগে ইরান সমর্থিত হুতিরা সানায় সৌদি আরবে অন্তত 26টি বিমান হামলার অভিযোগ করেছে। এদিকে লড়াই অব্যাহত থাকা ইয়ামেনে কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। মানবিক সংস্থাসমূহ জানায় ইয়ামেনে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 2 লাখে পৌঁছেছে। রাশিয়ায় ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে ব্যাপক বিমান হামলার সতর্ক বার্তা দিয়ে কূটনীতিক ও বিদেশি নাগরিকদের শহরটি ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। মস্কো কিয়েভের দ্বিতীয় প্রধান সেতু পিভনিচনিতে হামলার কয়েক ঘণ্টা পর এই সতর্ক বার্তা দেয়। এই হামলায় 2 জন আহত হয় ও সেতু সড়কের উপরিভাগ এবং উপরের দিকে ঝুলে থাকা ট্রলিবাসের তার ক্ষতিগ্রস্ত হয়। খেলার খবর। ক্রিকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচ নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে অংশ নিতে নিগা সুলতানের নেতৃত্বে গতরাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশের মেয়েরা। আগামী 9 অক্টোবর বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়া নারী দলের মধ্যে সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেতও দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:51 এবং সূর্য অস্ত যাবে 5:53। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বে অব বেঙ্গল কনভারসেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বঙ্গোপসাগরকে অভিন্ন সমৃদ্ধির অঞ্চলে পরিণত করতে সহযোগিতার আহ্বান। অনলাইন বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা চালু হলে বিবাহ সংক্রান্ত অনিয়ম প্রতিরোধে সহায়ক হবে বললেন আইনমন্ত্রী। অপতথ্য রোধে তরুণদের সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর। কঠোর নিরাপত্তায় ইউরেনিয়াম পৌঁছালো পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। দেশে একদিনে হামের উপসর্গে 8 শিশুর মৃত্যু, ডেঙ্গুতে মৃত্যু 6। এবং 3 ম্যাচ একদিনের নারী আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে অংশ নিতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করল বাংলাদেশের মেয়েরা। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
16: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ। সবার সাথে 90.4।

শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: মর্নিং মাইক,
1: গুড মর্নিং এভরিওয়ান। কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, কারণ আমি অনেক বেশি ভালো আছি। আর অনেকদিন পর মনে হচ্ছে আপনার সাথে কথা বলছি, কেন জানি না, মানে লাস্ট কথা হয়েছে বৃহস্পতিবার, আর আমি আপনাদেরকে একটা কথা দিয়েছিলাম, সেই কথা আমি রাখতে পারিনি। তবে এটা কোনো ব্যাপার না, আসলে তেমন কোনো কি বলে মানে মেজর কোনো কথা আমি আপনাদেরকে দিইনি, আমার কাছে মনে হয়। কিন্তু তারপরও আমি জানি যারা আমাকে ভালোবাসেন, যারা আমার জন্য অপেক্ষা করেন, তাদের জন্য ব্যাপারটা অনেক বড় কিছুই। তারা হয়তো বা আমার জন্য অপেক্ষা করেছিলেন গত শুক্রবার, একটু টেকনিক্যাল সমস্যার কারণে এবং একটু মানে প্রবলেমের কারণে আমি শুক্রবার দিন আসতে পারিনি আপনাদের মাঝে। তবে আশা করছি আগামী শুক্রবার থেকে থাকবো, তবে সেটা আমি আপনাদেরকে কনফার্ম জানিয়ে দেবো বৃহস্পতিবার। যাই হোক, আমি আগে আপনাদেরকে ওয়েলকাম জানাই মর্নিং মাইকে। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। আজকেও আছি এবং গল্প করবো, আড্ডা দিব, অনেক মজার মজার গসিপ শেয়ার করবো, আর আপনাদের SMS কমেন্টগুলো পড়বো। আমাকে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো চলুন আজকের মর্নিং মেক শুরু করে দেই। গান শুনছিলেন আপনারা, আরও কিছু সুন্দর সুন্দর গান প্লে করে দিব। আপনারা চাইলে গানের রিকোয়েস্ট করতে পারেন, তবে আমি কিন্তু আজকে বেশি একটা গান প্লে করতে পারবো না, মানে আপনাদের রিকোয়েস্টের গান প্লে করতে পারবো না, কারণ হয়তো আপনাদের সব রিকোয়েস্টের থেকে মাত্র দুই একটা গান হয়তো প্লে করা সম্ভব হবে। ঠিক আছে, তো আপনারা গান শুনতে থাকুন, আর একটা ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।
2: স্যার আসবো?
3: আসুন।
2: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
3: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
2: জি স্যার।
3: সেটা কেন হলো না?
2: না স্যার, মানে স্যার,
3: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
2: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
3: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
2: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
3: তাহলে কি এভাবেই চলবে?
4: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
5: বাইজা বুজা তামা তামা তো জানতো, মগর কি হলছেন পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
6: দিল দিয়া ফিল করেন FM 90.4।

0: 93.4।
1: রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগন্যাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। 1. বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। 2. গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। 3. শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। 4. মশারি ব্যবহার করুন। 5. ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

মর্নিং মাইকের পোস্ট কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে, আপনারা চাইলে ফেসবুক পেজে যে কমেন্ট করতে পারেন। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ilovethakafm। আর আমি তানহা আছি আপনাদের সাথে সকাল 8টা থেকে এবং প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা চাইলে জানাতে পারেন আমাকে, বা আপনাদের সকালের গল্প আমাকে জানাতে পারেন SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। আর আমি একটু বলে দিই যে আমরা কিন্তু আজকে অনেক গল্প, গান, আড্ডা দিব এবং এখনও আপনাদের সাথে আমি একটা গল্প বা এটা কি বলে গসিপ, মজার মজার নিউজ শেয়ার করতে চাই। তার আগে বলে দিই আমার মর্নিং মেকের পোস্টে আমি আজকে একটা ফুচকা খাওয়ার ছবি আপলোড করেছি এবং বলেছি যে কোন খাবারটা আছে যেটা আপনি কোনো দিনই ছাড়তে পারবেন না। তো আমার আমার কাছে মনে হয় যে আমি ফুচকা আর চা কোনোদিনই ছাড়তে পারবো না। তো ফুচকা খাওয়ার সেই ছবিটা দিয়ে আমি তাই বোঝাতে চেয়েছি আপনাদের কোন মানে মতামত কি এবং আপনাদের কোন খাবারটা আপনারা কোনো দিন ছাড়তে পারবেন না সেটা জানিয়ে দিন কমেন্ট করে। তো আপনাদেরকে সাথে এখন আমি যেই মজার একটা গল্প শেয়ার করবো সেটা হচ্ছে মোশারফ করিমকে নিয়ে। ফেসবুকে সরব হলো বেশিরভাগই কাজের খবর প্রকাশ করেন অভিনেতা মোশারফ করিম। তার ব্যক্তিগত কোনো মতামত খুব একটা ভক্তদের সঙ্গে প্রকাশ করেন না। ছবিটি তার একটা ছবি পোস্ট করে তিনি এবার লিখেছেন, আভিজাত্য পোশাকে নয় প্রকাশ পায় ব্যক্তিত্বে। কথাটার সাথে আমি কিন্তু মানে একদমই একমত, কারণ আসলে মানুষের ব্যক্তিত্ব যদি সুন্দর না হয়, পার্সোনালিটি যদি সুন্দর না হয়, মেন্টালিটি যদি সুন্দর না হয়, তাহলে একটা মানুষ যত দামি পোশাকই পরুক না কেন আপনি দেখবেন তাকে আপনার ভালো লাগবে না, বা তার সাথে আপনার কথা বলতে ইচ্ছে করবে না, বা তার আশেপাশেও আপনার থাকতে ইচ্ছে করবে না। আর আমাদের আমি দেখেছি বর্তমানে আমাদের ব্যাপারটা এরকম হয়ে গেছে যে পজিটিভ মেন্টালিটির থেকে আমাদের মধ্যে নেগেটিভ মেন্টালিটিটা বা নেগেটিভ পার্সোনালিটিটা খুব বেশি বেশি থাকে। মানে ধরেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা বাসে উঠতে যাবেন, বাসের কাউন্টারে দাঁড়িয়ে আছেন, সিরিয়ালে যেতে হবে কিন্তু সিরিয়াল বেশি একটা নেই ধরেন, বা বেশি একটা থাকলে ধরেন কোনো একটা কারণে আপনার সামনের জন হয়তো বা যাচ্ছে না, আপনি দেখা যাবে যে সিরিয়াল ব্রেক করে চলে যাচ্ছেন, হয়তো সে তাতে কোনো কারো কোনো ক্ষতি হচ্ছে না। আপনার মনে হতে পারে যে আমি তো কারো কোনো ক্ষতি করিনি, আমি যে সিরিয়ালটা ব্রেক করে সামনে এসেছি কারণ আমার সামনে সিরিয়ালটা একটা জ্যামে বা একটা মানে আটকেছিল এই কারণে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনার এথিক্স বা নীতিতে এই ব্যাপারটা অবশ্যই থাকতে হবে, রুলস ইজ রুলস, মানে রুলস মানেই কিন্তু রুলস, ঠিক তাই না? সো এই ব্যাপারটাকে অবশ্যই মানতে হবে। যেমন আমরা অনেক সময় দেখি যে রাস্তায় ট্রাফিক পুলিশ না থাকলে আমরা অনেকেই ট্রাফিক রুল তেমনভাবে মানতে চাই না, বা হেলমেট পরি না শুক্রবার দিন হলে বা ছুটির দিনগুলোতে বা রাত 9টার পর হলে অনেকে দেখবেন যে বলে যে হেলমেট না পরলেও চলবে, এখন রাতের বেলা পুলিশ ধরে না। পুলিশ ধরে না তার মানে এই না যে আপনি আপনার রুলসটাকে ব্রেক করবেন বা আপনি আপনার সেফটির কথা চিন্তা করবেন না। সেফটি না হলে বাদই দিলাম, কিন্তু রুলসটাকে তো ব্রেক করা উচিত না। তো এই ছোটখাটো এই বিষয়গুলোই কিন্তু আমাদের পার্সোনালিটি প্রকাশ পায়। আমি অনেক মানুষ দেখেছি যারা হাজার কিছু হলেও রুলসের বাইরে যায় না, রুলস ইজ রুলস। তো এই ব্যাপারগুলো আমাকে সত্যি অনেক বেশি ইমপ্রেস করে এবং আমার খুবই ভালো লাগে যারা সবসময় না কিন্তু যেগুলো বেসিক রুলস বা আমাদের সামাজিকগতভাবে যেই রুলসগুলো থাকে বা রাষ্ট্রীয়ভাবে যেই রুলস থাকে সেগুলো অন্তত যারা পালন করে তাদেরকে আমি অনেক বেশি রেসপেক্ট করি এবং তাদের কাজকর্মকে আমি অনেক বেশি সাপোর্ট করি। তো আপনাদের আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে আপনাদেরও ঠিক এমনই হওয়া উচিত, যে ধরুন সুযোগ থাকলেও রুলসটা ব্রেক না করার চেষ্টা করবেন। এছাড়া আপনি আপনার পার্সোনালি ব্যক্তিগতভাবে দুই একদিন হয়তো বা রুলস ব্রেক করতে পারেন, মানে আপনার ব্যক্তিগত জীবনে, কিন্তু চেষ্টা করবেন আমাদের রাষ্ট্রীয়ভাবে নিয়ম কানুনগুলো ব্রেক না করার, আর যথাসম্ভব চেষ্টা করবেন পজিটিভ মেন্টালিটি রাখার, নেগেটিভ মেন্টালিটিটা কম রাখার। অবশ্য মানুষ এখন এত বেশি চিটিং করা শিখে গেছে, এত বেশি মানে একজন একজনকে ডিচ করছে যে আসলে সহজেই আমরা চাইলেও কাউকে বিশ্বাস করি না। এবং আপনি দেখে থাকবেন যে আমাদের একটা পর্যায়ে এসে বা এই বর্তমান যুগের বেশিরভাগ মানুষেরই কোনো বন্ধু থাকে না, মানে
বেস্ট ফ্রেন্ড ব্যাপারটা যে একদম সমস্ত কিছু সে আমার জানে বা তার সমস্ত কিছু আমি জানি, এই ব্যাপারগুলো খুবই কমে গেছে। মানে আছে, বন্ধু বান্ধব আছে হয়তো বা সেই রকম আছে, কিন্তু একেবারে হয় না আগে যেটা হতো যে দুইজন একদম মানিক জোড়া, ব্যাপারটা কিন্তু কমে গেছে। আমরা নিজেরাও এখন ওভার শেয়ার করা বন্ধ করে দিয়েছি, কারণ আমাদের কাছে মনে হয় যে ওভার শেয়ার করলে হয়তো অপোজিট পার্সনটার এই আমার ওভার শেয়ারিং ব্যাপারগুলো নিয়ে, আমার এই কথাগুলো নিয়ে সে পরবর্তীতে আমাকে ডিচ করতে পারে। তো এই ভয় থেকে আমরা কিন্তু এখন ভিতরে ভিতরেই চাপা থাকি সবকিছু, এবং সেই চাপা থেকে কিন্তু ডিপ্রেশনের সৃষ্টি হয়। তো আমাদের আসলে পরিবেশটাই এরকম হয়ে গেছে যে আমরা আসলে চাইলেও এখন আর পজিটিভ মেন্টালিটি চিন্তা করতে পারি না। তবে তারপরও আমি বলবো যে বিন্দু বিন্দু জলে যেমন সমুদ্র হয়েছে, ঠিক তেমনি একজন যদি চেঞ্জ করেন, একজন যদি হচ্ছে পজিটিভ হন, একজন যদি রুলসের বাইরে না যান, এথিক্সের বাইরে না যান, দেখবেন আস্তে আস্তে একজন থেকে দুইজন, দুইজন থেকে তিনজন, এভাবে আস্তে আস্তে বাড়তেই থাকবে। তো সেই ব্যাপারটা করতে হবে, বি দ্য ওয়ান।

ওই একার ইউনিক কাজটা আপনি করে দেখান, তাহলে অন্তত মরার সময় বা অন্তত নিজে সারাদিন পর যখন রাতে ঘুমোতে যাবেন তখন এইটা মনে হবে যে না, আমি সারাদিনে আজকে একটা কাজ অন্তত পজিটিভ করেছি, বা একটা চিন্তা হয়তো বা আমি পজিটিভ ভাবে চিন্তা করেছি। তো এটা এটাই থাকবে আমার আজকে আপনাদের জন্য টিপস। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং মর্নিং মাইকে ভালো লাগছে। আর একটু পরে আবার ফিরবো, একটা সুন্দর গান শুনবো, পিড়িতে শান্তি মিলে না পলাশে, গানটি শুনুন আবার একটু পরে। ব্যাক করছি, স্টে টিউন্ড।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মুকুল।
1: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
2: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না।
1: মুকুল টি স্টল,
3: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বারাইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পাস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যাওয়া সম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। আপনারা শুনছিলেন এতক্ষণ যাবো যাবো মন, ঈশান মজুমদারের গানটি আমি আবার প্লে করে দিব। আপনারা মন খারাপ করবেন না, ভাবছেন হয়তো যে গানটা কেন অফ করে দিলাম। আসলে আমার মনে হয়েছে যে এই মুহূর্তে আমার একটু কথা বলা উচিত, মানে আপনাদের সাথে আবার গল্প আড্ডা দেওয়া উচিত। আমাকে কিন্তু অনেকেই SMS করছেন, মেসেজ করছেন এবং ফেসবুকেও অনেকে কমেন্ট করছেন, এবং আপনারা চাইলে এখনও আমাকে মেসেজ করতে পারেন, কমেন্ট করতে পারেন। তো চলুন আমরা চলে যাই ফেসবুকের কমেন্টে, যাবো না SMS যাবো, আগে SMS যাই। বাই দ্য ওয়ে, ফেসবুকে কমেন্ট করতে হলে ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM, আর আমার ফেসবুকের সেই মর্নিং মেকের পোস্টে কমেন্ট করতে পারেন। এছাড়াও SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 নম্বরে। ওকে, প্রথম SMS পাঠিয়েছেন, আসসালামু আলাইকুম তানহা, আপনি কেমন আছো? আমি রংপুর থেকে সালেকিন। আপনি অড সিগনেচার ব্যান্ডের আমার দেহকান সংটা একটু প্লে করো প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি আজকে কিন্তু প্রথমেই বলেছি যে আজকে আমি আপনাদের পছন্দের বা রিকোয়েস্টের সব গান প্লে করতে পারবো না। আমি হয়তোবা আপনাদের রিকোয়েস্টের গান থেকে দুই একটা গান হয়তোবা বা তিন চারটা গানের মতো হয়তো প্লে করতে পারবো। তো আমি চেষ্টা করব অড সিগনেচারের দেহকান গানটি প্লে করার, তবে এখন না, এখন আপাতত আমরা অন্য একটা গান শুনবো আমার পছন্দের। তো পরের SMS পাঠিয়েছেন, গুড মর্নিং তানহাপু, স্বপ্নিল ফ্রম রংপুর, থ্যাংক ইউ সো মাচ SMS করার জন্য। হালিমা রংপুর থেকে, হাই আপু কেমন আছো? আমি তোমাকে শুনছি অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ হালিমা। আমারও আপনি SMS করেছেন সেজন্য আমারও অনেক বেশি ভালো লাগছে। হ্যালো তানহা আপু, কেমন আছো? একটা কথা বলি, তোমার স্কুল জীবন ভালো লেগেছে নাকি কলেজ জীবন বেশি ভালো লেগেছে? সিলেট থেকে পারমিতা। আমার কাছে মনে হয় আমার স্কুল জীবন, তবে সেটা যে ক্লাস 5 পর্যন্ত যে জীবনটা ছিল সেই জীবনটা আমার খুব ভালো লেগেছিল। ছোট থেকে একদম ক্লাস 5 পর্যন্ত জীবনটা সব থেকে সুন্দর ছিল, সব থেকে বেশি ভালো, মানে ভালো দিনগুলো ছিল তখন। আচ্ছা পরের SMS চলে যাই, আজকে নতুন যুক্ত হলাম আপু, আপনি আমার মেসেজ পড়েন না তো, 11টা পর্যন্ত আছি আপু। আচ্ছা লাস্টে 336 নাম লিখেননি, আই থিঙ্ক লিয়াদ ইসলাম আপনার নাম, আই থিঙ্ক, আমি জানি না। আবার থ্যাংক ইউ সো মাচ SMS করার জন্য, আমি কিন্তু আপনার মেসেজ পড়ে ফেলেছি। ওকে আচ্ছা, এরপর আমাদেরকে SMS পাঠিয়েছেন, সাকিব খানের গান ও প্রিয়তমা গানটি শুনান আপু, আমি মুরাদ। আচ্ছা মুরাদ, থ্যাংক ইউ সো মাচ SMS করার জন্য। মাত্রই বললাম যে আমি আজকে আপনাদের সব পছন্দের গান প্লে করতে পারবো না, তবে চেষ্টা করব এখান থেকে তিন চারটা গান আপনাদের পছন্দের প্লে করার। তো সেটা শুনতে হলে এবং দেখতে হলে, মানে দেখতে তো পারবেন না, শুনতে হলে ঢাকা FM 90.4 টিউন করে থাকুন আর আমার সাথেই থাকুন 11টা পর্যন্ত। তো এখন আমরা গান শুনবো যাবো যাবো মন, ঈশান মজুমদার। গানটি শুনুন, আবার একটু পরে ফিরছি, স্টে টিউনড।

0: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছেই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। এবং আশা করি আপনারা যারা আমাকে এই মুহূর্তে শুনছেন এবং যারা সকাল থেকে আমার সাথে জয়েন আছেন সবার ভালো লাগছে আজকের মর্নিং মাইক, আজকের আড্ডা গল্প। এবং চাইলে আপনারাও আপনাদের সকালের গল্প আড্ডা আমার সাথে শেয়ার করতে পারেন। আমি দেখতে পাচ্ছি আজকে কিন্তু আমাদের 31 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াসে আছে এবং বাইরে কিন্তু প্রচুর রোদ আজকে, এবং ইদানিং কিন্তু গরমটাও অনেক বেশি পড়ছে বলে মনে হচ্ছে, তাই না? আপনাদের কার কার এমন লাগছে যে গরমটা ইদানিং একটু বেশি বেশি লাগছে, তাই না? বিশেষ করে রাতের দিক থেকে একটু গরমটা বেশি পড়ছে। এবং আমি আজকে নিউজ দেখলাম যে ত্রিপুরার দিকে মেবি 3.8 মাত্রার একটা ভূমিকম্প হয়েছে। গরম বেশি পড়লে যে ভূমিকম্প হয় এটা একটা মানে এটা কিন্তু একটা কমিউনিকেশন আছে বলা যায় বা টেলিপ্যাথি একটা ব্যাপার থাকে, এটা অটোমেটিকলি আমি দেখেছি অনেকবার এরকম হয়। তো যাই হোক, আমাদেরকে আল্লাহ হচ্ছে এবং আমাদের সৃষ্টিকর্তা আমাদের সবাইকে হেফাজতে রাখুক, সবাই আমরা সুস্থ থাকবো, ভালো থাকার চেষ্টা করবো, সেফ থাকার চেষ্টা করব। এবং অবশ্যই আমরা সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করব যে যার যাকেই সৃষ্টিকর্তা মানেন না কেন, প্রত্যেক ধর্মকে প্রত্যেক সৃষ্টিকর্তাকে সম্মান রেখেই বলছি যে অবশ্যই আমরা সবসময় আমাদের প্রত্যেকটা সেকেন্ডের জন্য প্রত্যেকটা রিজিকের জন্য আমরা শুকরিয়া আদায় করব। তো যাই হোক, সকালটা কেমন ভাবে শুরু হলো আপনাদের? আমার তো সকালটা অনেক বেশি সুন্দরভাবে শুরু হয়েছে, ঘুমটা একটু কম হয়েছে কিন্তু সকালবেলা উঠে মনটা একদম ফুরফুরা ফ্রেশ লাগছে। আর সকালবেলা উঠে একটা চা খেয়ে ফেলেছি, তো এখন তো পুরো একদম ফ্রেশ মাইন্ডে আছি। তো যাই হোক, আপনারা কেমন কাটলো আপনাদের উইকেন্ড এবং কোন সিনেমা দেখেছেন? আমি কিন্তু সিনেমা দেখে ফেলেছি আনটিল ডাউন, মানে একটা ইংলিশ হরর সিনেমা, হরর মিস্ট্রিয়াস টাইপের একটা সিনেমা। তো সেই সিনেমাটা আমি দেখে ফেলেছি এবং এছাড়াও আওয়ারা পয়েন্ট 2 আমি ফাইনালি দেখতে পেরেছি। এতদিন এত ব্যস্ততা থাকার কারণে সিনেমাটা দেখা হয়নি, তো আমি সেই সিনেমাটাও দেখে ফেলেছি। কিন্তু যত কথাই বলে না কেন, আওয়ারা পয়েন্ট 1 ইজ আওয়ারা পয়েন্ট 1, মানে ওই সাথে আসলে কোনো কিছু রিয়্যাক্ট মানে কানেক্ট করা যাবে না, একটা অন্যরকম ইমোশন ছিল। তো যাই হোক, আপনারা কোন সিনেমা দেখলেন এবং উইকেন্ড কেমন কাটলো সেটা আমাকে জানিয়ে দিন SMS কমেন্ট করে, SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। তো চলুন আমি SMS এ চলে যাই আরও একবার। আপু, আমি আবির, মুসফিক, রাফি, এই তিনটা নেমের মধ্যে কোন নেমটা তোমার কাছে বেশি ভালো লাগে? আচ্ছা, আবির, মুশফিক, রাফি। মুশফিক নামটা সুন্দর, মুশফিক অ্যান্ড রাফি নামটা সুন্দর, আবির নামটাও সুন্দর, কিন্তু তিনটা নামই একটু মানে আমাদের এই জেনজি জেনারেশনের একটু আগের জেনারেশন যারা আছেন তাদের মধ্যে এই নামটা খুব বেশি দেখা যেত। তো আমি আপনাকে সাজেস্ট করব মুশফিক নামটি। মুশফিক নামটি আই থিঙ্ক একটু আনকমন আছে, একটু মানে লাইক একটু আছে, যদিও আমাদের খেলোয়াড় আছেন একজন মুশফিকুর রহমান, মুশফিকুর রহিম আই থিঙ্ক, হ্যাঁ, তো ওনার নাম থেকে মুশফিক চলে আসে, কিন্তু তারপরও আমি বলবো যে মুশফিক নামটা মানে ইটস কিউট। হালিমা রংপুর থেকে, আপু গত বুধবার আমার রিকোয়েস্ট গান প্লে করার জন্য আর আমার SMS পড়ার জন্য থ্যাংক ইউ সো মাচ, সাথে আছি পুরোটা সময়, থ্যাংক ইউ সো মাচ SMS করার জন্য আর আমাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য। আপু, আমি রংপুর থেকে শুনছি মোহাম্মদ লিয়াদ ইসলাম গান শোনাবেন, ওরে ওরে হাওয়া থামোনারে, বন্ধু আসলো বহুদিন পরে, গানটি শোনাবেন প্লিজ প্লিজ প্লিজ। জেমসের গান পাগলা হাওয়া, চেষ্টা করবো গানটি প্লে করে দেওয়ার, তবে এই একটা ব্রেক নিব, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড। এক নেশন এক স্টেশন।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: Country's first full HD FM station, Dhaka FM 90.4.

0: রক এফএম 90.4
1: সারা দেশে
0: সবার সাথে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে, এবং এখন বাজছে 10:16। সকাল 8টা থেকে ছিলাম প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4। আজকেও ছিলাম, গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম এবং আপনাদের সাথে মজার মজার অনেক গসিপ শেয়ার করছিলাম, আপনাদের SMS কমেন্ট পড়ছিলাম। আমাকে চাইলে এখনও আপনারা SMS কমেন্ট পাঠাতে পারেন, SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো চলুন আজকে ফেসবুকের কমেন্টগুলো একটু পড়ে আসি এই মুহূর্তে। তবে তার আগে আপনাদের সাথে আরও একটি ইনফরমেশন শেয়ার করে দিতে চাই। একটা ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। তো আশা করি এই সার্ভিসটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে এবং আপনারা নিয়ে নেবেন এই সার্ভিসটি। তো চলুন কমেন্ট চলে যাই। মোহাম্মদ জাওয়াদ, শুভ সকাল, শুভ সকাল, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ আলাউদ্দিন শেখ, একবারে কয়টা খেতে পারেন? আমি ফুচকা যদি মোটামুটি একটু মানে কি বলে মানে বেশি একটা যদি ভরা পেটে না থাকি তাহলে খেতে পারি, 10-12টা তো খেতে পারবোই এরকম, যদি ঝাল টক হয় তাহলে। অমৃত পোষ কলকাতা ইন্ডিয়া থেকে শুভ সকাল, থ্যাংক ইউ সো মাচ। রনি হাসান, শুভ, ঝালমুড়ি, ওকে থ্যাংক ইউ। হাফসা আলম, বিরিয়ানি, ওকে বুঝতে পারলাম। ইয়াসিন আহমেদ আরাফাত, হ্যালো, গুড মর্নিং, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ সাথে আছি, শুভ, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য, এবং আরো বেশি বেশি করে আমাদের পোস্ট কমেন্ট করবেন এবং লাইক শেয়ার করে দিবেন আশা করি। জামাল মিয়া, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ, ওয়ালাইকুম আসসালাম। আহমেদ আহমেদ, শুভ সকাল, গুড মর্নিং, থ্যাংক ইউ। সোহেল মাসুদ, শুভ সকাল, থ্যাংক ইউ। যারা যারা কমেন্ট করছেন এবং যারা আমার সাথে আছেন পুরোটা সময় জুড়ে, সবাইকে জানাচ্ছি অনেক অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য। তো এই মুহূর্তে আবারও একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, নাকি না, ব্রেক নেওয়ার আগে আমি একটা মেসেজ পড়বো, সেটা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে একজন মেসেজ করেছে, মেসেজটা অনেক সুন্দর, তাই ভাবলাম যে আসলে এটা না পড়লেই না। মেসেজটা লিখেছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, শুভ সকাল ঢাকা এফএম, এবং শুভ সকাল আপনাকে। প্রকৃতি এখানে সেজেছে যেখানে আমি অবস্থান করছি, কুয়াশা, সূর্যোদয়, ঢাকা এফএম এবং তুমি সব মিলিয়ে আজ সকালটি সুন্দর। জীবনে ফার্স্ট SMS করছি, চোখে পড়লে পড়ে নিও, থ্যাংক ইউ সো মাচ। SMSটি আসলে অনেক বেশি সুন্দর, তাই আসলে আমি পড়েই শোনালাম সবাইকে। তারপর SMS করেছেন হোয়াটসঅ্যাপে, আসসালামু আলাইকুম, কেমন আছো তানহা আপু? আমি আরাফাত রংপুর থেকে, থ্যাংক ইউ সো মাচ, আমি ভালো আছি, এবং থ্যাংক ইউ আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করার জন্য এবং আমার সাথে থাকার জন্য। তো এই মুহূর্তে একটা ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।
1: শুনছেন ঢাকা FM 90.4।

0: রিমুভ করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড.
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট. লিসন ঢাকা মেট্রো 9040. লেটস টক মোর মিউজিক. হট মিউজিক
2: টিউজডে টু ওয়েনসডে ফ্রম 5 PM.

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই, তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা, নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো, কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
4: মানে কি?
3: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
4: কেন, আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করবো? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
5: এক নেশন এক স্টেশন।

0: আজকের মতো আমি তানহা এখানেই বিদায় নিচ্ছি। আশা করি আজকের মর্নিং মাইক আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আমি তো অনেক এনজয় করেছি আপনাদের সাথে কথা বলতে পেরে এবং গল্প করতে পেরে। তো আপনাদের কেমন লাগলো সেটা জানিয়ে দিবেন আজকে না, তবে আবার আগামীকাল সকাল 8টা বাজে আমি হাজির হয়ে যাব মর্নিং মাইক নিয়ে। সকাল 8টা থেকে 11টা পর্যন্ত থাকবো প্রতি রবি থেকে বৃহস্পতিবার। আর যারা যারা আমার সাথে গল্প করতে চান, আড্ডা দিতে চান এবং আমার কথা শুনতে চান, তারা কিন্তু ঠিক সময় মতো হাজির হয়ে যাবেন। আর আজকে যারা পুরোটা সময় জুড়ে আমার সাথে ছিলেন, আমাকে মেসেজ করেছেন, কমেন্ট করেছেন অথবা শুধুমাত্র শুনেছেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের সারাটা দিন অনেক বেশি ভালো কাটুক, এটাই আশা করছি। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য ওয়েট করবেন, আমাকে অনেক বেশি মিস করবেন এবং সকাল 8টা বাজে আগামীকাল জয়েন হয়ে যাবেন। ওকে, সো বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।
1: Taka FM 90.4
2: Charadeshi
1: Shabak Sathe.

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

উপন্যাস বা কবিতার পঙ্ক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হল নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। 1. বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। 2. গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। 3. শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। 4. মশারি ব্যবহার করুন। 5. ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: আছেন তো ফিলে,
1: মগর কত জন আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লাইন কিন্তু।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: এই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আছেন তো ফিলে, মগর কতজন আছে দিলে থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাতচিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লেন কিন্তু।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 91.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: এক নেশন এক স্টেশন।

আজ মিথ্যে মম চিত্তে কেছে নাচে মেঘের পালক চাঁদের নলক কাগজের খেয়াভাস।

0: রোজের খেয়া ভাসছে।
1: 93.4। তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

চক্করবাক্যর বাতচিত

আয়া পড়ছি সিজিল বয়ে পড়েন, শুরু হয়ে গেছে চক্কর বক্কর বাতচিত। প্রতি রবিবারে যেই শোটা হয় ঢাকা FM 90.4 এ, আপনার বন্ধু সিফাত আপনার লগে যুক্ত হয়ে গেছে। আশা করতেছি আজকে হচ্ছে অখম একটা আড্ডা হইব আপনার লগে। তো এই আড্ডা দেওয়ার লেগে খালি আমি একা কথা কইলে তো চলবো না, আপনি তো কথা কইতে হইব নাকি? তো এলাকা পাঠায় দেন আপনার কথাবার্তা যত আছে দিলের যে কোনে 01841904904, এই টেলিগ্রামের নাম্বার। এই নাম্বারে সুন্দর কইরা কিন্তু আপনি পাঠিয়ে দিবার পারেন, আর চাইলে আমগো ফেসবুকের ফ্যান পেজও কিন্তু আপনি কমেন্ট আকারে আপনার কথাটি লিখবার পারেন। আমগো ঠিকানা রয়েছে facebook.com/ilovedhakafm। তো এর মধ্যে যারা যারা যুক্ত গেছেন দেখতেছি আমগো ফেসবুকে, আমগো উম্মে রেহানা আয়া পড়ছেন, সিবাদ ভাইয়া হাজির, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি উম্মে রেহানা, আপনি কেমন আছেন? আমগো অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে, শুভ দুপুর, সকাল থেকে রোদ ছিল আর গরম, এখন হঠাৎ অন্ধকার করে বৃষ্টি। আসলে আমগো এখানে তো একদম পুরো ফাটাফাটি লেভেলের রোদ। যদি আমগো আমি এই মুহূর্তে আর কি যদি স্টুডিও থেকে বাইরে চায়া দেখবা পারতাছি যে আমার মনে হয় এখানেও একটা বৃষ্টি আইব। অমৃত বোস, আমার মনে হয় এই যে আপনি শুনেন না এই যে আমগরে, আমার মনে হয় আপনার মাধ্যমে তরঙ্গের মাধ্যমে কিন্তু এই জায়গার মধ্যে আয়া পড়বো, এই জিনিসটা আমার কাছে এটা মনে হইতেছে। জাফর হোসেন আছে, আয়া পড়ছি, সাইড দেন প্লিজ। আরে পুরো সামনে দেন, সাইড দিয়ে কি করবেন আপনি? আমগোর সামনের রাস্তা পুরো মানে খালি না, আয়া পড়েন, সমস্যা নাই। আচ্ছা এদিকে আছে আমগোর লোকে আরো হোয়াটসঅ্যাপে অনেক বন্ধুরা যুক্ত হয়ে গেছে, SMS এর মাধ্যমে বন্ধুরা আছেন, অনেক অনেক শুক্রিয়া আমার সকল বন্ধু করে যারা মনে করেন এই দুপুরবেলা খায় দেয়া ঘুম না দিয়া সিফাত ভাইয়ের লগে জয়েন করছেন। আশা করি আপনার আড্ডাটা অনেক সুন্দর যাইব। মাকার কথা রইল গিয়া যে আপনার আশেপাশে যদি কোনো কিছু এরকম ঘটতে থাকে যেটা মনে করেন

যার, অথবা আপনি মনে করেন যে দিলের ভিতরে আপনি চোট পাইছেন কোনো বিষয় লয়া, ওটা কিন্তু জানাই দিবেন। আবার ওই যে নতুন বইয়ের মতো মনে করেন শরম পাইয়া মুখ গুমটা দিয়া বয়া দেখেন না কিন্তু, তাহলে কিন্তু আমি বুঝবো না, আমার কইতে হইব কিন্তু। ওই যে একটা যোগ করেছিলাম না, মানে যোগ তোলো অনেকটা এরকম এক পেশেন্ট গেছে, পেশেন্ট মানে রোগী, রোগী রইল গিয়া মনে করেন মানে একটু বদমেজাজি টাইপের আর কি রোগী আর কি, গেছে ডাক্তারের কাছে গিয়া কইতাছে, বইছে বহনের পরে ডাক্তার কইতাছে কি হয়েছে আপনার, কি ইচ্ছে এটাকে আমি কমু নাকি আপনার ডাক্তার, আপনি কইবা পারেন না আমার কি ইচ্ছে। পরে ডাক্তার নার্স ডাক দিচ্ছে, তাড়াতাড়ি এদিকে আর ধরো ইঞ্জেকশন দাও, অ্যানেস্থেসিয়া কইরা আর ইয়ে লয়ে যাও ওই যে অপারেশন থিয়েটার লয়ে যাও। আমার আপনি তো শুনলেনি না কি হবো, তুই এত বেশি কথা কচ্ছ খেলে ডাক্তার, আমি জানি তোর কি করতে হবে, তো বুঝছেন মানে কাহিনী এরম হয়ে যাবো বুঝছেন। তো এর লেগে আমি কইতেছি আমার বন্ধু করে সুন্দর করে আমারে পাঠায় দেন, আপনাকে কথাবার্তা যত আছে দিলের মধ্যে আমগো এই জায়গায় দেখবা পারতেছি। আরে বাবা রে বাবা, করা করা বন্ধুরে দেওয়া পড়ছে আজকে। লিখছে লোকে, আসসালাম আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছো সিফাত ভাই, তোমার শরীরটা সুস্থ আছে তো? আলহামদুলিল্লাহ ভালো আছে বন্ধু। সিলেট থেকে আমগো বন্ধু জাইদি মোহাম্মদ যুক্ত হয়ে গেছে গা, অনেক অনেক শুক্রিয়া জাইদি মোহাম্মদের, মনে বেশ কিছুদিন পরে দেখলাম আমরা আমগুলোকে। আরো আছে লোকিয়া ক্যাথাইটা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? মঙ্গলবার আপনার শো শুনেছি আর বুধবারও আপনার শো শুনেছি, তবে মেসেজ করতে পারিনি তানিয়া। ওকে সমস্যা নাই তানিয়া, আজকে তো করলেন। আচ্ছা এই জায়গায় আছে আমগুলোকে রাবি আমগো বান্ধবী, কি লিখছে রাজশাহী থেকে, রবিবারের দুষ্ট সিফাত আমার বন্ধু জি, কেমন আছো গো তুমি? আছি বন্ধু আলহামদুলিল্লাহ ভালো আছি। আগে থেকে মনে রেখেছিলাম আজ তোমায় শুনবো, এখন কলেজ থেকে বাসায় যাচ্ছি আর তোমার শুনছি গো বন্ধু। ও শুক্রিয়া গো বন্ধু, শুক্রিয়া আপনারে। এটা কেটে আমগো বন্ধু, কোনটা কোন বন্ধু? এটা রায়হান আমগো, রায়হান বন্ধু সৈয়দপুর থেকে, জম্বে আড্ডা বাজবে গান, কেমন আছো সিফাত ভাই জান? ও হো হো, গান আড্ডায় খুনসুটি ভরপুর, সবাইকে জানাই শুভ দুপুর। অনেক অনেক শুক্রিয়া, ভরপুর শুভ দুপুর, সুন্দর তালিয়া। কাল এক্সাম, হাই ভাইয়া ইভা লিখছে আমগো রে, কাল এক্সাম বাট অসুস্থ তাই পারতেছি না। আহারে বন্ধু, এটা আসলে অনেক ভয়ঙ্কর একটা বিষয়, যাক ব্যাপার না বন্ধু, আপনি মনে শক্ত রাখেন আর দোয়া করতেছি একটু রেস্ট নেন, ঠিক আছে? পরীক্ষা তো কালকা, দেখেন দুই একটু একটু যদি ওষুধ মসুধ খায়া ঘুম টুম দিয়া, যদি দু এক ঘন্টা ঘুম দিয়া যদি ঠিকঠাক লাগে, আশা করতেছি ভালো লাগবে আপনার, ঠিক আছে? আর এই জায়গায় আছে আমগো বন্ধু শরীফুল মিরপুর থেকে, আছে আমগো বন্ধু মিরপুর থেকে, এই বন্ধুরে স্বাগত জানিয়ে দিচ্ছে। আরও আছে আমগো লোকে, শুনতে মজা লাগে অনেক ব্যস্ততার মধ্যে, চট্টগ্রাম থেকে FM পোকা আগ্নেয়গিরি কি জয়েন হয়ে গেছি, শুক্রিয়া বন্ধু, অনেক অনেক শুক্রিয়া। আচ্ছা আমগো লোকে মিনহা, মিনহা হাজির, জানো আজ একটা কথা বলি, আমার 10 বন্ধুর এই জেনারেশনে এসেও নিজেদের ফোন নাই, কারণ আম্মু আব্বু বলছে বিয়ের পর ফোন চালাইতে। খুবই ভালো সিদ্ধান্ত, হয়তো বা এরা জানে এমন ওই ব্যাপারে যে আপনার 10 বান্ধবী অনেক দুষ্টু, এগো বাপমারা জানে যে মাইয়ার হাতে ফোন নাই তাই এত দুষ্টামি করে, ফোন না দিলে না জানি কি হইব, এলেকে হয়তো দেয় না, এটা ওই ব্যাপারে। আবার এমন হইতে পারে যে না পোলাপান ফোন দিলেই হয়ে যেতে পারে, আমগো মেয়েগুলো অনেক লক্ষ্মী আছে, এই লক্ষ্মী মেয়েগুলো যেন দুষ্ট না হয়ে জায়গায়, এলেকে মানে বিভিন্ন কারণ হইতে পারে আর কি। তারপরে স্পেসিফিক যদি কোনো কারণ থাকে এটা কিন্তু জানাইবার পারেন। সায়ান সাইফান আছে আমগুলোকে, দুই ভাই সিলেট থেকে, অনেক জ্যাম এখানে, শীত আসতে হচ্ছে না কেন ভাইয়া? খাবার দাওয়াত দিলাম আসবেন, কি শীত খামু? তাই তো মনে হচ্ছে কথা হয় না, শীত আইব বন্ধু, কই যাইব না, আয়া যাইব কই, কন হিন্দি তুই যাই তুই বল, হয়তো একটু পরে আইব মাকার আইব তো। আচ্ছা এই জায়গায় আমগো বন্ধু কি লিখছে, এটা ছবি পাঠিয়েছে আমগো বন্ধুর, বন্ধুর নাম কো, সুন্দর ছবি পাঠিয়েছে আমগো বন্ধু আনোয়ার হোসেন সম্ভবত। আনোয়ার হোসেন শুক্রিয়া আপনারে, আনোয়ার হোসেন মনে কোনো গল্প কইবার চেয়েছেন, আচ্ছা মানে এটার ব্লগে যারা সংশ্লিষ্ট আছে তারা অবশ্যই দেখবো ব্যাপারটা। আচ্ছা আর এদিকে আমগো রায়হান লিখছে, আমার আমরা অনেক ভালো, তা তো ভালোই, না ভালো হইলে আমার লগে জয়েন করতেন আপনারা, অবশ্যই ভালো আপনারা। যাক আমি আর গানে যাবো, যে গানটা হুনমোটো লোকের তানভীর ইভানের গান, কথা দিয়ে যাও, কথা দিয়ে যাইবেন না কিন্তু, কথা দিয়ে হেনে বইতে বনে গেছেন, কথা দিয়ে যাইব না, এটা হইব না, এনে থাকতে হইব। থাকেন আমগো লোকে ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambaraiti.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
4: না না, আগে ভুল করছে, রইতে দিয়ে আবার উঠে গেছে, সরি। মনে করছিলাম একটু বৃষ্টি উঠতে আইব, অমৃতের কথা হইন না। আর যাই হোক, আপনি শুনতেছেন ঢাকা FM 90.4 সিফাত, আপনার লগেই আছি চক্কর বক্কর বাতচিত লয়ে, যে শোটা প্রতি রবিবারে আপনি পাই যান দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত শুধুমাত্র ঢাকা FM 90.4 এ। দিলের যত কথা আছে সুন্দর করে পাঠিয়ে দেন। শরম পায় না, অনেক বন্ধু আবার শরম পায় যে ভাইয়া শরমে পাঠে না। শরমের কি আছে, বিয়া করতে আইছেন আপনি এনে? দিলের কথা কবি আবার শরমের কি আছে এনে? রাবিয়া লিখছে, বন্ধু যে আমি কিন্তু এটা মানবো না। কোনটা, তুমি বান্ধবীকে বন্ধু বললে কেন? তো বন্ধু তো বান্ধবী হয় নাকি হয় না? বন্ধু সব জায়গায় হয়, বাবা মা বন্ধু হয়, হানকে বাপের বন্ধু মারে বান্ধবী কমু, বন্ধু তো বন্ধুই। আচ্ছা তুমি অত বড় ভুল কিভাবে করো? ভুল না বন্ধু, আমি জাস্ট ভাবতেও পারছি না বন্ধু। দৌড়ো বন্ধু, দৌড় বন্ধু, এটা কোনো ভুল না বন্ধু, ছেলে মেয়ে উভয় হয়ে পারে, ঠিক আছে? তো আপনার বান্ধবী কই, বন্ধু কই, দুইটাই তো কই। প্রিয় সিফাত ভাইও, ওকে ভালোবাসি তোমায়, শুক্রিয়া বন্ধু। বৃষ্টির মতো অঝোর ধারায়, স্মৃতির ঘন কুয়াশার মতো মা মাতৃভাষা মাতৃভূমি প্রতি শ্রদ্ধা আনুগত্য ভালোবাসা কখনো ভুলো না। শরীফুল মিরপুর থেকে অনেক অনেক শুক্রিয়া বন্ধু, সুন্দর লিখছেন আপনি। জীবনও ভুলবো না, কেমনে ভুলবো আমগো নিজেকে, দেশের কথা, এই মাটির লগে তো আমি পরিচিত, এই দেশের লগে আমি পরিচিত। আচ্ছা হাই শিবু ভাই, আমি ইসানা, তোমাকে একটা মজার ঘটনা বলি। ওকে শোনো, আমার বাবা বড় নখ খুব অপছন্দ করে, তো একবার শখ করে বড় নখ করে নেল পলিশ পরেছিলাম। তো আমি নামাজ পড়ার জন্য নেল পলিশ রিমুভার দিয়ে নেল পলিশ উঠে নামাজ পড়ে আবার নেল পলিশ পরবো, কিন্তু ভাগ্যের কে নির্মম পরিহাস, তার আগেই না বাবা কেমন করে জানে আমার বড় নখগুলো দেখে ফেলছে। তারপর আমাকে 5 বার কান ধরে উদ্বোধ করেছে। আহারে কষ্ট কষ্ট, ভুল করছে যার মধ্যে কান ধরে উদ্বোধ করানোর দরকার ছিল না, নখগুলি কাইটা দিলে হইতো নেল কাটা দিয়ে, তাহলেই কাহিনী হয়ে যেত। কিন্তু অবশ্যই এটা বন্ধু আমি কয়ে রাখি আপনার ইশানা, এটা কিন্তু খালি শুধুমাত্র আপনার আব্বু না, এটা পৃথিবীর কোনো আব্বু আম্মুর আমি দেখিনি যে নখ বড় পছন্দ করে। কারণ এটার ভিতরে অবস্থা, এটার পিছনে লজিক আছে, আপনারটাও লজিক আছে যে না সৌন্দর্য বাড়ানোর লেগে আপনি একটু নখ বড় করেন, নেল পলিশ দেন বা একটু হয়তো বা ডিজাইন মিজাইন করেন, ঠিক আছে। বাট নখ বড় রাখাটা তো, এটা তো স্বাস্থ্যসম্মত না, ঠিক আছে? আপনি নখ বড় রাখবেন, তারপরে এই আর দিয়েই তো আপনি আবার খাইবেন, এই আপনার আর যতই তো নখের ভিতরে তো ময়লাগুলো থেকে যায়, এই ময়লা যাবো আপনার পেটে, আপনার পেটে জন্মের পরে পেটের ভিতরে গর্ব রইব, সমস্যাও কিন্তু আপনার, তারপরে এবার আপনি অসুস্থ, এই জায়গায় সমস্যা আপনার, কিন্তু টাকা যাবো কার? বাপের। তো এত জায়গায় একটা ব্যাপার আছে, আবার দিলের একটা মায়া আছে, নিজের মাইয়া অসুস্থ হলে তো খারাপ লাগবোই। তো সব মিলে আসলে আমি বাবার যেই চিন্তাটা আছে এটার ভিতরে হ্যাঁ কইলাম, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, ঠিক আছে বন্ধু? এই লোক আর কি বেসিক্যালি ঘটনা। আপনি যখন আপনার বেবি জন হইব তখন আপনি বুঝবেন যে না নখ বড় করেন যাবো না, এটা সেটা তখন একটা আলাদা মানে কেয়ার থাকবো, কারণ এটা করতে হইব না। কারণ ওই যে সব মানে বাবা মারই তো হ্যার সন্তান লোকের কলজার টুকরা, তো এরা সবসময় সুস্থ থাকবে এটা প্রতিটা বাবা মা চায়, বুঝছেন? এইটা লোক আসলে মূলত ঘটনা, আমি মনে হয় বুঝাইবার পারছি আপনারে। আর যদি বুঝাইবার না পারি বাদ দেন, সবকিছু আমি বুঝাইতে পারবো নাকি? আচ্ছা আমগো লিখছে লোক, আমগো বন্ধুরা SMS এর মাধ্যমে লিখছে, ভাইয়া আমি যুক্ত হলাম মুত্তারিন ইসলাম সুমনা, সুমনা স্বাগত জানাইতেছি। হাই ভাইয়া, আমি লিলিপুট ভাইয়া, একদিন শোতে নিয়ে আসো, তারপর আপুকে আচ্ছা ওইটা দেখবো না, যদি কোনোদিন সম্ভব হয় তাহলে আমরা চেষ্টা করবো। হ্যালো সিফাত ভাই, কেমন আছেন? আমি সিলেট থেকে সৌমিত্র। আচ্ছা সিলেটে আগে একটু ঠান্ডা পড়েছে, বাট আমার স্মার্টফোন নাই, সেজন্য বাটন ফোন দিয়ে শুনিও এসএমএস করি। বাটন ফোনে শোনা এবং এসএমএস করার ভিতরে একটা অন্যরকম মজা আছে, মৈত্রী আছে। আমগুলোকে কিমন আছেন আমি জানি, আপনি আমাকে ভুলে গেছেন, মোবাইলে সবসময় মিনিট থাকে, তাই লাস্ট দুইটা শোতে ব্যালেন্সের অভাবে এসএমএস দিতে পারি না। আমি ভুলি নাই মৈত্রী, আপনার কথা আমার মনে আছে। আজকে আব্বুর বিকাশ থেকে রিচার্জ করে এসএমএস করলাম, কি কষ্টটা করে আমার বন্ধু। হ্যাঁ, আর আমরা এই জায়গার মধ্যে কতটি বন্ধু আছে, লগে বইয়া থেকে শরমের লেগে হেরা পাঠানা কোন। কিমন আছেন ভাই? আমি তামান না, ঢাকা থেকে বলছি। আজ কুছ বাত, কি জানি আজ আজ কি রাত, সরি আমি আজ কুছ বাত হয়ে গেছে, ওইটা কেলিয়া করলাম। ওর ভিতরে অভিনয় করছে তামান্না ভাটিয়া। তো তামান্না স্বাগত জানাইছে আপনাদের। আমগুলোকে আছে আসসালামু আলাইকুম, কি গো মিনহাজ ভাইয়া কিমন আছো? আছি গো আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে আমার সিফাত ভাইয়া কই কই কই, আজকে আয়নে আজকে মিনহাজরে পাঠিয়েছে, তুমি চলে যা কি যায়, কারণ তোমায় তোমারে ভালো লাগে না, আমার সিফাত ভাইয়াকে ভালো লাগে, তাড়াতাড়ি পাঠিয়ে দাও আমার সিফাত ভাইয়াকে নিসি। আচ্ছা উই উই কি ছে আইছি, মিনাজ গিয়া সিফাত আয়া পড়ছে, সমস্যা নাই কা নিসি, শুক্রিয়া আপনারে। আয়া পড়ছি গো ভাইয়া, আমিও আড্ডা দিতে, আমার হাতিটা ওয়ান উইক থেকে সিফাত ভাইয়াকে মিস করতেছে। আচ্ছা আচ্ছা বুঝবো, আবার আমি রানি এটা। আচ্ছা রোডে এত জাম কেন, একটু যাইতে দাও আমার হাতি কি হাতিকে, রানী ফ্রম হাতিবান্ধা আছি মোহাম্মদপুর থেকে, এই কারণে রাস্তায় জামটা লাগে, দেখতেছে রাস্তায় জ্যাম, তারপরে বইরে একটা হাতি রেলু আইছে। এখন এইটা কিন্তু আমাকে ওয়ে ঢাকা শহরের ভিতরে দেখবেন যে যাইতেছে এক জায়গার মধ্যে এক টাকারি দিয়ে হইলিও না, মনে করেন পাঁচ টাকারি লিয়ে পাঁচজনের যাইতে হইব, এটার পিছনের একটা উদ্দেশ্য লোক পাঁচজনের যে গাড়ি আছে এটা দেখানো, এর রাস্তাঘাটে সবচেয়ে মনে করেন অবস্থা খারাপ। তো রানি হাতিরে আপাতত একটু বাইন্দা রাখেন মোহাম্মদপুরে, আপনি আপাতত আয়া একটু বললাম গুলোকে। ভাইয়া আজকে আমার বার্থডে, আমার 17 বছরের লাইফে আপনি ফার্স্ট ব্যক্তি আমাকে উইশ করবেন। ভাইয়া ব্যান্ড পার্টি দিবেন প্লিজ, রংপুর থেকে রাকিব, রাকিবের লেগে আমার স্পেশাল উইশ, হ্যাপি বার্থডে টু ইউ, টু ইউ রে, ও হ্যাপি বার্থডে টু ইউ, টু ইউ রে, হ্যাপি বার্থডে টু ইউ ইউ। আর ব্যান্ড পার্টির যে বিষয়টি আমরা পরবর্তী ঘন্টায় বাজামু, সব বন্ধুরা একটু জয়েন করুক। অনেক অনেক শুক্রিয়া বন্ধু, আপনার সামনের দিনগুলো অনেক সুন্দর কাটুক, আমরা দোয়া করি, আপনি কিন্তু বড় হয়ে গেছেন গা, ঠিক আছে। হ্যালো ভাইয়া, আমি নিহান সিলেট থেকে, আমগো বন্ধু ইউ নিউ ফ্রেন্ড, ওকে নিহান স্বাগত জানাতে আছি বন্ধু। নাফি আছে আমগুলোকে, আরও আছে রাইসা, রাইসা জিগেছে আমি কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু। পৃথিবীর সবচেয়ে সুন্দর ছেলে কিউটের ডিব্বা গামলা বস্তা ড্রামওয়ালা গুলুমুলু মিনহাসি, অত ওরে খাই ছেড়ে তালি ভরে বন্ধুর লেগে, ওরে ওরে। আচ্ছা ভাইয়া তোমার ইউটিউব চ্যানেলে শুক্রবার একটা কমেন্ট করেছি, দেখেছো, লিখেছিলাম হে বিউটিফুল বয় আম জুলি, ও ইয়া জুলি ইয়া, আমি কিন্তু এটার ভিতরে আনসারও করছি, আপনি মনে খেয়াল করছেন কিনা আমি জানি না। আমি জুলিও লোক কেরানীগঞ্জ থেকে, ওকে আরও কে কে আছে দেখি আমগুলোকে, অনেক বন্ধুরা আমি অবশ্য শেষ করবার পারব না এখনই কইয়া। আচ্ছা আমগুলোকে হিমাদ্রি রংপুর থেকে, কেমন আছো গো, তোমাকে শুনতে পারবো না, ধর কি লেগে পড়লাম হুদো দিয়ে শুনবো পারবো না। আচ্ছা যাই হোক, এই জায়গায় আছে আমগো বন্ধু চিটং থেকে মিম, তোমার শো সংটা অনেক ভালো লাগে, আমি মিম মিম, অনেক অনেক শুক্রিয়া বন্ধু চিটং থেকে আমগো বন্ধু জয়েন করছে আমগুলোকে। আমগুলোকে আরও আছে লোকে সাবা, আজ প্রথম মেসেজ করলাম, তারপর গানের রিকোয়েস্ট করছেন কিন্তু পারতাছি না রিকোয়েস্ট রাখতে, সরি। আচ্ছা আমগুলোকে ভাইয়া হাওয়ার ইউ, ফাইন নুসাইবা, ভাইয়া এত কিউট সুইট সুইট কেন, আপনাকে একদিন না শুনতে অস্থির লাগে ভাইয়া, ক্যান আই সিট হিয়ার, ইয়া সিওর সিওর সিট, মানে পিড়ি বহায় তুইছি আমরা, এই জায়গার মধ্যে আপনি বয় পারেন, এটা আসলে হয় আসলে আমার একটা কিউটনেস চলে আছে আর কি, আপনাকে ভালোবাসার কারণে আমি শরম পাইতেছি আর কি। এনিওয়ে আমরা একটা শরমের ব্রেকে যাবো, বাট তার আগে আরও কিছু কথা বেরোলি। সালিহু রামগো যুক্ত হয়ে গেছে গা, যুক্ত হলাম বদরগঞ্জ রংপুর থেকে। ও ভাই মনটা ভালো, তো মন তো ভালো, শরীর তো পুড়ে যেতেছে গা গরমে, রইদে মনে করেন যে মনে করেন ওই কি কয় এটা রে গরম। আরেকটা জিনিস আমি খেয়াল করলাম যে একটা ভয়ঙ্কর পোকা, এটা আমগো মনে বিভিন্ন জায়গার মধ্যে আছে, ওগুলোকে ছাড় পোকা, ওরে বাইরে বাইরে শেষই হয় না কোনো জায়গার মধ্যে, আমি জেনে যাই আমার কাছে মনে হয় যে এনে বুঝে ছাড় পোকা আছে, এরকম একটা ব্যাপার আয় পড়ছে, জেনে যাই আর কি। যাই হোক, কেমন আছেন, আমি নীতু বদরগঞ্জ থেকে, নীতু আমগুলোকে জয়েন করছে এখনই, সালিহুর একটা এসএমএস করবো, নীতু আপনার উমুক দিয়ে মানে উমুক বাসার সামনে দিয়ে তো আমি গেছিলাম, এটা আমার বদরগঞ্জের কেউ ওইলিয়েছে। আচ্ছা আমি তো চিনে চিলে অনেক কথা জমে আছে, আচ্ছা আমি তো চিলে অনেক কথা জমে আছে দিলে, ও হো সব কথা কমো সিফাত ভাইয়ারে তিলে তিলে, ও ইয়া, কিন্তু এসএমএস করার মতো টাকা নেই ফোনে। মারুফা বন্ধু আমরা একটু গানে যাবো, যে গানটা হুন মোটে লোকে আমি ডান দিকে রই নাই, আমি বাম দিকে রই নাই, আমি দুই দিকে তে রই পরাঞ্জলাঞ্জলি, সেরকম একটা গান মোহিনের ঘোড়াগুলি শুনতে থাকে, লগে থাকেন ঢাকা FM 90.4 এর।

0: চক্করবক্কর বাতচিত
1: পয়লা ঘন্টার শেষের দিকে আছি সিফাত আপনার লগে, আর আপনি শুনতেছেন ঢাকা FM 90.4। যেন প্রতি রবিবার দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনার এই বন্ধু ভাই যেটাই কোন আপনি, আমি কিন্তু আজই রয়ে যাই গা আমি এই চক্করবক্কর বাতচিত লয়ে। যেই গরমটা এটা মনে, তবে গরমের মধ্যে আমি যেটা দেখলাম যে একটা কেমন জানি ওয়েদারের মধ্যে যে শীতের যেমন একটা ঘোলা ঘোলা একটা বিষয় থাকে না, ওরকম একটা ব্যাপার আছে। ঠিক আছে, এর মানে শীত কাকায় আইতাছে সালুর গো ভাইয়ানার মামা, ওকে সমস্যা নেই, তো শীত আইতাছে সমস্যা নেই। সবচেয়ে বেশি সমস্যাটা হয়ে যায় লোকে ছোট যেই বাচ্চাগুলো থাকে, নিউবর্ন বেবি বা মনে করেন যে বয়বৃদ্ধ যারা আছেন, হঠাৎ করে এরকম একটা চেঞ্জ, কিন্তু এগুলো আরো বেশি সমস্যা। তো একটু বিশেষ খেয়াল রাখবেন এগোর প্রতি, আর তো স্পেশাল আমগুলো গা সবার লেগেই। আচ্ছা, আর এই জায়গায় আছে লোক আমগো যে যে বন্ধুরা ফেসবুকে দেখে ব্যাপার আছে, আশরাফুল ইসলাম ফাহিম বাথরুম থেকে শুনছি সিওয়াদ ভাই বেশ ইকো হচ্ছে, তো হুনলে আবার ইকো বুকে লেখা নিজে কি জানি করতেছেন উইটার ইকো আপনি আমার দোষ দেন। হ্যাঁ মজা লন। হ্যাঁ শ্রাবণ রয় অনেকদিন পর আসলাম ভাইয়া, স্বাগত জানাই যাচ্ছি বন্ধু আপনারে। আচ্ছা আমাকে ফাইম আরো লিখছে লোকে, আপনি যে এই টাইমে শো করেন আপনার খিদা লাগে না? লাগে তো, হয় তিনটায় শো দেন নাহলে একটায়, এমন টাইমে শো দিচ্ছেন গোসল খাওয়া সব একলগে মিক্স হয়ে গেছে। এই তো আমি তো চাই যে আমরা সারাদিন যে ব্যস্ত থাকি, এই যে খাওন লয়ে ব্যস্ত থাকি, গোসল লয়ে ব্যস্ত থাকি, আমাকে বিভিন্ন আমি চাই যে অগমধ্য একটা গেট টুগেদার হোক। ঠিক আছে, যেমন ধরেন যে সবাই মিললে যদি এই যে যেমন ধরেন এই শো এর মাধ্যমে আপনার গোসল খাওয়া নাওয়া সব একখানে হয়ে গেছে, মানে ওগুলোকে দেখা হইলো যে ওরাও কিন্তু আপনার লগে আছে, একটা ব্যাপার আছে না? আপনি সব জিনিস পজিটিভলি চিন্তা করবেন। আফ্রিদা ওয়াসিমা ভাইয়া দুষ্টু পোলা পাইন সংটা প্লে করেন রিকোয়েস্ট, কি কমো হ্যাঁ তো প্রতিদিনই কই একই কথা। সালে আহমেদ লিখছে লোকিয়া সালাম জানাইছেন, ওয়ালাইকুম আসসালাম। আমগুলো গেছে আমানুল্লাহ আহমেদ মিনহা রংপুর থেকে আছে, আমগো মিনহা আছে আর কি এই অ্যাকাউন্ট দিয়া। আছি আছি খেলছি না কানাম আছে, ও হো হো হো আমার কোনো একটা টু লাইনার এটা। আচ্ছা একটা ছবি করছে, আমার সাথে ভণ্ডামি করতে আসিস না ভাই, আমি ছোটবেলায় কসম দিয়ে মনে মনে কি কসম দিয়ে মনে মনে না বলতাম। হ্যাঁ আবার সব ফটো কার্ড পাঠায় আর কি, ঠিক আছে হোয়াটসঅ্যাপেও। আচ্ছা শান্তি ইসলাম আছে, আয়পুরছি শুনছি চক্করবক্কর, শুক্রিয়া শান্তি ইসলাম। আছে নাইমুল ইসলাম ভাইয়া, আমি রংপুর থেকে নির্জন ভাই, আমি আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ বন্ধু ভাই, আমার একটা বিচার আছে ভাই, আমার আমার দুইটা বন্ধু আছে রাকিব ও সূর্য। আচ্ছা ভাই, আমি একটা মেয়েকে দেখতে পারি না, তারা বলে আমি নাকি তাকে পছন্দ করি, কিন্তু ভাই আমি তাকে সহ্য করতে পারি না ভাই, আপনি বিচারটা করে দেন। আমার দুই বন্ধু যুক্ত আছে, তো অগো সামনে লইয়া অগো বিচার করতে, আপনার কোচের আমরা ট্রিক্স দিবো কেমনে দিবো, এক বিরুদ্ধে ট্রিক্স দিল তো হেরা হইন না উল্টা আপনার উপরে অ্যাপ্লাই করবো, এটা ভুল করছেন আপনি। যাই হোক বন্ধু, প্রথমত আপনারে কই মানুষজন ট্রিগার যেই বিষয়ে হয় ওই জিনিস আরও আরেকজন বেশি মজা পায় ওইটার মধ্যে। যেমন ধরেন কেউ একজন আপনি মনে করেন একটা ভিন্ন নামে ডাকতেছেন, অথবা মনে করেন হ্যাঁ পৈরা গেছে গা, ধরেন মাসুদ নামে কেউ একজন পৈরা গেছে গা, পরা মাসুদ কইলাম আমরা হ্যাঁ, তো মাসুদ আবার এটা হইনা চেতে জায়গা, তো চেতে যাওয়ার পরে বিষয়টা যেটা হয় ওইটা লোকের আশেপাশে যারা শুনে যে এটা কইলে হ্যাঁ চেতে জায়গা হেরা চিপা চাপি তো ডাকা শুরু করে দেয়। আচ্ছা এটা আপনি এখন থেকে যেটা করবেন পারেন, আপনি করবেন যে হ্যাঁ আমি ওর অনেক পছন্দ করি, ভালোবাসি মানে দিলেরতে বেশি ভালোবাসি, ওকে ওর জন্য আমাকে আমার জন্য ওকে এনে দে, আর যদি আয়না দিবার না পারো তাহলে বন্ধু তোরা এগুলি কইছ না আমার, ঠিক আছে তাহলে তোরা বন্ধু নামের কলঙ্ক। আর দুই বন্ধুরে কইতেছি আপনার কোনো এমনি মানে এমনি ঘুম খাওয়া দাওয়া এটি বাদে এমনি আর কোনো কাজ নাই নাকি? এত সুন্দর একটা বন্ধু, বন্ধুটার লগে এমন করেন? হ্যাঁ এরকম করা কি ঠিক? যজ্ঞ আপনারা তিন বন্ধু, আপনাকে তিন বন্ধুরই অনেক অনেক শুক্রিয়া, দিলের থেকে স্বাগত জানাইতেছি আমাকে চক্করবক্কর বাতচিতে। এটা হলে টেনশন করানোর কিছু নেই, খালি একটা জিনিস মাথায় রাখবেন, ওটা লোকের যে আপনি যে জিনিসে বেশি ট্রিগার্ড অথবা যে জিনিসে বেশি চেতে যাবেন গে ওই জিনিস নিয়ে মানুষ বেশি মজা লইব, চেতবেনই না আলো কত কই ব্যাপারে দেখবেন, ঠিক আছে? আর আচ্ছা বাকি সামনে আগাও, আপনাকে তিন বন্ধুর নিশ্চয়ই এখন অনেক ঝগড়াঝাটি লেগে যেতেছে আস্তে আস্তে, দুজন তিনজন তিনজন কুনি দেয়া গুতাইতেছেন আমি বুঝতেছি, করেন শেষ হইলে আবার জানান আমগুলো যে ফাইনালি আপনারা কোন ডিসিশনে উপনীত হইলেন। আরও আছে আমগুলোকে অহনা ইসলাম, আছে আমগুলোকে এই অহনা ইসলাম লোকে আমগুলো এমন এক ফ্রেন্ড যার সেকেন্ডে সেকেন্ডে মুড চেঞ্জ হয়ে লেগে আমি আর কথা পড়তে ডরাই, এলাকা আমি পড়মু না এর কথা বেশি, এর নাম পড়ে দিলাম। ফায়াদ হোসেন আছে লোকে, কেমন আছো? ভুলে গেছো আমাকে, রংপুর থেকে শুনছি, না না বুলমুকে লেগে ফায়াদ হোসেন। আচ্ছা আমগুলোকে উম্মে রায়হান, আমাদের এখানে ভোরের দিকে কুয়াশা ঘেরা থাকে সিবাদ ভাইয়া, এত কইছিলাম না একটা শীত শীত একটা ব্যাপার আছে। আফরোজা পলি, সিবাদ ভাইয়া আপনাকে দুপুরের মৃদু ঠান্ডা বাতাস মেশানো উজ্জ্বল দিনের শুভেচ্ছা। কই মৃদু ঠান্ডা, ঠান্ডা বড় রোদ জান্নাত দ্বারা জ্যোতি। আচ্ছা উম্মে রায়হানের মনটা বেশ খারাপ, কি চাই উম্মে রায়হান, সমস্যা কি? কন্ত ওমর ফারুক কিছু, ও ভাইয়া যুক্ত হয়ে গেলাম, সঙ্গে আছি শেষ পর্যন্ত, শুক্রিয়া। মাসুদ রানা চায় আপরছে একটা গুগলি দিয়া, তাহলে দাদাগিরিতে যান। আচ্ছা, সিয়াদ ভাইয়ের উইকেটটা নিয়ে নিতে, ও সিফু ভাই ভালো তো রংপুর থেকে ক্রিকেটার, আমগো ক্রিকেটার মাসুদ, ইয়া আমগো ওই যে ক্রিকেটার মাসুদ, এবং এদের নামটা আমরা দিয়েছি ক্রিকেটার মাসুদ, কিন্তু উনি স্পেশালিস্ট হলো লেগ স্পিনার, তাই না মাসুদ রানা? ইয়াস, দেখছেন আপনার কথা আমার মনে আছে পুরা। আরও আছে আমগুলোকে অনেক অনেক বন্ধুরা, আমগুলোকে হোয়াটসঅ্যাপে কারা কারা আছে, এটা তুই বাবা রে বাবা, হোয়াটসঅ্যাপকে কিনা লইছেন আপনারা, পুরো খাবার লাইতেছেন লিখতে লিখতে। আচ্ছা, হাই সিবাদ ভাই, হসপিটাল থেকে কেবল ফিরলাম, সবাই কেমন আছেন? যারা যারা কি ইচ্ছে আপনার হসপিটালে গেছিলেন কি লেগা, উনি কি ইচ্ছে টিকা টুকা নিহি? আচ্ছা, আমার মেসেজ পড়েন নাই কেন? চট্টগ্রাম থেকে এফ এম পোকা আগ্নেয়গিরি এন কে বাইতাই আপনার কানের ভিতরে ফিস ফিস করে পড়ে যাবো, একটু আগেই তো বললাম। মানে এস এম এস দিয়ে জায়গা, দুনিয়াদারির সব কাম কই রায় কি ভাই, আমার এস এম এস টা কি পড়েছিলেন? না পড়লে আবার পড়েন, মানে কালে পড়তেই থাকবো আমি, হ্যাঁ গো পড়া লেখার কোনো খবর নেই, খালি আমি পড়বো। আচ্ছা, কি লিখছে আমি রাবে, অনেক বড় কথা লিখছে, কি লিখছে দেহি, এটা কি পরঞ্জয় বসলে? আচ্ছা পড়ি দেহি, রিচে কাকে কি বললা দেখার নাই, কিন্তু আমি বান্ধবী ডাকতেই শুনতে চাই, বন্ধু শুনতে চান ঠিক আছে, আমারও তো মনে থাকতে হইব। আর বন্ধু, হাতের নখ বড় রাখা আমার নিজেরই ব্যক্তিগতভাবে পছন্দ না, ওকে? আর জানো আমার আব্বু নেল পলিশ দেয় একদম পছন্দ করেন না, দিতে হয় না, যদি আমি নিজ থেকে এসব দেই না, তবে ছোটবেলায় তো দিতে ইচ্ছা করতো, ছোটবেলায় একবার নখে নেল পলিশ দিয়েছিলাম আর আব্বু দেখতে পেরেছে, তখন আমার হাত ধরেছে আর বলেছে আমার নখ কেটে দিবে, দিবে চিল্লাচ্ছে সে, আমি ভয় কি কান্না করে কান্না করা জানো, আর বুঝতে পারছি আমি কল্পনা করতেছি আর কি। আর একবার কি হয়েছে জানো, না আগেরটাই তো জানতাম না, পরেরটা কেমনে জানবো, ঈদের পরের দিন নানুর বাসায় যাবো, সেদিনও চুপি চুপি আমরা তিনজন নেল পলিশ দিয়েছি, তখনই আব্বু আসছে আর সাথে সাথে নেল পলিশ দেওয়া হাত, তার নেল পলিশ সব লুকিয়ে ফেলছি, তবে নেল পলিশের একটা স্মেল আছে, সেটা আব্বু পেয়েছে আর বুঝে গেছে আমরা কি করছি, সে কি বক্কা দেয়া আর নেল পলিশগুলো বের করে নিয়ে টিনের চালে ফেলে দিয়েছিল, তারপর থেকে আর দেই না, এগুলো এখন মনে পড়লে খুব হাসি পায়, এ আসলে এগুলো আসলে মজার স্মৃতি, কিন্তু নেল পলিশগুলো কি এখনো টিনের চালে আছে? থাকলে বেশ চালান, দুইটা টাকা এব চক্কর। আচ্ছা, জাহাঙ্গীর নারায়ণগঞ্জ থেকে, বহুদিন পরে দেখলাম আমি বন্ধুরে, চক্কর বক্কর বাচ্চিতে চলে এলাম, সাথে আমার উনি আছে, বা বা বা স্বাগত জানাই যাচ্ছি, দুজনে মিলে শুনছি তোমাকে, তুমি কেমন আছো? আমরা ভালো আছি, তুমি দুপুরের খাবার খেয়েছো? আমি জানি খাও নাই, তাও জিজ্ঞেস করলাম, সোসেস করে কাচ্চি খেয়ে নিও কেমন। হ্যাঁ রে ভাই, আপনি আবার লাস্টের দিকে কাচ্চির কথা বললেন কেন, টাকা পাম কই আমি? মানে একটা ফাঁপড়ের মধ্যে ফালাই দিলেন, খালি আজকে আপনারা দুজন আছেন দেখে কিছু কইলাম না, জাহাঙ্গীর আপনারা আমি। হ্যাঁ, আচ্ছা সিবাদ ভাই, আমি রংপুর থেকে রংপুর খটখটিয়া তালতলা থেকে ফাতেমাতুল বিমি বলতেছি। আচ্ছা, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে সিফাত নাচে, রিদম নাচে, মুকুল ভাইয়ের বিয়ে, দেখতে যাবে কে, ঢাকা এফ এম এর সদস্যদের দাওয়াত দেয় নিচে। ও হো হো হো, মুকুল ভাই খুশি হয়ে যাবো গা, যা হে রে আমি বিয়া করবো আবার। আচ্ছা, এই জায়গায় আছে আমগো বন্ধু প্রিয় সিফাত ভাই, আচ্ছা ও চক্কর বক্কর বাচ্চি জীবনে একবারই আসে, ওয়ান্স ইন এ লাইফ টাইম সরিফুল। ওরে বাবার, আমি তো সিনেমা বানাবো চিন্তা করতে চক্কর বক্কর বাচ্চি দিলে। হ্যাঁ, যাই হোক, আমরা একটা গানে যাবো, এখন গানে যাওয়ানোর পর আমরা আবার পরবর্তী ঘন্টায় ফিরতেছি, যে গানটা হল ওই গানটার অনেক রিকোয়েস্ট থাকে আমাকে বন্ধু বান্ধব করে, তো আমি সবসময় কই যে আপনাকে রিকোয়েস্ট নিয়ে আমি প্লেলিস্ট, এই যে দেখেন আপনি পাই যেতে পাই গেছেন গানটা, গানটা লোকে ঈশান এন সুনেদির কণ্ঠে, পাতার বাসুরি হুনতে থাকেন লগে থাকেন।

ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

চক্করবক্কর চক্করবক্কর বাতচিত। নয়া ঘন্টায় স্বাগত জানাতেছে আপনার দিলের বন্ধু সিফাত। আপনি শুনতেছেন ঢাকা এফএম 90.4 এবং চলতেছে হলো গিয়া ঢাকাইয়া চক্কর বক্কর বাতচিত। গতকালকে তো খেলা গেল আবার ইন্ডিয়া আর হলো গিয়া ব্রাজিলের প্রীতি ম্যাচ ছিল আর কি, এমনি একটা ফ্রেন্ডলি ম্যাচ। তো আমি কালকে ব্রাজিলের সাপোর্টই করছি আর কি। তো চারটা গোল অলরেডি দিয়ে দিয়েছিল, আরও কিছুক্ষণ খেলা হইলে আমরা খেলাটা আরও উপভোগ করবো পারতাম। তো বিষয়টা হলো এরকম, আর ব্রাজিল প্রীতি ম্যাচ মনে বেশি গেল, যদি আমাকে বাংলাদেশে খেলানোরও কিন্তু একটা চান্সেস আছে, খেলতে চাইছিল, কিন্তু এত বড় বড় দলগুলোর আসলে খরচটা অনেক বেশি থাকে। তো সব মিলে আসলে আমগো ওই জায়গায় এটা আর পসিবল হয়নি। হয়তো সামনে কোনো দিন পসিবল হইব যে আমগো বাংলাদেশ ফুটবল টিমের লগে খেলবো, অথবা ইন্টারন্যাশনালি আমরা আরও মনে করেন যখন আগায় যামুগা তখন মনে করেন যে এই খেলাগুলো তখন নিয়মিত যোগ। আমরা এটাই আশা করি, আমি এরকমই দেখবার চাই আসলে, যে আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, ফ্রান্স এগুলোকে আমগো দলরা খেলুক। আর এর মধ্যে যারা যারা যুক্ত হয়ে গেছেন আমার লগে, আমি একটু কথাবার্তা এগো কমু, আমগো বন্ধু বান্ধব বহুত আছে এই ঠাড়া পড়া রোদের ভিতরে, বাইরে না ঘুরা যদি একটু ঘরে বয়ে আমগরে হুনেন বা একখানে থাকেন, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আর একটু শান্তি আপনি পাবেন। আচ্ছা অহনা লিখছেন, অহনা এটা আপনার ব্যাপার, আপনি কি করবেন এটা আপনার বিষয়ে। যাই হোক, এই জায়গায় আছে লোক আমানুল্লাহ আহমেদ আমগুলোকে কি লিখছে, আমগো মিনহা এটা লিখছে লোক, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো নিজের সন্তানের নাম ঠিক করে ফেলেছে, আর আমি কাছের দরজা দেখলে ভাবি ঠেলবো নাকি টানবো। এটা ওই আমি যে কইছিলাম না, মনে আছে আপনার ওই মিনহা, যে রিলেশন মনে করেন যখন আর কি আপনি একেবারে ইয়াং বয়সে, মানে একদম পিচ্ছি বয়সে 7-8 পরে, তখনই আপনি প্রেমের মধ্যে। আমরা এখন অনেক অনেক জায়গায় আমরা দেখি একটা কিছু আগে লেগে, যে আমি গত দেখা গেছে 16 বছরের একটা মেয়ে এক হইতেছে বা ছেলে এক হইতেছে, আমার রিলেশন তো দীর্ঘদিনের, আমি কতদিনের 11 বছরের, আমি 11 বছরের মানে 4 বছর বয়সের থেকে রিলেশন শুরু করে, কি পরিমাণ আড্ডি পাক না আপনি চিন্তা করেন, এতে যে কি করবো সামনে। যেটা লোকের কথা ওটা লোকের, যে আপনি দেখবেন যে প্রথমে প্রেম প্রেম থাকে, যেটা তুমি আমার কথায় রাজি হয়ে গেলে আমি খুশি, আমি আসলে আমি আর জীবনে কিছু চাই না, আমি সব পেয়ে যাবো। তারপর একটা নায়ক টাকার মধ্যে একটা গান হয়, নাচ হয়, গান মানে সরি আমি সিনেমার মধ্যে ঢুকছি, সমস্যা নেই, আমি সব মিলাই কইতেছি, আপনারা একটু ভাগ করে নেবেন। তো তারপরে দেখা গেছে যে হেরা একটা সময় অধিকার খাটান শুরু করে, মনে করেন যে ক্লাস 8-এর বা ক্লাস 7-এর একটা মানে ছেলে বা মেয়ে হাজব্যান্ডের মতো অ্যাটিটিউড শুরু করছে, মেয়েটা ওয়াইফের মাইনে নিচ্ছে আর কি, যে হাজব্যান্ড আচ্ছা ঠিক আছে ফাইন, ওকে বাপ মায়ের কথা শুনে না, মনে করেন বয়ফ্রেন্ডের একটা।

মনে, এরকম একটা অবস্থা। ওই তখনই যাই কাহিনীটা, রাতে কথা কইতে কইতে কইতে কইতে কইতে কইতে একটা সময় টায়ার্ড হয়ে যাবে, মানে আর আর কি করবো, মানে আর তো কথা করার জায়গা নেই, তো সব তো শেষ হয়ে যাবে। তখন কি করে আমাকে ফিউচারের বাচ্চার নাম কিভাবে জানো, ওলি কলি এই টাইপের জিনিসপত্র দেয়, ওই কইলাম। তারপর ফেসবুকে দেয় তোমাদের ভাবি, তোমাদের এইটা সেটা, আমাদের সম্পর্ক আর কখনো যেন তোমার থাকে, আমার দূরত্ব না হয়, ঠিক জন ব্রেকআপটা ওই আইডি পর্যন্ত ডিঅ্যাক্টিভেট করে দিতে হয়, কারণ সব ইতিহাস তো দেওয়া দিচ্ছে, এটা দেওয়া রাখলে তো জিন্দগিতে সামনে প্রেম হইব না আবার। মানে আবেগ কতটা ভয়ঙ্কর, এই আবেগ দিয়ে আমরা মানুষ, আর এই আবেগে আমরা মনে করেন যে মানুষের থেকে অন্য একটা পর্যায়ে রয়েছে গেলে। আমি আমার সব বন্ধুরে কইবার চাই যে আবেগ আলবত থাকবো, আপনার আছে আমার আছে, আমগো সবতের আবেগ আছে, এর লিগে আমরা মানুষ, আমরা মানুষ দিকে আমগো আবেগ আছে, কিন্তু আবেগটা যেন অন্ধ আবেগ না হয়, ঠিক আছে। এত এত মানুষকে দেখেন, বড় ভাইকে দেখেন, তারপর আরো যারা যারা আছে সবারই মোটামুটি একটু একটু করে কানেকশন থাকে বা কাহিনী থাকে এরকম, তো কাহিনীর মাঝখান দিয়েও তারপরও আপনার শখ যাচ্ছে যে না একটা প্রেম করে একটা স্ট্যাটাস দিবেন, দিয়ে তারপর ব্রেকআপ করে আবার হ্যাগো মতো বয়া কান থাকেন, ও মানুষ এভাবে ঠকায়, মানে আগে জানতো না, হ্যাঁ আজকে জানলো, ঠিক আছে, তখন হন মনে হয় হনল। যাই হোক, এটা এগুলো একটা মেমোরি থাকে একটা মানুষের জিন্দগিতে, নাহলে আবার পরবর্তীতে আপনার ওই যে সালা সালি এর আবার দুষ্টামি করবো কেন, দুলা ভাইয়ের গার্লফ্রেন্ডে দেখছি, তাহলে আবার ওই মজাটাও আবার হইব না। তবে আমি খালি এটুকু কমবো যে অনেকে অনেক বড় বড় ধরনের সিরিয়াস ডিসিশন নিয়ে নেন, ঠিক আছে, অল্প বয়সে, আপনি বয়স অনুযায়ী ডিসিশন নিয়েন, কারণ আপনাকে নিলেই তো হইব না। লাইফ তো আর মনে করেন পুরোপুরি সাউথের সিনেমা না, যার মধ্যে ঘুষি দিবেন মনে করেন গুললে, মানে ইয়ের মতো ওই যে লাঠিমের মতো ঘুরতে ঘুরতে গাছের লোকে বাড়ি খায়া, হ্যাঁ স্লো মোশন আয় পড়বো, কিন্তু আপনি ফার্স্টে জিন্দগি এরকম না, ওটা দেখতে ভাল লাগে, ঠিক আছে, বাস্তবিক জীবন এরকম না। মাসুদ রানা আছে ভাই, আছে কি হয়েছে জানেন না, কলেজে একটা মত বিনিময় সভা ছিল, শুনেছিলাম বিরিয়ানি দিবে, যাই হোক, তিন ঘন্টা ধরে বক্তব্য শুনলাম, পরে একটা সিঙ্গার আর জিলাপি, আমি তো পুরাই হতাশ। এরকম হইতো আমগো ইয়ের সময় যে আমগো বিভিন্ন অকেশনের ভিতরে দেখা গেছে যে তেহারি টেহারি এগুলো দিব আর কি, এরকম করে আমরা যাইতাম সারা রাত ওই জায়গায় থাকতাম, সকালবেলা মনে করেন বাইরানোর সময় দেখতাম যে ওই যে আপনার আমিত্রি, তারপরে ওই জিলাপি টিলাপি দিত, আর মন টন খারাপ করে পড়তাম, আবার কেউ কেউ দেখতাম গিয়া ঘুমাইতেছে ওই জায়গার মধ্যে, মানে ওই সকালবেলার ওই তেহারির লেখা কিন্তু, ঠিক আছে, বেসিক্যালি বিষয়টা এরকম। তো এগুলো এক একটা মেমোরিজ থাকে, এই সময়গুলো আস্তে আস্তে হয়তো বা যাইতেছে, বাট আমরা এগুলো মেমোরিতে থেকে যাই আমগো, এটাই একটা স্মৃতি। খাদিজা আক্তার আছে আমগুলোকে, আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম, চট্টগ্রাম থেকে আমগো বন্ধু। আশরাফুল ইসলাম ফাহিম আছে, ভাই গত সপ্তাহে কমেন্ট করে আমি কাজে বিজি হয়ে গিয়েছিলাম, সেই কমেন্টের কি রিপ্লাই দিয়েছেন শুনতে পারিনি, এখন আপনি আবার রিপ্লাই দেন শুনবো, ঠিক আছে, দিচ্ছি, শুক্রিয়া। আচ্ছা, লং টাইম FM না শুনলে আম্মা বলে রেডিও শোনা বাদ দিছস নাকি, ইভেন আম্মাও মনে রাখছে আপনাদের, চিন্তা করেন, আন্টি আমগো সালাম এবং এর আমগো লেগে দোয়া করতে করবেন বেশি বেশি করে, অনেক অনেক ভালোবাসা। আর বুঝেন তো আসলে এই মানুষগুলো না, মানে সংসার শুরু হওয়ার পরের থেকে এত ব্যস্ত হয়ে যায় সংসার, বাচ্চা কাচ্চা সব কিছু নিয়ে এত ব্যস্ত হয়ে যায়, তার মধ্যেও যদি মনে রাখে আমারে এবং কোনো একটা কথাও যদি একক কাছে ভালো লেগে থাকে, এটা আসলে অনেক বড় একটা পাওয়া। আমি আসলে না অনেক হ্যাপি করতে চাই, মানে আমার কথা দিয়ে হোক, শো দিয়ে হোক, গান দিয়ে হোক, যেটা দিয়ে হোক, মানে আমি চাই যে আসলে মানুষগুলো সবসময় হাসি খুশি থাকুক, হাসি খুশি থাকলে আপনার কাছে যে কোনো কঠিন কাজে অনেক সহজ মনে হইব, আর যখন সহজ হয়ে যাবো তখন ওই কাজটা আপনি খুব প্রোডাক্টিভিটি সহ আর কি করবার পারবেন বা খুব মনোযোগ দিয়ে করবার পারবেন, এটা আমি বিশ্বাস করি আর কি। আচ্ছা, এই জায়গায় আছে আমগো বন্ধু, কারা আছে দেখি, তো আমি SMS পড়ি নাকি, আমার অনেক বন্ধুরা SMS করে রাখছে আমার, তো আমি একটু SMS গুলাতে যাই, কোটি কোটি SMS। হালিমা আমগুলোকে রংপুর থেকে আছে, ওকে, লিখছে শুভ দুপুর ভাইয়া, তোমার মিষ্টি আড্ডায় জয়েন হলাম, শুক্রিয়া হালিমা। আরো আছে আমগুলোকে, কিমন আছেন, সপ্তাহে কথা ওইব এখনতে, বাবা আয়া পড়ছি আমগো সিলেটি তোমা, সম্ভবত ইয়াস আমগো সিলেটি তোমা, ইয়ো প্রথম দুই লাইন পরে আমি বুঝে গেছি, একেবারে বিকাল পাঁচটা পর্যন্ত আমগুলি বন্ধু থাকবো, হ্যালো সিফাত ভাই। আবির আছে আমগুলোকে, আবির, মুসাফির, রাফি, এই তিনটা নামের মধ্যে কোন নামটা তোমার ভালো লাগে? আবির, মুসফিক আর রাফি, তিনটাই তো সুন্দর, কোনটা থেকে কোনটা, তিনটা নামই সুন্দর, মুসফিকও সুন্দর, আবিরও সুন্দর, রাফিও সুন্দর, তিনটাই তো ভালো লাগতেছে বন্ধু। আমি কনফিউজ হয়ে যাই, আমার কি লেগে উদর দিয়ে যাই, আমার হচ্ছে সব ভালো, আমি যখন কোনো কিছু শপিং করতে যাইতাম ছোটবেলা থেকে, তো আমার যখন আমি সবচেয়ে বেশি মজা পেতাম আমার আব্বুর লোকে আর কি শপিং করতে যায়, তো বাকি এটা এটাও খুব রেয়ার কেস আর কি আব্বুর লোকে যাওয়াটা আর কি, তো আমি খুব বেশি শপিং করতাম না, এখনও করি না, তো যখন যাইতাম আমি কনফিউজ হয়ে যেতাম, এটা তো তখন কই পারতাম না, সরম করতো, মানে আমি যেটা যেটা দেখতাম আমার সবই ভালো লাগতো, আমার যদি কেউ হয়তো যে এইটা এইটা নিবা তখন আমি চায় থাকতাম ওদের দিকে, আর নাকি এইটা নিবা, এই যে আমার কনফিউজ করে লইলো যে আচ্ছা ঠিক আছে তাহলে তো দুইটাই, তখন আবার আব্বু কইতো আচ্ছা ঠিক আছে তাহলে দুইটাই প্যাক, এরকম বিষয়। আর যখন মনে করেন বড় বোন বা দেখা গেছে আম্মু অথবা একের লোকে যখন যাইতাম তখন বিষয়টাই তো আবার অন্যরকম, মনে করেন একটা টি শার্ট কিনবো দশটা দোকান কইরা, আমার মনে করেন পাপু বিষয় যেত আমি এলাকায় শপিং শপিং বাদ দিয়েছি, আমি এই জিনিসে যাই না, আমার ভালোই লাগে না এই জিনিসটা।
ভাই একটা লুঙ্গি পরমু ভাইয়া, একটা স্যান্ডো গেঞ্জি পরে বয়ে থাকবো ভাই, কোনো সমস্যা নেই, বন্ধু বান্ধব ভালোবাসলে এমনি আমার ভালোবাসবো, একখানে শার্ট টাইট পরে আমার ভালোবাসা দেবো না, পুরা কষ্ট। ব্রেনটার উপরে কি পরিমাণ প্রেসার পরে, বাপরে বাপরে। আমার এই বন্ধু তিনটা নাম দিয়ে দিচ্ছে, আমি দুইটাতে চুজ করতে পারি না, হ্যাঁ দিয়েছে তিনটা। আচ্ছা আমি নই তোমার মিতা, মাথায় পরি ফিতা কানে পরি দুল, তুমি তো খুবই বিরাই দুষ্টু যা। আচ্ছা আমি আছি রংপুর থেকে আনিকা, শেষ পর্যন্ত থাকবো আনিকা, শুক্রিয়া আপনাদের। আরো আছে আমাকে, হাই ভাইয়া কেমন আছো, মাই নেম অজানা অচেনা পাখি ফ্রম চট্টগ্রাম, একটা কথা ছিল তোমার গাওয়া গান, যেই ব্যথার ওষুধ ভালোবাসা, এই গানটা ইউটিউবে সার্চ করলে পাওয়া যায় না কেন? গানটার নামটা তো বন্ধু এইটা না, গানটার নাম হলো নিখোঁজ। আপনি নিখোঁজ দিয়ে আমার, নিখোঁজ দিলেই পাওয়ার কথা, লোকে নিখোঁজ দিয়ে যদি আমার নাম লিখেন যে মিনহাজ সিফাত, তাহলে আপনি এমনি পাই যাবেন এই গানটা, ঠিক আছে? নিখোঁজ গানটার নাম হলো নিখোঁজ, NIKHOJ নিখোঁজ। আরো আছে আমগুলোকে, আসসালামু আলাইকুম আসরি বালা, ভালো আছি বন্ধু, কই খাইছনি ভাত, FM বারের কি সংবাদ? ও হো হো ভাইয়া আকলিমা বলছি, শুনছি উগান্ডা থেকে, আপনি কই থেকে কথা বলছেন? আমি তো বেসিক্যালি হনুলুলু থেকে আছি আর কি, তো শোনা যেতেছে ক্লিয়ার, যাতে ক্লিয়ার সবকিছু। সিফাত ভাইও আমি রাকা রাকা রাকা রাকা রংপুর থেকে ভাইয়া। আচ্ছা বইয়ের সাথে প্রেম করতে চাই, আচ্ছা জাস্ট দুই মান্থের জন্য কি করব, প্রপোজ করেন। হ্যাঁ খুব ভাবলইব এই বই, কিন্তু আপনি আপনার নিয়তের রকম থাকতে হবে যেন ওকে আমি পটিয়ে ছাড়বো, পটিয়ে বইয়ের ক্ষেত্রে ওই ব্যাপারে, আর অথবা কনভিন্স করে ছাড়বো, ঠিক আছে? আপনি আপনার প্রেম মানে প্রেম ভালো দরকার হলে বইয়ের সামনে বই খুললে ওই গান গান, যে আমার ভালোবাসা সত্যি যদি হয় তোমাকে আমার মাথায় ঢুকতে হবে, ট্রাই করেন ট্রাই করেন। ওইব আপনি খুবই চমৎকার একটা আইডিয়া বাই করছেন, আপনি রাখা যে আপনি প্রেম করতে চান বইয়ের লোকে, এটা অসাধারণ, আপনি আসলে অনেক ব্রিলিয়েন্ট যে বইয়ের লোকে প্রেম করতে চান। আর অন্যান্য বন্ধুরা, ভাইয়া একটা মেয়েকে পটিয়ে দাও, ভাইয়া একটা প্রেম করতে হবে জীবনে কিছু, অথচ ঘরের ভিতরে দুনিয়ার টেক্সটবুক জমা রয়েছে, সারারা ব্যাত লয়ে রেডিও রয়েছে, পিড়ানোর লেগে হ্যাঁ খুঁজতেছে পোলাবা মাইয়া, মানে এটা হইলো? হে সিফাত দাদু মনে কি আছে তোমার রংপুরিয়ার নাতনি সুমিনের কথা? আমার কোনো নাতনি কোনো ভাতিজি ভাগ্নি এটির কিচ্ছুর কথা মনে নেই, FM একমাত্র বন্ধুকে কথা মনে থাকে, আপনি যেহেতু বন্ধু না ওই ক্ষেত্রে মনে নাই। এমন যেটা লোকের কথা ওটা লোকের আছে, হাবিব ভাইদের একটা গান ওয়েট করতেছে আমার প্লেলিস্টে আপনার কানে যাওয়ানোর লেগে, গানটা শুনেন সেরকম একটা গান শুনতে থাকেন, আশা করতেছি আপনার অনেক ভালো লাগবে। আর নাম্বারটা কয়ে দিয়েছি কানে যাওয়ানোর আগে, 01841904904, এটা লোকের নম্বর, এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপ আপনার যেমনি খুশি আপনি লিখবার পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? লগে থাকেন, শুনতে থাকেন ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

আমার যে যে বন্ধুরা যুক্ত হয়ে গেছেন, কইছিলাম দ্বিতীয় ঘন্টায় সপ্তাহে স্বাগত জানাবো ব্যান্ড পার্টি বাজায়া, তো বাজাই দিলাম ব্যান্ড পার্টি।

হ্যাঁ, তো জেনারেল গা কথা হয় যে আমরা এক বন্ধু লিখছে, জীবনে গর্ব করে বলার মতো কিছু পাইনি, তবে জীবন একটা শিক্ষা পেয়ে যে চাইলেই পর হওয়া যায়, কিন্তু কারো আপন হওয়া যায় না, এটাই জীবন। চাইলেও পর হওয়া যায় না, আপনি যারা চিনেন না, হেরে গিয়া যদি কন যে আমি আন থেকে আপনার আপন না, হ্যাঁ তুই আগে একটা আসবো কইব, ধর আমি আপনি তো আগের তুই পর, দুইটাই সহজ মোটামুটি, আবার দুইটাই কঠিন। কেউ ব্যস্ত নয়, আমাকে যার যতটুকু প্রয়োজন আমাকে ততটাই গুরুত্ব দিবে, এটা তো সত্যি। এটা আপনিও সেম একই কাজ করেন, দেন অন্য আপনার জিন্দগি যদি আপনি হিসাব করেন, ছোটবেলা থেকে আপনি এই পর্যন্ত যতটুকু যা যা প্রয়োজন ছিল, মার লেগে এত পাগল থাকতাম কেলে, কারণ মায় ছাড়া আর কেউ খাওয়াইব নাম করে ওই সময়, তো এই লেগে মার লেগে আরো বেশি পরিমাণ নাম করে পাগল থাকতাম, বাপের লেগে আরো বেশি পাগল, বাপে খেলনা লইব, ওইটার ভিতরে একটা ব্যাপার ছিল। যখন বড় হয়ে যায় তখন কিন্তু আমরা মনে করেন অনেক সময়, আমরা সবাই করে না এটা, অনেকেই করে, যেটা আমিও একেবারে এটার ঘোর বিরোধী, যে বাবা মারে বৃদ্ধাশ্রমে রাখা বা এরকম কোনো কিছু, ওই যে তাহলে ওই যে প্রয়োজন নাই এরকম একটা কাজ করছে, তো একমাত্র বাবা মার ভালোবাসার এ থাকে নিঃস্বার্থ ভালোবাসা, বাকি সব কিছুর ভিতরেই আমরা আমাদের জিন্দগিতে যারা যেটা থাকে কোনো না কোনো একটা প্রয়োজনে থাকে, প্রয়োজন ছাড়া হুদামেচা থাকলে তো মাইন্ড সেই আশেপাশে থেকে দুনিয়ার বাউরে এটি কোনো কাম কাজ করে না, সারাদিন এক কারণ বয়ে থাকে, তো ব্যাপার আছে বন্ধু, কথা সত্য, আপনার কথা সত্য, কিছু কিছু জায়গায় আর কি একটু পারসেপশন করলাম আর কি। এই জায়গায় লিখছে আমাকে নুসাই বা কি লিখছে, আই এম কামিং ইন হোয়াটসঅ্যাপ, ওকে ভাইয়া আপনি যেহেতু ব্যান পার্টি দেন তাহলে একটা রেড কার্পেটও দেন, রেড কার্পেট কেমনে দেখাবো বন্ধু, এটা তো সাউন্ড না রেড কার্পেট। আচ্ছা, আর কবিতাটা মুকুল ভাইয়ার বিয়ে না রিদম ভাইয়ার বিয়ে দেওয়া দরকার ছিল, আচ্ছা তো ওই হিসাবে তো সবারই বিয়ে করা দরকার, আপনার নিজেরও বিয়ে করা দরকার, আপনি জুতা চুরি করেন জানতাম না আমি নুসাইব, না অভিনয়ের কারণে আমি সব কিছু করতে পারি, কখনো আমি ডন হয়ে যাই, কখনো আমি ছাপড়ি হয়ে যাই, কখনো আমি জুতা চোর হয়ে যাই, আর এটা তো চুরি না তো কোনো, ওই পছন্দ করছে আমি লয়েছি সামনে আছে, ঠিক আছে, তো বিষয়টা অনেকটা এরকম। শুক্রিয়া নুসাইবা, আপনি দেখছেন বুঝে যাচ্ছে, আলবত বেশি বেশি করে শেয়ার করবেন আমগো যে কন্টেন্ট গুলো থাকে, কারণ আপনি হলে গিয়ে আমগো এই আয়োজন, যে জায়গায় আপনাকে শেয়ার কিন্তু খুব বেশি পরিমাণ প্রয়োজন। আজকে পুরো সময় এক দুই তিন সিফাত ভাইয়ের শুভেচ্ছা নেন, ওকে বন্ধু নিলাম, আমগো বন্ধু জাহাঙ্গীর লিখছে এই কথাটা, আর এদিকে লিখছে লোকিয়া আমি যে বন্ধু আমগো ইভা দাওয়াত দিতে চাইছিল, পরে কইছিল যে একটা পোলা ঠিক করে দিতে, তারপরে হচ্ছে বিয়ার দাওয়াত দিব আর কি আমগোরে, তো আমি কইলাম যে আমি খুঁজা বিয়া, আমি কইছি হ্যাঁ রে যে হ্যাঁ জানো খুঁজা বিয়া করে ফেলে, আমার দাওয়াত দিলে আমরা সব বন্ধু বান্ধব যাবো, যাই খায় খুয়ে বলবো। বিয়ার কথা শুনলে আমার ওই সিনগুলো বেশি মনে পড়ে, যে প্যান্ডেল থাকতো, এখন তো কমিউনিটি সেন্টারগুলোতে বেশি হয় বিয়া, তো ছোটবেলা থেকে ম্যাক্সিমাম বিয়া সাদির ভিতরে যেগুলো যেতাম মহল্লার ভিতরে বিয়া সাদি হইতো, একলে বাড়ির ছাদে নয়তো বাড়ির উঠানে অথবা কোনো মাঠে, ওটার ভিতরে ওই যে লাল নীল রঙের প্যান্ডেল থাকতো, আবার ওদিক দিয়ে জড়ি দেওয়া ফুলের মতো সাজানো থাকতো, কাঠের চেয়ার থাকতো, এই চিপা খায় অনেক সময় খাওয়ার মুড যেত, মানে চেয়ার যদি ভাঙ্গা থাকতো সামাল, আর যদি বাড়ির লগে থাকতো বিয়া তখন দেখে আমার লগে ম্যাক্সিমাম টাইম আমার চাচা থাকতো আর কি, তো চাচার লগে যেতাম আমি, তো বিষয়টা যেটা ওই তো ওটা লোকে আছে, মনে করেন খাওয়ন দাওয়ানোর পরে যখন দেখতাম ভিড়, হেভি ভিড়, তো দুপুরবেলা দেখা গেছে ম্যাক্সিমাম টাইম ঝুম্মার পরে যায় এই আয়োজনগুলো হয়তো, তো খাওয়ন দাওয়ানোর পরে যখন দেখতাম যে পুরা ভিড়, মনে করেন বেসিনের সামনে ভিড়, আদন যেতেছে না, কেউ কেউ তো গ্লাস লোয়া মাটির ভিতরে আতুর ধুয়া ফেলাইল, আবার আমগো ক্ষেত্রে যেটা হইতো ওইটা লোক আরে বাইর যায় ধুমুনে চলো লয়া, পরে এই জুটো হাত লোয়া বাইতে দিতাম, বাইতে হাত দিতাম, এটা একটা মজা ছিল অন্যরকম। হ্যাঁ আচ্ছা, এই জায়গায় আছে আমগো বন্ধু কেমন আছেন, অনেকদিন পরে লিখলাম, তো লাভ কি হলো, অনেকদিন পরে তো এইটাই লিখলাম, অনেকদিন আগে এইটাও এইটাই লিখছিলেন কেমন আছেন, আজকেও এইটাই লিখলেন অনেকদিন পর কেমন আছেন, নতুন কি নতুন কিছু লিখেন, প্রিয় সিফাত আপনি কিন্তু বারবার আমার বার সি হয়ে যেতেছে গা রিসিকার হইব, আচ্ছা তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে যদি পাই বা না পাই, শরীফুল আমগো এই বন্ধু লিখছে, বন্ধু শুক্রিয়া, আর বন্ধু আরেকটা গান লিখছিল আমগোরে, ওটা লোকে আজ পাশা খেলবো রে সাম সাম রে তোমার সঙ্গে শ্যাম রে তোমার সঙ্গে একলা পাইছি বন্ধু এই নির্জনে, হ্যাঁ মিয়া ডর করে আপনি এমন কনকে লেখা কথা, মনে হয় পরের লাইন লোক তো একলা পাইয়াছি আজকে তোমার পকেটে যা আছে সব বাই করে দাও, এরম মনে হচ্ছিল। যাই হোক বন্ধু আপনার অনেক অনেক শুক্রিয়া, এদিকে আমগো এস এম এস এর মাধ্যমে যে যে বন্ধুরা আছে আমরা একে কথাবার্তাগুলো একটু পড়বো, আমগুলো গেছিল গিয়া কি মিনহাজ লাবুতুম গানটা তোমার প্রলে করতে হবে না কারণ প্রিলে লিস্টে থাকলে আলবত প্রলে হয়ে যাবে, ও আচ্ছা প্লে হয়ে যাবে, ধরো ভাই পুরো আপনি ভাষারই চেঞ্জ করে লাইতেছেন, কেটা এটা আমাদের পছন্দের গান দিই তো তোমাদের প্রলে লিস্ট সাজানো হয়, কেটা এটা আমি কোন বন্ধু, বন্ধু নাম দেন নাই, যাক ভালো হয়েছে নাম দেন নাই, ইজ্জত যাই তো যেই লিখাটি লিখছেন প্লে রে প্রলে, আমি কি রে ভাই কি এর প্রলে, হাই ভাই আমি লিলিপুর, আমি লিলিপুর লিখছে ভাইয়া ফুল মেসেজটা পড়ো না কেন, হুম ফুল মেসেজের ভিতরে অর্ধেকই তো লিখছেন কি মনে আছি খাইছেন এটা, তাই এটা কয়বার কম, আবার লিখছেন ও খাওয়ানোর কথাই তো লিখছেন তার উপর মনে আমি,
আচ্ছা থামো, তোমার খবর আছে গান দিয়ে তোমার খবর করতেছি। আচ্ছা ঠিক আছে বন্ধু, শুক্রিয়া আপনার আপনার এস এম এস এর লিগে। আসমিয়া মূলকে জয়েন করছে সিলেট থেকে। ভাইয়া কারেন্টের সাথে কি রেডিওর সম্পর্ক আছে? কারেন্ট না থাকলে রেডিও আসে না ভাইয়া, থাকবার পারে। আচ্ছা ভাইয়া আজ লাঞ্চ কি দিয়ে করলা? করি নাই বন্ধু, একটা গান গাওয়ার জন্য কি একটু গান গাওয়ার জন্য থ্যাংকস সুইট ভাই, মোস্ট ওয়েলকাম বন্ধু, অ্যাম্পুংটা আমি করে গেছিলাম, তবে শুক্রিয়া আপনি একদম মনোযোগ দিয়ে শুনছেন, এটা জানি খুব ভালো লাগলো। আচ্ছা এই জায়গার মধ্যে আমি বন্ধু লিখছে কি লিখছে বন্ধু আপনার কোন ব্র্যান্ডের? আচ্ছা এক বন্ধু লিখছে আপনার অনন্য হয়েছে, লিখছে যে আপনার নেল পলিশের কালারটা এত সুন্দর কেন, কোন ব্র্যান্ডের? কারে কইল কোন নেল পলিশ, আমি তো এই পর্যন্ত কালার দেখলাম না। আচ্ছা ও ভাইয়া কি মনে হচ্ছে আমি হাসতে হাসতে শেষ, আমার চোখের ঘুম চলে গেছে, আমি ইভামণি চট্টগ্রাম থেকে। ইভামণি সুক্রিয়া স্বাগতম, আমি দুই বছরের মতো শুনছি, আজকে দিয়ে দুই দিন মেসেজ করলাম। নিয়মিত মেসেজ করবেন তাহলে না ভাল লাগে। সালিহুল লিখছিল কি আরে ভাই আর কারো কথা বলবো না, দূরে আছি, আমি যা করি তা বলি আর যা করি না তা বলি না। যাক তাহলে সালমান খানের লগে আপনার একটা মানে মিল নাই আর কি, এটা বোঝা গেল। সালমান খানের লগে যা কি জানা ছিল যে আমি যেটা কই, এ বাংলা বেশ কিছু সিনেমা ছিল যে আমি যেটা কই সেটা তো আমি করি, যেটা আমি কই না ওইটাও আমি করি, মানে ডায়লগটা শুনতে খুব ভালো লাগে কিন্তু মিনিং যদি আপনি দেন মানে একদম এটা কি মিনিং আর কি, মানে যেটা করি না মানে যত ক্রাইম করি না যেটা কই না এটা আমি আরো বেশি করি। যাই হোক আমরা অনেক সময় যে সিনেমার ভিতরে ইকো দিয়ে মনে করেন এটা মজার কথা মনে করছে, আচ্ছা কই শেয়ার করি। যেমন ধরেন সিনেমাগুলোর ভিতরে প্রায় সময় আমরা যেটা দেখি এটা সিনেমার প্রয়োজনীয় হয়, আমি এটা খারাপ করতেছি না। যেমন ধরেন যে আমি কইতেছি এ বন্ধু কি মনে আছো, এটা একটা করলাম। হ্যাঁ সিনেমার ভিতরে এ বন্ধু তুমি কি মনে আছো, ছো ছো ছো সবথেকে টায়ার্ড হয়ে আর কি জানি একটা কোয়েল এসে নর্মাল কথা কইছে কি মনে আছো। সো এটা হয় অনেক সময়, মানে এটা দিয়ে বুঝাইলাম যে আপনি যখন যে কথাটা যে আপনি প্রেজেন্ট করবেন মানুষের ভিতরে ওইভাবে ঠিক যাইবো। মনে করেন যে আপনি কোনো একটা বন্ধুর গেলেন, জানোস বন্ধু কি হয়েছে, এই কথা যখন একটু চাপ দিয়ে করবেন ওই বন্ধুর ভিতরে ডট ঢুকে যাবে কি জানি একটা হয়েছে। আর যদি সেম কথাটা যদি আপনি এমন করেন যে বন্ধু কি হয়েছে জানো, তখন ওই নর্মালভাবে নিব। তো আপনার উপরে অনেক কিছু নির্ভর করে যে আপনার কথা ডেলিভারি কী হবে এবং সামনের জনের রিয়াকশন কী হবে। ঠিক আছে আমরা অনেক সময় ডরাই যাই আর কি, এই ধরনের রিয়েছে বন্ধু কী হচ্ছে জানো, ও মা ডরাই গেছে গা বিতা, হ্যাঁ কী জানি হয়ে গেছে গা, এরকম একটা বিষয় থাকে। এনিওয়ে ভাইয়া জানো সেই ছোটোবেলা থেকে এখন তো বড় হয়েছি, তবু আমার আম্মুর একটাই ডায়লগ, যদি ভালো কিছু করি তখন বলবে আমার মেয়ে আমার মতো হয়েছে, আর একটু যদি ভুল করেছি তখন বলে এটা একদম ওর বাপের মতো। এটা খুব কমন ডায়লগ বন্ধু। আচ্ছা ভাইয়া আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো সবার আম্মু কিন্তু এই ডায়লগটা মারে, একদম সিওর সিওর, একদম 100% সিওর, শুধু আমার আম্মু না নিসি, রাইট নিসি, একদম পুরো নস্টালজিক ডায়লগ এবং এটা খুবই কমন ডায়লগ। আমার মনে হয় পৃথিবী যতদিন বেঁচে থাকবো এই ডায়লগও থাকবো। হাই ভাইয়া কি খবর তোমার, ভালো আছো নি? তমা তমা আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে এই মুহূর্তে আমি একটু ডিস্টেন্স মেনটেন করবো কারণ আমার প্লে লিস্টে যে গানটা, গানটার নাম হলো লং ডিস্টেন্স লাভ, আমাকে ভালোবাসা থাকবো ডিস্টেন্স থাকলো। গানটা গাইছিল অঙ্কন অ্যান্ড আফরিন, সেরকম একটা গান আমার মোস্ট ফেভারিট একটা গান, আর এই গানটা আমি যতবার শুনি ততবারই আমার কাছে ভালো লাগে, লং ডিস্টেন্স লাভ। যদিও নামটা একটু কঠিন হয়ে গেছে আর কি, গানের নাম দেওয়া উচিত ছিল না এলো না, অথবা না গেল না, অথবা বন্ধুরা কোয়া পারে যে ভাইয়ের কাছে গান চেলাম ভাইয়া দিল না, আরে মিলে গেছে, শুক্রিয়া শুক্রিয়া। ওকে সো আমরা লং ডিস্টেন্স লাভ হুইনা ফলাই অঙ্কনের আফরিনের কণ্ঠে শুনতে থাকেন, লগই থাকেন ঢাকা FM 90.4 এর।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: You're listening to Taka FM 90.4.
4: আপনি হুদা যদি টিউন করে রাখেন, যদি আপনার অ্যান্ড্রয়েড ফোন থাকে বা স্মার্টফোন বা আইফোন যেটাই হোক না কেন, বা ভাই ফোন বোন ফোন যেটাই হোক আপনার আর কি, আপনি কিন্তু মানে অ্যাপটা ডাউনলোড করে লেবার পারেন। প্লে স্টোর থেকে আপনি গিয়ে লিখবেন হলো গিয়া ঢাকা FM, তাহলে আপনি আমাকে অ্যাপটা পাই যাবেন। সিজিলে নামায় ফলান, নামায় ফলায় সুন্দরভাবে শুনেন, সফটের হলে কোনো সমস্যা নেই না। ওইটা গুড নিউজ হলো, ওইটার লেগে আমার কোনো টাকা দিতে হবে না আর কি। ইমরান তুহিন ভাইয়া কেমন আছো গো? আছেন গো, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভূত এসে বলে গেল, কি বলে গেল? কেমন আছো সিফাত ভাইয়া? ওই ভূতই এই কথা কয়, মানে কি যে করবো, ভূত টুত সফটের এই কেমন আছো কইতে কইতে আমার টায়ার বানালে। আচ্ছা, এই জায়গায় লিখছিল মাহফুজ রহমান পরশ, কেমন আছেন? আয়াপুরজি চক্কর বক্কর বাতচিত হুনার লেগে। সুপ্রিয়া বন্ধু পরশ, আফ্রিদা বাসিয়ান, কি হলো ভাইয়া, আমার গানটা প্লে করেন কিন্তু আপনাকে যে আমি এত হাজার বছর ধরে কইতেছি গান প্লে হয় না, শুনেন না আপনি? কি সেখানে আপনার? আচ্ছা, এই জায়গায় লিখছিল লাইফে যে নাটক হচ্ছে তা এক এক পর্ব, কি এক এক পর্ব করে ইউটিউবে ছাড়লেই তো কিছু টাকা পয়সা পাইতাম। তো ছাড়েন না কে লেগে, এটা হেনে না করে ছাড়েন। উমের রাহেন লিখছে, বাবাকে অনেক মিস করছি, আমার সাথে আবার সাথে যোগ হয়েছে একটা সমস্যা, দোয়া রাখবেন। অবশ্যই উমের রাহেন, অনেক অনেক দোয়া রইল। ফাহিম আমগরে কি লিখছিল, ভাই ঘুম পাচ্ছে, ঘুমাবো ভাবছি, একটা ঘুমের গান সাজেস্ট করেন, ঘুম ভালোবাসি বাদে। আপনি যে কোনো গানই ঘুমায় যাবার পারেন, আবার যে কোনো গানই জায়গা যাবার পারেন, এটা ডিপেন্ড করে। আমি আগে একটা সময় কানের ভিতরে এয়ারফোন দিয়ে ঘুমাইতাম, কিন্তু এটা আসলে একেবারেই ঠিক না। গান শুনতে শুনতে বা যে কোনো মানে এয়ারফোনের ভিতরে আপনি কোনো কিছু দিয়ে আপনি শুনতে শুনতে ঘুমানোটা এটা আসলে ঠিক না, এটা ব্রেনের ভিতরে কিন্তু প্রেশার পড়ে। তো বন্ধু বান্ধব করে কমু যে একটু শুনেন, আপনি অবশ্যই শুনবেন, গান শুনবেন না গেলে, গান শুনবেন, আপনার পছন্দের যে জিনিসগুলো আছে আপনি শুনবেন, আপনি সবই শুনেন, কিন্তু কথা হলো গিয়ে একটা লং টাইম রাখবেন, এটা কিন্তু ব্রেনের ভিতরে অনেক আসলে এফেক্ট করে। এবং আমগো যে এই ফোন আছে, তারপরে আপনার এই যে এয়ারফোন আছে, এগুলো নিয়মিত ক্লিন করতে হয়, নাহলে এগুলোর মাধ্যমে অনেক রোগ জীবাণু কিন্তু আপনার শরীরে ছড়াবার পারে, ঠিক আছে? এদিকে একটু বিশ্বাস খেয়াল রাখবেন। আর ডেঙ্গুর কথা যদি কইতে হয়, আশেপাশে অনেক এটার প্রাদুর্ভাব বাড়ছে, তো এটার ভিতরে আসলে শুধুমাত্র ঢালাওভাবে কোনো একজনের আপনি মনে করেন দায়িত্ব দিয়ে দিলে তো আর মশা যাবো না, এটা আমাকে সফটের সতর্ক হইতে হইব। আমাকে বেশ কিছু জিনিস অ্যাপ্লাই করতে হবে আমাকে জিন্দগিতে, যেমন ধরেন যেটা আমাকে নিয়মিত মানে অভ্যাস থাকা উচিত সবসময়, এটা খালি ডেঙ্গু থাকলেই হইব এমন না, বিষয়টা সবসময় থাকা উচিত এটা পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনার আশেপাশে অথবা আপনার মনে করেন যে বাসার ভিতরে দেখেছে বা বারান্দায় গাছ লাগাইছেন সুন্দর, ওটার ভিতরে পানি জমে রয়েছে কিনা, বা কোনো জায়গায় কোনো মানে স্যাঁতস্যাঁতা ভাব আছে কিনা, বা শ্যাওলা জমে যেতেছে কিনা, এগুলোর দিকে একটু বিশেষ খেয়াল রাখবেন। আপনি আমি যদি আমগো ঘর আমগো এরিয়া যদি আমরা এরকম সপ্তাহে যদি সপ্তাহের মতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, পুরো দেশটা দেখবেন অনেক সুন্দর হয়েছে। মশায় মনে করেন উল্টা আবার পাসপোর্ট অফিসের থেকে ওই জায়গায় যায় পাসপোর্ট করে ভিসেল অন্য দেশে যাবো, আমগো হেনে থাকবো না। তো এটা আমগো চেষ্টা করতে হবে। তো আমরাও একটা অনেক সমস্যা হয়, আমরা অনেক সময় একজন আরেকজন উপর দোষ চাপাই যায়, উয়ে করে নেই, ওর করার কথা ছিল, আমি করে শুনেন, মশায় কিন্তু আর এটা দেখবো না কে করে নেই, উল্লেখে কামড় দিচ্ছে। মশা দেখবো ওই লোকে যে আমি ওইছি ভাইয়া, সামনে যাইবো সবই আমার খাওন, সপ্তাহে আমার খাইতে হইব। তো এর লেগে সপ্তাহে আমাকে এই ব্যাপারে একটু অ্যালার্ট থাকতে হইব, ঠিক আছে? তো এইটা যে এই প্রতিরোধ ব্যবস্থা বা অভিযান কিন্তু চলতেছে অলরেডি সরকারের পক্ষ থেকে, তো এটা আমাকেও সহযোগিতা করতে হইব, নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা করতে হইব, এবং যারা যারা আর কি দায়িত্বে আছে আপনার এরিয়ার ভিতরে একবারে ইনফর্ম করতে হইব যে এই জায়গাগুলো দেখেন, সাজেস্ট করতে হইব, তাহলে এটা দেখবেন যে একটা সুন্দর একটা জায়গার মধ্যে আমরা গিয়ে পৌঁছেছি। মাসুদ রানা চামগুলো, আচ্ছা সিবাদ ভাই, আপনি কি কিছুক্ষণ আগে আমাকে স্মরণ করলেন পরা মাসুদ বলে? না না না না, মাসুদ নামটা আটকা মাথার ভিতরে আইছিল, বুঝছেন? তখন এটা করছি যে আপনি যে মাসুদ, আমি ক্রিকেটার মাসুদ তো কই নিকা। আর যাই হোক, আস আলো লিখছে লোক, আসসালামু আলাইকুম সুবাই। ওয়ালাইকুম আসসালাম, আমি আলো রংপুর থেকে আজ ফার্স্ট তোমাকে নক দিলাম। ওকে, আমি সেই ক্লাস 3 থেকে ঢাকা FM শুনি, এখন আমি কলেজে পড়ি, মাশাল্লাহ। ইনফ্যাক্ট তোমার প্রতিটা শো শুনি, আই মিন হ্যাঁ নাই আচ্ছা আপু, তানা আপু আছে, ওকে পিঙ্কি আপু, এটিএম স্যার, রিদম ভাইয়া, মুকুল ভাইয়া, এছাড়াও অমানিসার জীবন গল্প সব আমি শুনি। অনেক অনেক শুক্রিয়া আমগো এই বন্ধু করে। এই বন্ধুর কমেন্টের নিচে আবার অনেকে ঢুকে গেছে, ইমরান তুইন লিখছে, হা হা আপনি দেখছি ঢাকা ফ্যামের ক্রেজি ফ্যান, ওমা গো আপনি ফ্যান হয়ে গেছেন, হ্যাঁ রে ও হো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার প্রশ্নের উত্তর পরে দিচ্ছি। আফ্রিদা ওয়াসিমাও ঢুকে গেছে এটার মধ্যে, ওকে। তারপর কি মানে একটা কমেন্ট করছিল, মানে পোস্ট করছিল, সবাই গিয়ে করে, এটা অবশ্য ভালো, ফেসবুকের মধ্যে এটা একটা সুবিধা আছে যে সপ্তাহে একবারে গ্রুপ চ্যাট করা যায় আর কি, এটা একটা মানে বা কমেন্ট শেয়ার করা যায়, এটা একটা ভালো জিনিস। আচ্ছা রোকনুজ্জামান আছে আমাদের, এ কে এম রোকনুজ্জামান সিলেট থেকে আছে আমগুলি বন্ধু। লামিয়া জান্নাত আছে চক্রবকরে, আমিও আয়া পড়ছি, লগে আছি শেষ পর্যন্ত, শুক্রিয়া আপনাদের। আরও আছে আমগুলোকে আমানুল্লাহ আহমেদ, আরও আছে দেখবা পড়তেছে আমগুলোকে হোয়াটসঅ্যাপে যে যে বন্ধুরা সিট করতেছে। ভাই মাহাদি সিলেট থেকে, সিলেট থেকে সিলছট, সিলছট আবার কোন জায়গা আসা জানি না, শীত কোয়া পারে, শীতের সময় আইতেছে আস্তে আস্তে। ভাইয়া তাড়াতাড়ি টেলিভিশন খোলো, টেলিভিশন খুললে লাগাইবো কেটা পরে, আমার এরকম একজন টেলিভিশন খুলতে আমি পুরো খুললা তুই দিচ্ছি টিউব টিউব, পরে আর আমি মাইর খেয়েছিলাম এদিকে। চট্টগ্রাম থেকে এফ এম পোকা আগ্নেয়গিরি, আচ্ছা ঠিক আছে। ভালোবাসা জানাচ্ছেন এক বন্ধু, আমগো বন্ধু নাইম, নাইম কি লিখছে দেহি, সালাম জানাচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা অনেকদিন পর আসলাম তো একটা ছন্দ দিলাম, এই ইট পাথরের শহরে গেছি হারিয়ে, কাজের চাপে পাই না একটু সময় হাত বাড়িয়ে, বাবা বা বাবা শুনতে চাই একটু এফ এম আগের মতো, আর খোলাও হয় না, আর সেই ফ্রি ফায়ার গেম, বাবা সুন্দর কবিতা লিখছেন আমগো শান্ত দাস নাইম রংপুর থেকে। আচ্ছা সালিহুর লিখছে, ভাইয়া কেমন আছেন, ভুলেই গেছে, সালিহুর ভাইয়ারা লিখছে, চাচাতো বোন লিখছে, সালিহুর দেখলাম গত কয়েকদিন হেভি ব্যস্ত আছিল, চাচাতো বোন আশা করি আপনি ভালো আছেন। এই জায়গায় আসসালামু আলাইকুম সিসি ভাইয়া কেমন আছেন, আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আচ্ছা আমগো লগে আছে লগিয়া, আচ্ছা আমগো বন্ধু ছবি শেয়ার করছে, খুবই সুন্দর একটা ছবি শেয়ার করছে আমগো জাহাঙ্গীর, জাহাঙ্গীর পুরো কাপল ছবি ই করছে, আপনার দুজনের লেগে অনেক অনেক দোয়া, দুজনের অনেক সুন্দর লাগতেছে, সবসময় দোয়া করি আপনারা সবসময় এরকম সুন্দর থাকেন, সুখী থাকেন। লিখছে সেহত ভাই তোমার গান কি লিস্টে আছে, থাকলে একটা গান শোনাবে প্লিজ প্লিজ, ওনাকে শুনাইতাম, তুমি যে গায়ক এবং আর যেও জানেন, তা আর যে এটা তো জানলোই, গায়ক হিসেবে আপনার আমার ইউটিউব চ্যানেলও তো আছে, প্লে লিস্ট না থাকলে হনে হুনে হবেন, ওইটা দিয়ে ওই জায়গায় যাই তো আর রিক্সা ভাড়া যেতে হবো না, ভাবি কিছু কন্যা গেলে হ্যারে, এটা সহজ জিনিস, এনে না পাইলে ফাট করে যাবেন ইউটিউবের থেকে হুনে যাবেন, যে না এই যে বায়ের গান আছে একটা, আমগো সিফাতের গান এটা একটা আছে, এটা হুনে ফেলাবেন, লগে বয়া এমন আত্মা তার লড়ায় না, আপনি কি করতেছেন আপনি, হ্যাঁ জাহাঙ্গীর। আচ্ছা আসসালামু আলাইকুম সিয়াদ ভাই ভালো আছেন, কেরালা থেকে শুনছি আপনার প্রোগ্রাম রাকিবুল খান, বৃষ্টি হলো আজ দুপুরে, থাক আর কই না বৃষ্টির কথা, এই বৃষ্টির লেগে বয়ে রয়েছে আর রইদে আমগো পুরা ধুয়ে যেতেছে গা সিফাত ভাইয়া। আচ্ছা এটা আমগো জাহারা কি লিখছে, ভাত খেয়ে আসলাম, আমার আগের মেসেজ কি পেয়েছেন, না আগেরটা পাইনি, এমনি পড়ে দিছিলাম মনে মনে, কথা যে কোন মানে করলে পাবো না কি লেগে, পইরাও দিছি এখন আয়া কইলেন আপনি পড়ছেন কিনা বা পাইছেন কিনা। আচ্ছা যাই হোক, এদিকে এস এম এস এর মাধ্যমে বন্ধুরা আছেন একটু দেখি আমি কি লিখছি, ওরে বাবা রে কি ও আপনার কি সব মানে সারা জীবনে সব কথা লিখে দিয়েছেন আজকাল, আর লিখবেন না। আচ্ছা ভাইয়া কি মনে আছেন, এই প্রথম তোমাকে মেসেজ দিলাম, আমার নাম সায়েম, আচ্ছা সায়েম লিখছে আমার আগের মেসেজটি, আচ্ছা লিখছে চিঠির মাধ্যমে জানাতে, আচ্ছা ভাইয়া আমি একটা মেয়েকে পছন্দ করি, তাকে এটা চিঠির মাধ্যমে জানাতে চাই, বলেন তো চিঠিতে কি লিখবো, প্রেম করবেন আপনি, সংসার করবেন আপনি, আমি কয়ে দেবো কি কি লিখবেন আপনি, আমি লিখলাম মনে করেন যে তোমার জন্য আমি জীবন বাজি দিয়ে রাখতে পারি, তোমার জন্য আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সবগুলো হক আমি পূরণ করব, তোমার প্রতিটা ইচ্ছা আমি পূরণ করব, কিন্তু আপনি বিয়া করলেন কইরা হ্যাঁ দেখেছেন নির্যাতন করতেছেন, তাহলে কথাটা মিলল, হ্যাঁ তো আমার চিন্তা করে দুইটা ভিতরে পরে খাইবো মায়ের, আপনি আপনি লিখবেন, তুমি আমার আগের মেসেজ পড়লেন আর কখনো মেসেজ দেন, আচ্ছা না দিলে না দেন ওইটা অন্য হিসাব, আমি জোর করে তার মেসেজ লইতে পারবো না, কিন্তু কথা ওইটা ওইটা না, আপনি জানেন না যে অন্য সপ্তাহে আমি কিন্তু আলাদা, কিন্তু ওই যে কইবেন যে না আমার মেসেজ করুন, আমি কেমন না না প্লিজ আপনি মেসেজ না করলে আমি মরে যাবো না, আমি এটা জীবনও কমু না, মেসেজ করবেন কি করবেন না এটা সম্পূর্ণ ব্যক্তিগত আপনার এবং আপনার বিষয়, করবেন কি করবেন না, যদি মন চায় করবেন মন না চাইলে করবেন না, জোর করে ভালোবাসা আমি কোনো দিন চাই না, আমি নট এ ভিলেন, হ্যাঁ যাই হোক বন্ধু এগুলোর লোকে পুরান ডায়লগ হয়ে যায়, আর এস এম এস করবো না আর কমেন্ট করবো না এটা সেটা, কেউ যদি না করে এটা জোর করে আসলে করেন জানে, যদি আমিও কই যে না আমি আর এস এম এস পড়ুন আপনি জোর করে পড়াইবার পারবেন, পারবেন না, তো হুদ দিয়ে ফাউ বেচার বেড়া লাভ নেই, বরং আপনার ভালোবাসার মানুষ আপনার যেটা কইবার চাইতেছি ভালোবাসার মানুষ আপনি নিজে এটা গুছাই লিখেন, ওই মেয়েটারও জানা উচিত আপনার ব্রেনের ভিতরে আসলে কী আছে, আপনি আরেকজনের থেকে মনে করেন ডায়লগ ধার করে নিয়ে হ্যারে লিখলেন, হ্যাঁ তো সারা জীবন ওই ডায়লগের উপর বেস করে আগায় বোঝা, হ্যাঁ কী সুন্দর করে ফুলের মতো করে লিখে, হ্যাঁ কলির মতো প্রত্যেকটা কথা থাকে, কিন্তু যাও খাওয়ানোর পরে যে দেখবো ওই বউ খিদা লাগছে বাদ দে তখন হ্যাঁ মিলি খুঁজা পাইব না যে চিঠিতে কি লিখলো আর সামনেটা কি পেলাম, দেখাইলো স্ট্রবেরি পাইলাম ওই লোকের বরই। তো এটা জিনিসটা ফানি হয়ে গেল না বিষয়টা, এলাকে আপনার মাথায় যতটুক আছে যদি আপনার মাথায় এটা থাকে যে তোমাকে আমি ভালোবাসি এটুকুই লিখবেন, যদি মনে হয় যে কেমনে লিখবো পারি না এটাই লিখবেন, হ্যাঁ নিজে জাজ করবো যে হ্যাঁ আসলে কেমনে চুজ করবো কারে চুজ করবো। ঠিক আছে, এই জায়গায় লিখছে লোক আমার বন্ধু রংপুর থেকে আশিক, ওকে আশিক তো জন্মগত ভাবে আশিক, হ্যাঁ প্রেমিক পুরুষ। শিবু ভাইয়া কেমন আছো, শিহরণের ভাইয়া কি তুমি? হ হ শিহরণের ভাইয়া আমি, আমার মন খারাপ, কী আছে বন্ধু দিলের ভিতরে কী আছে আপনার? আচ্ছা এই জায়গায় সিলেট থেকে আমার বন্ধু আছে আমিনা সুলতানা, ভাইয়া ঘরে নতুন অতিথি এসেছেন, আমার ভাইয়ের ছেলে হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক অনেক দোয়া রইল এর লেগে, এই ছোট্ট অতিথির লেগে, স্পেশাল অতিথির লেগে বিশেষ খেয়াল রাখবেন, এর প্রতি অনেক অনেক দোয়া আমগো দিক থেকে, আশা করি হ্যাও বড় এলে আমগুলোকে জয়েন করবো যদি আমরা বাইচা থাকি এই জায়গায় থাকি। ঠিক আছে একটু গানে যাবো, যে গানটা হনুমন্ত লোকের রাত পাতালি খান শ্রেয়া ঘোষালের কণ্ঠে তেরি মেরি, তো শুনতে থাকেন লগে থাকেন ঢাকা FM 90.4।

চক্করবক্কর বাতচিতের নয়া এবং শেষ ঘন্টা শুরু হয়ে গেছে, পুরো একটা ঘন্টা আরো আছে। এলেকে আপনি পাঠাইবার পারেন আপনার কথাবার্তা 01841904904 এই নম্বরটাতে। আর আমগো রিলস, আমগো বিভিন্ন শো, আমগো ভিডিও কন্টেন্ট গুলো দেখানোর লেগে আপনি আয় পড়বার পারেন আমগো ফেসবুকের পেজে। আমগো ঠিকানাটা দিচ্ছি facebook.com/ilovedhakafm। এবং চাইলে আপনি আমগো ইউটিউব থেকেও দেখবার পারেন, শেয়ার করতে পারেন বেশি বেশি করে। দুইটা চ্যানেল আমগো, একটা লোকে youtube.com/ilovedhakafm আর একটা লোকে youtube.com/dfm904। তাহলে কিন্তু আপনি পাই যাবেন ক্যাপ দুইটা চ্যানেলই। ওই জায়গার মধ্যে আপনি আপনার পছন্দের শো গুলাও কিন্তু পাই যেতেছেন ক্যাপ। আর এদিকে যারা যারা আছেন আমার লোকে, আমি দেখবার পারতেছি আমার লোক আছে মাসুদ রানা, সিবাদ ভাই, আমার সাথে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। কি ঘটেছে? আমরা বাটন ফোনে শুনছি আর অ্যান্ড্রয়েডটা দিয়ে কমেন্ট করছি, কিন্তু আমি যখন অ্যান্ড্রয়েডটা চার্জ দিয়ে থেকে খুলছি কমেন্ট করার জন্য, তখন বাটন ফোনে ভালো করে শোনা যাচ্ছে, চার্জ দিলেই আবার ঝিরঝির করছে। কারণ কি? আচ্ছা, এই সেম চার্জার দিয়ে কি আপনি ওই বাটন ফোনই করছিলেন? ওই ব্যাপারে যে তারা আসলে একটা ট্রায়াঙ্গেল প্রেমের মধ্যে পড়ে গেছে, ওই ব্যাপারে ইন এ রিলেশনশিপ উইথ ট্রায়াঙ্গেল অ্যাঙ্গেল, মানে ট্রায়াঙ্গেল ধর একটা ওইলি হচ্ছে ধর। মাসুদ রানা, আমার মনে হয় ওই জায়গায় একটা ঘটনা ঘটছে, বুঝছেন? এই একটা আপনার ওই এন্টেনার লগে, এন্টেনা না নেটওয়ার্কের লগে আপনার যেই ওই ক্যাবলটা আছে আর কি, যেটার লগে যেটাতে আপনি চার্জ দেন, ওইটার লগে একটা আপনার অগোচরই হয়তো বা তার একটা রিলেশনের মধ্যে জড়াই গেছে, আমার কাছে মনে হইতেছে কে লেগে জানি। ঠিক আছে, তো একটা ভালো জিনিস আপনি খেয়াল করছেন, আপনি এখন থেকে ঠিক মতো মনিটরিং করেন, যার লগে সম্পর্ক ভালো, যে যারে পছন্দ করে। অ্যাজ ফর এক্সাম্পল, আপনার অ্যান্ড্রয়েড ফোন পছন্দ করে আপনার বাটন ফোন রে, আবার বাটন ফোন পছন্দ করে অ্যান্ড্রয়েড রে, তাহলে আবার একটু ঝামেলা হয়ে যাবো। এই জন্য আপনি দুইজনের রিলেশন বা তিনজনের রিলেশনটা ঠিকঠাক মতো রেখা ও বিয়া দিয়ে দেন। আচ্ছা, আমগুলোকে আরো আছে লোকে অহনা ইসলাম আছে আমগুলোকে, আরো আছে আমগুলোকে আফ্রিদা ওয়াসিমা ভাই, আমার কমেন্টটা পড়লেন আপনাকে একটা গিফট দিব, প্লিজ পাঠান, আমি খালি হুলি যে গিফট পাবো। হাতে গোনা কয়েকজনটা পাইছি আমি, নুসাইবারটা পাইছি, নিজুরটা পাইছি, আমগো আরেকজন আছিল নাফিজ, তাকেটা আমরা পাইছি। আচ্ছা যাই হোক, জাওয়াদ আছে আমগুলোকে, সিরাজ ভাই বাংলা বুঝি না হিন্দিতে পারেন? ও নো নো নো, আমি তো হিন্দি হিন্দি আমি যে কইতে পারলে কইতে পারবো আমি, কিন্তু আপনি বুঝবেন না আর কি, এটা লোকের সমস্যা। আচ্ছা, তুই হিন্দি লিখছে ভাইয়া, কেমন আছেন? গো আছি আলহামদুলিল্লাহ বন্ধু, ভালো আছি, শুক্রিয়া আপনারে আপনি আমগুলো এস এম এস করছেন। আর এদিকে এস এম এস এর মাধ্যমে মানে ইনবক্সে হোয়াটসঅ্যাপে আমগুলোকে আছে লোকে, এফ এম এর গানগুলি ভালো লাগে, এটা কোন বন্ধু আমগো? আমগো বন্ধু বন্ধু বন্ধু বন্ধু বন্ধুর নাম কি? ও আছে আমগো বন্ধু জাহাঙ্গীর, আমগো বন্ধু জাহাঙ্গীর লিখছে গান ভালো লাগে, শুক্রিয়া বন্ধু। আমগো জাহাঙ্গীর মনে একটু অসুস্থ আছিলেন, আমি জানি না আসলে বর্তমানে আপনার কি অবস্থা। আচ্ছা, শুনতে মজা লাগে অনেক ব্যস্ততার মধ্যে চট্টগ্রাম থেকে এফ এম পোকা আগ্নেয়গিরি জয়েন হয়ে গেছি, এটা তো লিখছিল আমগুরা। তিনি আরও লিখছিল যে আপনার পরে কি সানডে ফানডে নিয়ে আরজে রিদম আসবে? ইয়াস, আরজে রিদম আইব আমার পরেই। আরও আছে, আচ্ছা চুরি হয়েছে এখন বুঝলাম, এক বন্ধু লিখছে অনেকবার দেখেছি মসজিদ থেকে জুতা চুরি হয়, এখন বুঝলাম জুতাগুলো কয়ে যায়। আমিও সেম জিনিসই করছেন শেষ পর্যন্ত, আমি এটা বাইচানি চাই, আমি কিছু করার নাই এই রিলসের লেখা। আচ্ছা লিখছে লোক আমগো বন্ধু,

হুদা দাড়ি কমা দিয়ে কাম চালাইছে। ওকে, সিবাদ ভাইয়ের কণ্ঠে যখন বাজে এফএম এর গান, মনটা তখন নেচে উঠে, ভুলে যায় সব অভিমান। আপনার কথায় সকাল জমে, রাত হয় রঙিন। সিফাত ভাই, আপনার জন্য শ্রোতারা যে সবসময় ঋণী, নাম মাহমুদুল হাসান। বা সুন্দর লিখছেন বন্ধু, তালিব। আচ্ছা সিফাত ভাই, ফেসবুকে আপনার প্রোফাইল পাই না কেন? প্রোফাইল দিয়ে কি করবেন আপনি? ওই জায়গার মধ্যে যে আমার পেজ তো ট্যাগ করাই আছে আমার ইয়ার মধ্যে, ওই যে কি কয়টারে সোর যে পোস্ট আছে ওটার মধ্যে লেখা আছে আর যে সিফাত, ওটার মধ্যে ক্লিক করলে আমার পেজ পাবেন। আর এছাড়া আমার মিউজিক্যাল পেজ যদি চান, মিনহাজ সিফাত লিখবেন, পেজ পাই যাবেন। না যদি না পান তাহলে আরেকটা মানে নাম লিখতে পারেন, মিনহাজ ডট সিফাত, তাহলে আপনি আমার পেজ পাই যাবেন। গ্যাপ ওই যে রং বেরঙ্গের আমি একটা কালার করে একটা, ওইটার ভিতরে আমার সব আপডেট পাবেন। প্রোফাইলে ঢুকা কি করবেন আমার ওই করে? অনেকে দেখি পেজে ঢুকে ঢুকা না ভাইয়া, প্রোফাইলেও থাকতে হইব। যেমন প্রোফাইলের ভিতরে মধু আছে আর ওই জায়গায় আমি করলা দিয়ে দিচ্ছি। এক বন্ধু জিজ্ঞেস, গ্রামের বাড়ি কোথায়? শান্তদাস নাইম, আমার গ্রামের বাড়ি ভাই আমি পুরান ঢাকারই অরিজিনাল, আমার গ্রামের বাড়ি এটাই। আচ্ছা এই জায়গায় লিখছিল গিয়া আমগো বন্ধু, উফ সিফু ভাইয়া, তুমি আমাকে খামাখা এতগুলা জ্ঞান দিলা, আল্লাহ কি করলাম আমি কি বন্ধু? কি চাই, আমার নখ সবসময় ছোটই থাকে। না না আপনার এদিকে নেই তো, আমি কইছি যে মানে এই নখ বড় থাকলে বাবা মারা কেন আপনার মনে করেন যে এত শাসন করে, ওইটার কথা কইছি, আপনার একা কই নেই তো। আচ্ছা খালি একবার শখ করে বড় নখ করেছেন, তাও বাম হাতের শুধুমাত্র কনিষ্ঠ আঙ্গুল। আচ্ছা যাই হোক, কনিষ্ঠ আঙ্গুল হোক আর বুড়ি আঙ্গুল হোক, যেটাই হোক মানে দিচ্ছিলেন তো, আমি আপনার কথা ঝের দৈরে আর কি সপ্তাহে কইছি আর কি, ভুদা আপনারে কই নি বন্ধু, আপনি দিলে চোট পান না। আপনি যদি চোট পান তাহলে কিন্তু আপনিই কানবেন, আমি আমার কান্দো না, আমার হাসি আয় পরে। যাই হোক সিবাদ ভাই, আমি রংপুর থেকে, রংপুর রাবাত সগঞ্জ থেকে, আমার নাম ফরজানা মিম, আমি তোমাকে 2024 থেকে শুনি কিন্তু আজকে প্রথম SMS করলাম। শুক্রিয়া বন্ধু, নিয়মিত SMS করলে ভালো লাগবো, জানতে পারবো আমার এই বন্ধুটা আছে। আমগো রায়হান বিদায় লইছে, রায়হানের মনে কোনো কাজ আছে। মিনহা আমগো লোকে যুক্ত হয়েছে, মিনহা লোকে আবার মিনহা আপনি ফটো কার্ড না দিয়ে লিখতে পারেন না আপনি? তুমি যে এত সুন্দর গুছিয়ে মিথ্যা কথা বলো, কোথায় কোচিং করেছিলে? আমি তো আপনার কাছ থেকে বেসিক্যালি শিখছি, তো একজন আপনি জানাই দিন নামটা কয়ে দিলাম, আসলে কি করবো কোন। যাই হোক SMS এর মাধ্যমে আছে, হাই সিফাত ভাইয়া কেমন আছো? অসুস্থ থাকায় এতদিন জয়েন হতে পারিনি, এখন মোটামুটি একটু সুস্থ আছি জায়গা আলহামদুলিল্লাহ। কেন জানি সবসময় নিজেকে উইক মনে হয়। মাম্পি মাম্পি, এই যে আপনি যতদিন আপনি নিজের উইক ভাবেন ততদিন আপনার উইক মনে হইব। আর আপনি কি এতই অসুস্থ আছেন যে মোবাইলে টেক্সট করেন যায় না? আমি মাঝে মাঝে আমার বন্ধুকে অসুস্থতা এবং জয়েন করার কথা হলে আমার কাছে মনে হয় যে এখন প্রত্যেক দিন জয়েন করানোর লেগে প্রায় মোটামুটি 20-30 কিলোমিটার আইটাই তো আইটা গাইমা গুইমা একটা গরমের রুমের ভিতরে বই আমার লোকে ক্লাস করতে হয়, অথচ ঘরের ভিতরে বইয়া ইয়ারফোন কানে দিলে আমি কিন্তু আছি। যাই হোক মাম্পি, এটা জাস্ট আপনার কথার থ্রুতে আসলে কইলাম, আপনি সুস্থ থাকেন সবসময় আমরা এটা দোয়া করি। আর মনেটা সবসময় শক্ত রাখবেন, অবশ্যই আপনি উইক না, আপনি যথেষ্ট স্ট্রং, কিন্তু আপনার এই যে উইক চিন্তাটা যে আমি কে লেগে জানি উইক মনে হয়, এই চিন্তাটা একটা সময় আপনার বাস্তবিকভাবেই উইক করে ফেলাইব। ঠিক আছে ভাইয়া, আমার SMS তাড়াতাড়ি পড়েন, আমি ফুটবল খেলতে যাব, আমি আরিফ রংপুর থেকে পড়ে দিচ্ছেন কি, জিতে যাবেন আপনি ফুটবল খেলায়। সিরত ভাই কেমন আছেন? শুভ দুপুর, আমি মাহমুদুল হাসান বলছি ভাইয়া। জানেন জানেন বলেন কি বলছি, আমাকে এখানে খুব গরম পড়ছে, আবার কারেন্টও নাই, তাই ফ্রিজ খুলে দাঁড়িয়ে আছে আর তোমাকে শুনছে। আয় হায় রে বন্ধু, কারেন্ট নাই তারপর আবার ফ্রিজ খুলে দাঁড়াই আছেন, কি সুন্দর আপনার ফ্রিজ। আপনাকে ওটা এমনি কিয়ে চলে মানে এমনি ইয়ে ওই যে কি কয়টারে রোদের আলোতে চলে ফ্রিজ? কোন তো কোন কোম্পানি, আমরা এরকম ফ্রিজ খুঁজতে আছি, কারেন্ট বিল উঠবো না, রোদের আলোতে চলবে। তাসিন চট্টগ্রাম থেকে, ভাইয়া আপনি কি কি খেতে ভালোবাসেন? বন্ধু আমার খিদা লাগলে আমি মোটামুটি সব খাইতেই ভালোবাসি, এটা ডিপেন্ড করে আসলে খিদা কতটুকু, সামনে কি আছে ওইটার উপরে আসলে নির্ভর করে। ঠিক আছে, তবে পোলাও তেহারি কাচ্ছি, ধর আপনার কইতে যে আবার খিদে লেগে গেল, কি মুন্ডা যা লাগে, কতবার কই খাওয়ন দাওয়ানের কথা কমো না দুপুরের বেলা। আচ্ছা লিখছে, হ্যালো সিরত ভাই কেমন আছেন? দুপুরের খাবারের ব্যাপারে কি হলো? বা খাবার খাবারের জায়গায় আছে, আমি আমার জায়গায় আছি, দিয়ে আমরা আমগুলোকে দেখা হইব সোসাইসুক। যে লিখছে, ভাইয়া পুরো SMS পড়বেন প্লিজ ভাইয়া, নির্জন যে বললো সে ওই মেয়েটাকে পছন্দ করে না কিন্তু নির্জন ওই মেয়ের দিকে মায়াবী চোখে তাকায় থাকে, এইটা আরেক বন্ধু যে ঘটনা কইতেছে দেন থাকে, ওই মেয়েকে কিছু বললে ওর গায়ে লাগে, আরো অনেক হিংস আছে যেগুলো বললে শেষ করা যাবে না। নির্জনকে আমরা অনেকদিন ধরে অবজার্ভ করেছি, তারপরে ওকে বিষয়ে বলেছি, আমরা 99% শিওর কিন্তু ও স্বীকার করছে না। ওকে এই বিষয়টা বলার পরও স্কুলে আসা অফ করে দিয়েছে, ওকে বলেছি তুই খেপবি না তাইলে আমরাও আর বলবো না, তাই না ভাইয়া? এই আমি তো এটাই কইলাম বন্ধু। আচ্ছা আজকে ওকে বলেছি, ওই আমার গলা টিপে ধরে আই হায় রে, তারপর এখন এটার বিচার আপনি করেন ভাইয়া। ভাইয়া আমাকে উইশ করার জন্য থ্যাংকস, রাকিব ফ্রম রংপুর। রাকিব আপনার অনেক অনেক শুক্রিয়া বন্ধু, গলা চাইপা ধরছে, আপনারা তিনজন তিনজনের গলা চাইপা ধরা, এলো না বেলো না ওইটা খেললা ভাই জানগা,
আমার মনে সবচেয়ে ভালো। দেখেন আমরা এক পক্ষের কথা হই না, কিন্তু একটা জাজ করে ফেলেছিলাম, কিন্তু আরেকটা পক্ষ পুরোপুরি কইলো। এখন আলা ঘটনাটা দেখছেন কি হইলো, এই লেগে সবসময় সব পক্ষের কথা হই না, তারপরে নিউট্রাল জায়গা থেকে বিচার করতে হয়। যদিও আমি বিচারক না, আমি বিচার করতে পারি না, বরং আমি তো যে কয়ে দিলাম যে এলোনা বেলোনা খেললে আপনারা জানগা। আর এই টকে যে বন্ধু আর কি কইলো নির্জনের কথা কইলো আজকে, নির্জন যে বললো, তো নির্জন আপনি এত নির্জন থাকলে কেমন হইব? আপনি যদি এটা নাই করে থাকেন, অগজে মনিটরিংটা ভুল, এটা আপনি ভুল প্রমাণ করেন, সমস্যা কি? আর পছন্দ যদি নাও করে থাকেন, আপনি কইবেন এটা জিনিসটা যে না আমি এমনি চাই থাকি, আসলে এমন কোনো কিছুই না। অনেক সময় আমরা হয় না যে বিরক্ত অনেক লেগে একজনের দিকে চাই থাকি, আমি তো আগে দেখতাম, আমি কিছু কিছু সিনেমা আছে মনে করেন আমি অনেক সুখে আছি, অনেক ভালো লাগতেছে আমার, এত ভালো বা আমার ভালো লাগতেছে না, তখন আমি কি করতাম, আমি মানে মনে করেন যে কিছু ফানি টাইপের যে সিনেমা যেগুলো আসলে কইতাছে অনেক সিরিয়াস অ্যাক্টিং হয়েছে কিন্তু দেখলে আপনার অনেক হাসি, বা আমি নাম করে পারছি না, এরকম অনেকগুলো সিনেমা আছে, ওগুলো আমি দেখে আমি আসতাম, মেজাজ খারাপ করতাম আমার, ঠিক আছে? সো এটা ওই ব্যাপার, আপনি এটা কয়ে দেন। আপনি যদি নির্জন থাকেন, এত নির্জন থাকলে তো ভাই যে যেটা ভাববো ওইটা আপনার হুনতে হইব, আর যদি আপনার আরো নির্জন থাকতে চান তাহলে যে যেটা ভাববে হ্যাঁ আপনি ভাবতে দেন, ওইটা নিয়ে আপনার মাথা ঘামানোর দরকার নেই। বুধবার আমার মা আমাকে কেলানি দিয়েছে, ওয়াও কংগ্রেচুলেশন, যখন দেখেছি আমি তোমার শো শুনছি হোমওয়ার্ক না করে, তোমার শো শুনি আর তুমি আমার SMS পড়ো না, আর আজকের ভাত না খেয়ে একটা থেকে বাটন ফোন দিয়ে বসেছিলাম, তোমার আসার তাই আবার কেলানি দিচ্ছে, জুলাই কেলানি থেকে এত কেলানি খাওয়ানোর পরে আবার ভাত খেতে মন চায়, পেট তো বইরেই গেছে আপনার কেলানি খায়। তাই এই জায়গার ভিতরে তো পুরো ঘটনাটা যে আপনি করেন, ঘটনা তো আমার দোষ না, তো আপনি হোমওয়ার্ক না করে আপনি আমার শুনতেছেন, হোমওয়ার্ক করে শুনলে তো কইতে পারতেন আন্টি রে যে না আমি তো হোমওয়ার্ক করছি, এখন আমি একটু এন্টারটেনমেন্টের মুডে আছি, আপনি ওইটা করবেন না, চাপাই দিচ্ছেন আমার উপর, না না না জুলি এ হতে পারে না, জুলি জুলি অনেক অনেক শুক্রিয়া, যাক আম্মু আব্বু একটু শাসন করবো, শাসন না করলে মনে করেন এটা হয় না, ঠিক আছে? আমরা এদিক ওদিক যামুগা, তো এই শাসনটার দরকার আছে। আরেকজন বন্ধু লিখছে A9, অনেক সুন্দর লিখছেন, এত মানে ভাবগাম্ভীর্যপূর্ণ SMS আমি আমার লাইফে কোনোদিন পড়িনি। মন ভালো করা গোপন রহস্য হলো 90.4 এর সিফাত ব্যস্ত সাথে অবিচল থাকা, কুড়িগ্রাম থেকে রিপন, লাভ ইউ ম্যান, অনেক অনেক ভালোবাসা আপনার লেখা। আচ্ছা রাব্বি আছে খোলা মোড়া থেকে, এটা কি বললাম খোলা মোড়া, মানে এক এক কইতাছে খোলা আবার কইতাছে মোড়া, মানে বান্দা অথবা ছাড়া। যাই হোক বোধ হয় সিবাস ভাই ভালো আছো, আমি তো ভালো আছি, কিন্তু আপনার নাম এটা হই না তো আমি কনফিউজড হয়ে গেলাম, তো খোলা মোড়া একটা কোন, এক হইলে খোলা নেলে মোড়া, মোড়া মানে লোকে মোড়ানো, তা আপনি কইতেছেন যে এটা খোলা আছে আবার কইতেছেন মোড়া, মানুষ তো কনফিউজড হয়ে যাবো। সায়ম আছে রংপুর থেকে, শুনছি তুমি কি সামান্তা নামে কাউকে চেনো, তার দোয়ায় দেওয়া এক কবিতা দিয়ে আমি আমার মনের মানুষকে পাঠিয়েছিলাম। সামান্তা নামে অনেক কৃত চিনি, আপনি কোন সামান্তার কথা কইতেছেন আমি তো জানি না, এটা এক্স্যাক্টলি কইতে হইব যে উমুক জায়গার উমুক সামান্তা আমারে হুনতো অথবা আমারে টেক্সট করতো অথবা এটা করতো ওইটা করতো, তাহলে হয়তো বা আমি কিছুটা ব্রেনে প্রেসার দিবার পারমো আর কি, যে চিনি কিনা, যদিও দিব না পুরোপুরি প্রেসার, কারণ এটার ভিতরে তো আমার কোনো, যদি আবার এটা কন যে ভাই আপনার 10,000 টাকা দিবো এটার লেগে, তাহলে আমি লগে মনে করবো, কোনো সমস্যা নেই। তবে শ্রেয় ওই লোকে আমরা এখন একটু গানে যাবো, গানই এটা শ্রেয় তবে, ভাই আহমেদ রাজীব, হুনতে থাকেন, লগে থাকেন ঢাকা FM 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

চক্কর বক্কর বাতচিত। আপনি শুনতেছেন ঢাকা এফএম 90.4 সিফাত, আপনার লগেই আছি এবং আমগো আড্ডাবাজি চলতেছে, আমগোরে লিখতেছে আমগো বন্ধুরা। তো আজকে অনেক অনেক কথাবার্তা আসলে, শেষ করা পারতেছি না কয়েও, তারপর তো আমার চেষ্টা থাকবই। মিনহা লিখছে, আমার ভাইয়া লিখতে মন চায় না, আর আমি তোমাকে কবে মিথ্যা কথা শিখেছি? তা আপনি তো ভাই করছেন যে আমি বলে অনেক সুন্দর করে এটা বলি কই, তো যদি আপনি আপনি এটা না হিগান না জানেন, আপনি কেমনে বুঝলেন আমি এটা ভালো মতো কই? এলেগে আমি আপনারা টিচার বানাচ্ছি, টিচারই তো সমস্যা কি মিনা, এটু অন আপনি, কংগ্রেচুলেশন আমার মিথ্যার টিচার। ওকে আচ্ছা, আমি বন্ধু লিখছিল গিয়া, বন্ধুর নাম হলো ফারজানা লিখছিল, হ্যাঁ বিশ্বাস করো, কেন লেখা বন্ধু বিশ্বাস করবো পারবেন না কি লেখে, আপনি লিখছেন আমি পড়বো না কি লেখে, আপনি লিখছেন কথা যদি মজার হয় আলবোধ পড়বো, আজকে পড়ছি আবার একদিন দেবেন মিস হয়ে যাবো, তখন আবার রাগ করেন না। আমি বন্ধু বান্ধব আবার দেখাচ্ছে সেকেন্ডে সেকেন্ডে রাগ করে কিছু কিছু, এই যে আমি অহনা ইসলাম, আমি অহনা মনে করেন যে আমি কি লেখে আমি ডরাই আর ই কমেন্ট পড়তে ডরাই, কি দেখা গেছে যে পরে দেখা গেছে ঝগড়া লেগে যাবো গা, হ্যাঁ এখন একটু ভালো লিখছে, দুই একটু পরে দেখবেন যে এই কমেন্ট কোনোভাবে পড়া হয়নি, তারপর আবার এমন এক কথা লিখবো তখন দেখবেন লেগে যাবো গা ঝগড়া। এর লেগে আমি অহনা ইসলামের তো একটু ডরে ডরে পড়তেছিলাম। তবে অহনা আপনি আবার ওই যে ক্ষমা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমি দেখি, আমি যেটা কই আমি এটাও কই আমার বন্ধু বান্ধবকে যে মজাটা মজার ছলে এই করার লেগে, কিন্তু সিরিয়াস হন যাবো না খুব বেশি, আপনি প্রায় সময় সিরিয়াস হয়ে যান গা, তো এই এই অভ্যাসটা একটু পরিবর্তন করতে হইব আর কি, যদি আপনি চান আর কি। আর যদি না আমার এই অভ্যাসটা ঠিকঠাকই আছে তাহলে এটা আপনার ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। লগে আরও অন্যান্য যে বন্ধুরা এরকম করেন আর কি, সব বন্ধুরা বুঝেছে যে কিছু বন্ধু একটু আগে পড়তেছিলাম, এক বন্ধুটা SMS পড়েন না, SMS করবো না, আচ্ছা করেন না সমস্যা নেই, তো এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে। তো উদাহরণ দরকার আছে বন্ধু বান্ধবের লগে, এই যে মনে করেন সিরিয়াস সিচুয়েশন সিরিয়াস করে ফেলানোর আছে, একটা মৌজ মাস্তি লয়া মাঝখান দিয়ে, ওই যে অনেকটা কয় না যে ঘর পড়ার মাঝখানে লয়েছে আলু পড়ার কথা লয়া, ঠিক আছে। তো এরকম বিষয়টা আর কি, তো যাই হোক কখনো বিষয় না, এটা কোনো ব্যাপার না। সুক্রিয়া, আপনি সবসময় থাকেন, কমেন্ট করেন সুন্দর সুন্দর, আর সবসময় যে সব বন্ধুর সব কমেন্ট পড়তে হইব, সব SMS পড়তে হইব, বা এটা মানে না পড়লে রাগ করতে হইব, তাহলে ওই বন্ধু আমার মনে করেন যে ওই বন্ধুর লগে আমার বন্ধুত্ব ঠিক মতো হইব না, এটা আগের থেকে কইতেছি, আজকেও কইলাম এই জিনিসটা, কারণ ওই লগে আমি বিশ্বাস করি যে আমার বন্ধুরা যারা থাকবো সবাই খুব হাসি খুশিভাবে মন থেকে থাকবো, এই জায়গার মধ্যে অনেক সময় কথা পড়া হইব, অনেক সময় কথা পড়া হইব না, আবার অনেক সময় কোনো দেখা গেছে কথা ছাড়াই অনেক ইনফরমেশন দেবো, বা আমি নিজে উল্টা আরো আমার বন্ধুর কাছ থেকে ইনফরমেশন জানার চেষ্টা করবো, শিখার চেষ্টা করবো, এমনি আসলে আমাকে আড্ডাটা জয় নয়। বিষয়টা এরকম না জানে আপনি 10টা SMS করছেন, 10টা SMS আমার গুইনা গুইনা 10টাই পড়তে হইব, ওই সিস্টেমের ভিতরে তো আপনি আমার জিন্দগিতে ফালাইবার পারবেন না, আর এটা যদি ফালাই মানে ফালাইতে চাই, যদি আপনার মনে হয়ে থাকে যে না আমি আর করবো না, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়, আপনি SMS করবেন কি করবেন, কিন্তু কি মনে হচ্ছে কি মনে হচ্ছে এটা হুনতে হুনতে আমি ভালো আছি কইতে কইতে আমি অসুস্থ হয়ে গেছি, আমি এটা করবো না, আমি আমার এই স্বাধীনতা নাই। যাই হোক সুক্রিয়া আমার সকল বন্ধু করে, এই জায়গায় লিখছি আমগো বন্ধু মাসুদ রানা, গত শুক্রবার বিয়ে দিয়ে দিব, কাচ্চি খাওয়ার লাল শুক্রবারে দেন বিয়েটা, ওদিন ফ্রি আছে ওদিন মোটামুটি আইবার পারবো, সুক্রিয়া মাসুদ রানা আপনারে। আচ্ছা আমগো উমের আহান চুপচাপ হুন আছে, ওকে আমগো আজহার ইসলাম ফ্লেভার ওয়েলকাম টু চক্কর বক্কর বাতচিত উইথ আরজে সিফাত সিলেট, ওকে ওইটা তো আমি লিখছি ফ্লেভার, আপনি না আপনার কথা লিখবেন, আমি তো আইছি এটা তো ঠিক আছে, আপনি কি অবস্থা কন এরিয়ার কি অবস্থা, গরম না ঠান্ডা সব জানেন। আফ্রিদা ওয়াসিমা লিখছে, ভাইয়া চিংড়ির ঘিলু দিয়া ভাত খাইতে চাই, খান সমস্যা কি নাই, ভাত উনে খাই ফেলান নিজের হাত দিয়ে খাই ফেলাইবেন। আচ্ছা এই জায়গার মধ্যে আমাকে বন্ধু হোয়াটসঅ্যাপের মধ্যে কি লিখছে দেখি, জিঞ্জিরা খোলা মোড়া, জিঞ্জিরা আমার পরিচিত যায় না, আমি জানি তো জায়গাটা কিন্তু নামটা একটু কনফিউজিং না, কেমন জানি যে খোলা মোড়া মানে একে কইতেছে খোলা তারপর আবার কইতেছে মোড়া। আচ্ছা সিওদ ভাই আমার নামটা দয়া করে প্রকাশ করবেন না, শুধু আপনাকে জানার জন্য বলছি আমার নাম। আচ্ছা ওকে, আমি কলা গাছে কি কলা গাছ টেনে পড়ি, ওকে ভাবতেছি পরীক্ষা শেষ হলে কক্ট বাজার যাবো, আচ্ছা ভাবতে তো আর টাকা লাগে না তাই ভাবে, রাইট বন্ধু অসাধারণ, আপনি তো অনেক ব্রেনি, আমি প্রচুর ভাবি, আমি থাইল্যান্ড গেছি গা সিঙ্গাপুর গেছি গা, আমি প্রচুর ভাবি, একদম টাকা লাগে না, ফ্রি পুরা ফ্রি। এই দেখেন আমার এই বন্ধু স্বপ্নবাজ বন্ধু আমার, ঢাকা এফএম 90.4 তরঙ্গে যখন বাজে গান সিফাত ভাইয়ের কণ্ঠে জমে ওঠে সবার প্রাণ, আচ্ছা এটাকে আমরা পড়ছিলাম নাকি আবার লিখছে, মাইকের সামনে সিফাত ভাই কথায় থাকে মায়া, 90.4 শুনলেই মনটা বলে আবার শুনতে চায়, আহা হা সুন্দর। আচ্ছা সিওদ ভাই কেমন আছেন, আমি লাভবাইক, লাভবাইকটা বহুদিন পরে দেখলাম রংপুর থেকে, সরি জয়েন হতে একটু লেট হয়ে গেল, আমি তো অনেকদিন পরে দেখলাম আপনাদের মনে হয়। আচ্ছা আমগো জাহারা কি লিখছে, লিখছে ভাইয়া জানেন আমার খালাতো বোনের বিয়েতে আমি আজ কি রাত মে মজা কি হুসনে কায় এই গানটার সাথে নেচে 10,000 টাকা পেয়েছিলাম। জাহারা আপনি আমার বেস্ট ফ্রেন্ড, যতদিন শেষ হয়ে গেছে কে টাকা, এমনি আছে না শেষ হয়ে গেছে,
গানটাকে শোনাতে হবে, কোনো ছাড় নাই, আমি কালকে থেকে অপেক্ষায়। যারা যারা আপনি এই পর্যন্ত আপনার আপনার লোক একটা বিষয় নিয়ে কথা হইতেছিল না, আগে ওইটা ক্লিয়ার করেন, তারপরে আইন আপনি দিল। আচ্ছা উফু উফ সিফু ভাইয়া, এটা এলো না বেলো না, না ওটা এলনটি বেলনটি, ইসানা না ইসানা, এক একটা জায়গায় এক একভাবে, আমরা এলো না বেলো নাই খেলতাম। এই একই জিনিস আপনি আরেকটা অঞ্চলের ভিতরে যাবেন, ওই অঞ্চলের ভিতরে আপনি দেখবেন যে আরেকটা নামে ডাকে, কিন্তু তার মানে এই না জানে এলো না বেলো না বোন, এলনটি বেলনটি আছে, এলো না বেলো না, কেউ কেউ কেউ কেউ কয় কানামাছি, কেউ কেউ কয় ছুপ্পান ছুপ্পা, তো এটা ডিপেন্ড করে। তো এইগুলা একই জিনিস, কেউ বাবারে কইতেছে ড্যাডি, কেউ কইতেছে আব্বু, কেউ কইতেছে বাপ, কেউ কইতেছে আব্বা, কেউ কইতেছে অয়াব্বা, কেউ কইতেছে আব্বু অথবা বাবা। তো বাপ তো একটাই রে ভাই, বৃষ্টি হওয়ার পর এমন রোদ হচ্ছে এখন রাকিবুল খান, বুঝেন কেমন লাগে। আমাদের এখানে একজন ভাত রান্না করেছিল, হাতের চুড়ি কিনতে গিয়ে ঘরে পুড়ে গেছে, মোবাইল পড়েছে। রাকিবুল খান আজকে ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ দমকল থেকে, বুঝি নাকি কি, আমাদের এখানে একজন ভাত রান্না করছিল, হাতের চুড়ি কিনতে গিয়ে ঘর পুড়েছে। আহারে আহারে আহারে, একটু কেয়ারফুল হইতে হবে ঘরের আসলে, যে গ্যাস কারেন্ট এগুলা এই জায়গাগুলা যখন আপনার কোনো প্রয়োজন নাই তখন এটা বন্ধ রাখেন, ঠিক আছে। কেউ কেউ দেখা গেছে যে ঘরে নাই, ফ্যান চলতেছে, এসি চলতেছে, আবার দেখা গেছে রান্না নাই, ওই বা রান্না শেষ হয়ে গেছে তারপরও গ্যাসের চুলাটা অন হয়েছে, এইগুলো এই জায়গাগুলোর ভিতরে আমরা একজন সুনাগরিক হইলে আমাকে এই জায়গাগুলো আগে নিজেকে পরিবর্তন করতে হবে, বুঝছেন বন্ধু। তো এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে, যেন এই বড় বড় ঘটনাগুলো কিন্তু ঘটে, আপনি নিজেও জানেন না একটা ছোট্ট আপনার একটা গাফলতির কারণে কত বড় একটা দুর্ঘটনা ঘটবার পারে, ঠিক আছে। এটা আমার ক্ষেত্রে হইবার পারে, তবে আমরা অ্যাটলিস্ট চেষ্টা করবো যেন আমার দিক থেকে কেয়ারফুল থাকার, মানুষ মাত্রই ভুল হইব, কিন্তু তারপরে অ্যাটলিস্ট ভুল হইব দেখে আমি সবই ভুল করবো, অ্যাটলিস্ট ইচ্ছা তো থাকতে হবে যেন ভুল না হয় নাকি। এই যে অবস্থানটা দেখবো যেতেছে দেখা যাইতেছে আর কি, লিখছে লোক অবস্থান বলছে উত্তর থেকে আজ অফিসে আছি কিন্তু একটু ব্যস্ত, আপনার শো শুনবো বলে হেডফোন নিয়ে আসছি কিন্তু কাজের ব্যস্ততায় শুনতে পারলাম না, না শুনলেও আছি সিফাত ভাইয়ের সাথে। অনেক অনেক শুক্রিয়া বন্ধু অবস্থান, আপনি কাজ করেন ঠিকঠাক মতো এবং আপনার লেগে অনেক অনেক দোয়া রইল। আমগো এস এম এস আছে আমগো বন্ধু রংপুর থেকে রুসো, ওকে। আরেকজন বন্ধু লিখছে হ্যালো ব্রো, আমি ভুলে গেছিলাম জুই, জানো আমার এক্সাম ছিল কিন্তু জ্বরের জন্য ভালো হয়নি, আজকে একটু সুস্থ হয়েছি, গত মঙ্গলবার থেকে অসুস্থ, আপনি দ্রুত সুস্থ হন বন্ধু আমরা দোয়া করি। এই জায়গায় আছে আমগো বন্ধু, অনেকদিন পর আবার আপনার সাথে যুক্ত হলাম, আমার জন্য দোয়া করবেন, আমি অনেক অসুস্থ। হাফসা রংপুর থেকে, অবশ্যই হাফসা, আপনি সহ আমার যে যে বন্ধুরা অসুস্থ সপ্তাহের লেগেই দোয়া। রংপুর থেকে আছে লোকে আমগো কামরুন নাহার, আরও আছে লোকিয়া তোমা তুমি কে গো বন্ধু, এত সুন্দর সং শোনাও অচেনা পথিক, ওই দুষ্ট বন্ধুটা আমার, ওই যে আছে না একটা সিফাত করে দুস্তু শো করে ওরম আর কি, ওই ছেলেটাই আর কি আমি। ভাইয়া 20 টাকা বাঁচানোর জন্য 12 কিলোমিটার হেঁটে বাড়িতে আসার পর দেখে 100 টাকা হারিয়ে গেছে, সুতি সুন্নাটি নাটক থেকে, এটা তো হেভি স্যাড হয়ে গেল, ও গড কষ্ট, এই কষ্ট কই রাখেন। আচ্ছা হালিমা রংপুর থেকে আছে, ও ভাইয়া কিছু ভালো লাগতেছে না, সব কিছু এলোমেলো লাগছে, ভাইয়া তোমার কণ্ঠে গান শোনাও। আমার কণ্ঠে গান না শোনাই বরং, এত এত সুন্দর সুন্দর সিঙ্গাররা আছে, এক কণ্ঠে গান শুনেন আপাতত। আর কিছু ভালো লাগতেছে না কেলেকা, এলোমেলো কেলেকা, ঘর এলোমেলো, ঘর এলোমেলো এলো গুছান, তাহলেই তো সব কিছু গুছানো মনে হইব। আমরা আরেকটা জিনিস ভুল করি, আর এটা আমার কাছে মনে হয় এক একজনের স্টাইল এক এক রকম, ওটা লোকের যখন আমরা অনেকে আছে এক একজন এক এক স্টাইলের হয়, যেমন ধরেন কেউ কেউ যখন ঘর ময়লা হইতেছে তখন চিন্তা করে কি, যাচ্ছে ময়লা হোক পরে একবারে পরিষ্কার করুন, পরে এই পরিষ্কার করতে যায়, মানে ঘরের মা বোনকে কথা কইতেছে, অনেকের ক্ষেত্রে সবাই না, এই পরিষ্কার করতে যায় পুরা গুষ্টি শুদ্ধ উদ্ধার করে ফেলে, আমারে কাজে কেউ হেল্প করে না, এই কামের ভিতরে লেগে কি আমি হ্যান ত্যান দুনিয়ার কথাবার্তা। আবার কেউ কেউ আছে যে মনে করেন যে ধরেন চা খাইতেছেন, একটু আনি চা পড়ছে টেবিলের মধ্যে, সাথে সাথে একটা টিসু লইব, টিসু লয়ে মুছা ফেলাইব, জন কাটটা তখন গড়ার তত মনে করেন ঝামেলা হয় না। তো এই যে প্রথম পক্ষ যে এমনি মনে করেন ইচ্ছা করে জমায়া, তারপরে যে কাজ করতে করতে সফটের গাইলে হলো, আপনি কি এটা সাপোর্ট করেন, অথবা আপনি কোন কোয়ালিটিতে পড়েন, মানে যেই কাজ সেটার সাথে সাথে শেষ করে নাকি কাজ জমায় রেখা পরে একবারে যায় কাজ করতে যায় মাথা গরম করা, কোনটা এটা জানেন, যদিও সময় খুব কম জানাইবে পারেন, নাহলে আমার পরবর্তী শোয়ের ভিতরে আপনি আলবত জানাইবেন। এই জায়গায় গান এই বন্ধু কি লিখছে, আমার আম্মা মাঝে মাঝে আপনার চক্কর বক্কর শুনেন, এই কথা আগেও বলেছি তবে আজ হঠাৎ আম্মুর কানের কাছে আপনার বাধা ধরা গানটা ছেড়ে বললাম বলো তো মা এই গানটা কার, উনি ঠাস করে বলে দিলেন যে সিফাতের গান, আমি তো অবাক, আরে কেমনে আসলেই তো এটা কেমনে সম্ভব। আচ্ছা ভয়েসটা মনে রাখলেন তমা, তমা আপনার আম্মুরে মানে আমাকে সিলেটি তমা, আপনার আম্মুরা আমার পক্ষ থেকে সালাম জানাবেন এবং অনেক অনেক দোয়া করতে করবেন, এর লেগে অনেক অনেক শ্রদ্ধা, এবং আসলে উনি অনেক মানে ব্রিলিয়েন্ট। ও আচ্ছা আপনার মা তো, আপনিও তো ব্রিলিয়েন্ট, ঠিকই তো আছে, এই লেগে আসলে উনার এই শ্রবণ শক্তি অনেক বেশি আর কি, উনি সাথে সাথে চিনা ফেলাইছে, এটা কিন্তু সপ্তে পারে না, এটা কিন্তু ওনার একটা বিশেষ গুণ, ঠিক আছে। তো অনেক অনেক দোয়া রইল এর লেগেও,
আচ্ছা সিফাত ভাই, আজ প্রথম মেসেজ করলাম, রিপ্লাই দিবেন প্লিজ, কেমন আছেন? সুবুদুপুর ভাই রংপুর থেকে, আমগো বন্ধু আসমানের তারা মিম, আসমানের তারা দুপুর বেলা এই ঠাড়া পড়া রোদের মধ্যে করতে এলো। আচ্ছা মিম, আপনার অনেক অনেক শুকরিয়া বন্ধু। আচ্ছা আমগো লোকে আছে লোকে মুমু রংপুর থেকে, মনটা অনেক খারাপ কারণ আমি হোস্টেলে চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করো। একটু খারাপ লাগবো বন্ধু যেহেতু একটা নতুন পরিবেশের মধ্যে যেতেছেন, বাট আস্তে আস্তে ঠিক হয়ে যাবো, এটাও মাথায় রাখতে হবে। আপনার উদ্দেশ্য কি, উদ্দেশ্যটা শেষ করে আবার বাসায় পড়বেন, সমস্যা নেই, মন খারাপ করবেন না। সিফাত ভাই কেমন আছেন? আমি ইউসা ফ্রম কিশোরগঞ্জ নীলফামারি, অনেকদিন পর তোমার প্রোগ্রাম শুনতে আসলাম, আমার অ্যান্ড্রয়েড ফোন নেই তাই বাটন ফোনে শুনছি আর মেসেজ করছি, অনেক অনেক শুকরিয়া বন্ধু। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাই, গানটা যতবার শুনি আমি এক আকাশ পরিমাণ শান্তি পাই, আমার খুব প্রিয় একটা গান, যতবার শুনি আমার মনটা চায় তোমাকে আবার হৃদয়ে রাখতে। আবার মানে কি, মানে বাইক করে ফেলার হুনানের পরে গান হৃদয়ের থেকে নাহলে আবার রাখতে হইব কে? আমি তো হৃদয়ে থাকার কথা ভাই। একটা কথা বলি, তোমার কি কোনো বেবি আছে? অবশ্যই আছে। আচ্ছা খুব জানতে ইচ্ছে হলো তাই বললাম, প্লিজ ডোন্ট মাইন্ড, না মাইন্ড করার কি আছে, যেটা আছে ওইটা তো আছেই। আচ্ছা রাখা আছে ভাই আমার লাইফে এই অবধি একটা প্রেম ফোন নাই, জাস্ট বাইরে যাই তাই বাটন ফোন ইউজ করি, কেউ প্রপোজও করে না, যেন জানে যে রিজেকশন ছাড়া রিপ্লাই আসবে না, তাই বইকে আমার প্রেমিক বানাতে চাই। এটা খুবই ভালো ডিসিশন এবং আপনি সামনে অনেক দূর আগাইবেন, ঠিক আছে? আপনি ওই বই পড়ে যদি মাথার ভিতরে ওগুলো নিবার পারেন বন্ধু, ওই এটা এটা আপনার বাস্তবিক জীবন অনেক কাজে লাগবে, ঠিক আছে? আর যদি মনে করেন বাইরে গিয়া যে ও উলাল্লা আমাকে কেউ প্রেমের প্রপোজ করে না কেন, সে তো আসবে, এসে আপনার যে সুন্দর শৈশবটা আছে, সুন্দর যে একটাই আছে, সফটের কথা কই না, অনেক ম্যাচিওর মানুষজনও আছে কিন্তু অনেক মানে ইম্যাচিওর মানুষও আছে, যারা ওই যে কইলাম ফার্স্টে প্রেমিক হয়ে ঢুকবো তারপরে বিয়া ছাড়াই মনে করেন আপনার জামাই হয়ে যাবো গা, এরকম একটা অ্যাটিচিউড লয়ে যাবো, তারপর বলবো না না তুমি ওখানে যাবে না, মানুষ তোমাকে দেখলে আমার কলিজা ছিঁড়ে যায়, অথচ উই এই কথা কইতেছে আরেকজন আরেকটা মায়ের দিকে চায়, বুঝছেন? সো বইয়ের লোকে প্রেম করেন বেটার। তৌসিফ আছে ঢাকা থেকে, হ্যাপি বার্থডে, কার বার্থডে আজকে? আচ্ছা এটা লিখছে আমগো বন্ধু, আপনি নেল পলিশের কারণে সুন্দর করে আছে, আপনি এত কিউট কেন, কি সাবান ইউজ করেন? দুষ্টু যা শেষ দিকে সরণ দিয়ে দিতে আছে হমানে। আচ্ছা সকাল থেকে সন্ধ্যা সিফাত ভাই ছাড়া আড্ডা, যা লতিফা লিখছে আর কি, সকাল থেকে সন্ধ্যা সিফাত ভাই ছাড়া আড্ডা জমে না, ভাইয়া মেসেজ পড়েন না কেন লতিফা? এই যে পড়লাম এতক্ষণ, প্রথম থেকে তো মেসেজই পড়তেছি, এইটা কোন যে আপনার টাইমও পড়া হয়নি। আচ্ছা তোমা লিখছে ভালো আছো নি? আছি ভালো। হে কিউট বয়, আমি তোমার সব টিকটক ভিডিও দেখেছি, মনটা ভালো হয়ে গেছে তোমার, যাক আলহামদুলিল্লাহ, টিকটক ভিডিও ধন্য হয়েছে আর কি। আমি অনেকদিন ধরেই করি না, মাঝে মাঝে আর কি আমার গানের ক্লিপসগুলো ছাড়ি আর এমনি মাঝে মাঝে একটু দুষ্টামি করে করি আর কি। রানী লিখছে ভাইয়া রে নাকের ডক্টর দেখাইলাম আবার, এতগুলো ওষুধ দিছে, একটা 4000 mg ট্যাবলেট দিছে, কাল খাওয়ার পর থেকে আমার পুরা শরীর দুর্বল হয়ে গেছে গা, পড়াশোনা করতে পাইতেছি না, দোয়া করিয়েন ভাইয়া অ্যাডমিশনটা যেন সুস্থ অবস্থায় দিতে পারি। আমার আগের টেক্সটটা পড়েন প্লিজ, আপনার আগের টেক্সট তো আমি পড়ছি মনে হয়। লিখছিলেন আমরা এক ফ্ল্যাটে 16 জন আছি, ওকে, একবার সবার মাঝে অনেক ভালো বন্ডিং হয়েছে ভাইয়া, জানেন আমার রুমমেটরা না আমার রেডিও পাগল বলে, ওরা নাকি আমার মতো একদম রেডিও পাগলের আগে দেখে নাই, তো এটা তো ভালো, তো রেডিও পাগলা এটা তো মজার একটাই, খারাপ কোনো কিছু তো না, এটা তো ভালো, এটা আপনার একটা নাম হলো, মানে নামের লেগে ঢাকা শহরে ঘুরে আপনার একটা নাম হয়ে গেছে গা। আর একটা ফ্ল্যাটের ভিতর 16 জন থাকলে তো আমি রেগুলার পার্টি করতাম, মানে গান গুন গাইতাম, নাচানাচি করতাম, মানে মজাই আলাদা, একটা অন্যরকম একটা ব্যাপার থাকতো আর কি। যাই হোক, তারপর আপনি অনেক লাকি যে আপনার যেই রুমমেটরা আছে এরা অনেক ভালো, আসলে অনেক কি বলে এটা যে অনেক সাপোর্টিভ, সো এই জিনিসটা কিন্তু খুব ভালো, এটা আসলে আপনি লাকি আর এরাও লাকি যে আমগো রানীরে পাইছে। আচ্ছা ভাইয়া জীবনে তিনটা কথা কাউকে বলতে নেই, সেটা হলো 1, 2, 3, থাক যেহেতু বলতে নেই তাই নুসরাত জাহান নিসি পুরো নামটাই দিলাম আজকে, আর আজকে জিনিয়া পুকুই, কেমন ঘুমান জিনিয়া পুকুই? আচ্ছা যাই হোক, কেমন আছেন? ব্যস্ত মেসেজ দিয়ে চলে যাচ্ছি। ওজিহা, না না ভাইয়া যাই নাই, ওকে আচ্ছা ওজিহা আছে আমগুলোকে। আচ্ছা কেমন আছেন সিয়দ ভাই? জানভীর জানভি হাজির হয়ে গেছি সিলেট থেকে, সরি ভাইয়া আজকে আমার দূর সম্পর্কের চাচাতো বোন ওর বিয়ে তাই দেরি হয়ে গেছে, আমি সেন্টারে বসে তোমাকে শুনলাম হেডফোন দিয়ে, ফ্যামিলির সবাই আমারে পাগল করে মানুষজন তাকায় আছে ভাইয়া আমার দিকে, কি করবো বলো তো? আপনি আপনার মতো হন, আপনি কি অন্যজনের হেডফোন টাইন নাই না হুনতাছেন যে অন্যজনের চায়ের হচ্ছে থেকে কষ্ট হইতেছে, আপনি আপনার এয়ারফোনে হুনতাছেন, সমস্যা কি? আর আপনি যে বইয়ে রয়েছেন না বিয়া সাদির ভিতরে, দেখেন মহল্লার কিছু কিছু পোলাপান আছে যেগুলো আসলে বিয়া সাদি করে নাই, দিলের ভিতরে এমন প্রেম প্রেম একটা ব্যাপার আছে, হেরা চায় রয়েছে যে আরে উনি ওনারে কি একটা প্রপোজ করবো আমি, একটা গ্রুপ আছে আপনার আশেপাশে চায় দেন, এটা প্রত্যেকটা বিয়াতে থাকে। ভাই হাসির শব্দ মাঝে মাঝে আসে, কিসের হাসির?
কইলেনি তো হাসির শব্দ মাঝে মাঝে, তাহলে হাসির শব্দই আছে আর কি ভাই। আমি ইরিন, আপনি জানেন আপনার নিখোঁজ গানটা খুঁজতে যাই আমার দম বাইর হয়ে গেছিল। আরে বন্ধু, আমার নাম দিয়ে আপনি সার্চ দিলে আপনি আমার সব গান পাইতেন, ওই জায়গা থেকে শুনলি আপনি পাইতেন, দেন খুবই ইজি। যদি সার্চ করতে চান, হুদা আমার না, আপনি যে কোনো সিঙ্গারের নাম যদি বা গান যদি সিঙ্গারের নাম যদি আপনার মনে থাকে, আপনি সিঙ্গারের নাম সার্চ করবেন, ইউটিউবে সার্চ করবেন, ফেসবুক, টিকটক, ইনস্টা সব জায়গায়, গুগল সব জায়গায় সার্চ করবেন, তাহলেই তো আপনি সবগুলো পাওয়া যায়। এত মাথা করো, এই এই যুগে মানুষ এত গরম মাথা করো ময় কোনো কিছু খুঁজতে যায়। আমার কোনো জিনিস আমি কই রাখছি, এইটাও আমি মাঝে মাঝে গুগলে খুঁজে যাচ্ছে, খাটের কোন কোনায় তুছিলাম জিনিসটা, দেয় কয়া দেয় গুগলে। যাই হোক, একটা গানে যাবো, যে গানটা হুন মোটে হলো গিয়া আরজিনের গান ভালোবাসা দিবি কিনা বল, সেরকম লাগে গানটা আমার। ওনার আসলে ভয়েস কোয়ালিটি বা স্টাইলটা আমার কাছে সেরকম লাগে, একটু ক্লাসিক্যাল একটা ব্যাপার আছে। তো আপনি শুনতে থাকেন, লগে থাকেন ঢাকা FM 90.4 এর। তুই

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। চক্করবক্কর বাতচিত। আবার যুক্ত হয়ে যাবো বিকেল 5টায় ঢাকা মেট্রো 9040 নিয়ে। তবে যেতে যেতে আমার বন্ধুকে কথা পড়ে যায়, উমের আহান লিখছিল সিফাত ভাইয়া বিদায় নিতে চাই। আচ্ছা ওকে, শেষ পর্যন্ত আমার লগে আছে, হ্যাঁ গহনা ইসলাম কিছু অ্যাডভাইস এক্সেপ্টেড, অনেক অনেক সুক্রিয়া অহনা ইসলাম আপনারে। মিন্নি হোসেন আছে, হাই সিফাত ভাই রংপুর থেকে হুন্দা জামগুড়ি বন্ধু। আরো যে যে বন্ধুরা আছে, আফ্রিদা ওয়াসিম লিখছে, ভাই আমি চাই বাংলাদেশের ইতিহাস বইতে যেন আমার জীবনের এক খণ্ড ঘটনা লেখা থাকে। সেটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। আপনি একটা বই খুলবেন, বই খুললে যদি লেখা না থাকে আপনি নিজে কলম দিয়ে লিখবেন, ওই জায়গায় লিখা রেখে দিবেন, কেউ আইলে করবেন এই দেহ বাংলাদেশের ইতিহাসের ভিতরে, এই বইয়ের ভিতরে আমার আমার গল্প কিন্তু ওই জায়গার মধ্যে আছে এক খণ্ড। তো হিসাবে তো এটা কথাটা তো সত্যি, আপনার হয়তো বা সব কপিতে নাই কিন্তু আপনার কপিতে তো আছে, তো সম্ভব। আচ্ছা অনন্য ঐশীর কথা, অনন্য ঐশীর তো মনে দেখলাম আইছে মনে হয় এবং আমি পড়ছিও মনে হয়। এই জায়গায় দেখছি আমগো বন্ধু হোয়াটসঅ্যাপে যে বন্ধুরা লিখছে, বিদায় সিফাত ভাই, আপনার শো শেষ কিন্তু আপনার কথাগুলো থেকে যাবে আমাদের মনে, অনেক অনেক সুক্রিয়া বন্ধু, আমি অনেক কৃতজ্ঞ। আবার আপনার কণ্ঠে শোনার অপেক্ষায় থাকবো, ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার শ্রোতা। আচ্ছা আমার বন্ধু তো নাম কইতে না করছিলেন মনে হয়, আচ্ছা মাহমুদুল হাসান। হ্যাঁ আরও আছে আমাকে, কি করলাম জীবনে বলো শিবু ভাইয়া, একটা এক্স বয়ফ্রেন্ড নাই বাট একটা এক্স বেস্টি আছে ঈশানা। তা আছে তো, একটা এক্স বেস্টি তো আছে, সমস্যা কি? মানে তো এইটাও নেই অনেকের, তো থাকতে হইব, এটা কোনো ফ্যাশন না আসলে। বুঝে কয় আমার এক্স আছিল, আমার এক্স বয়ফ্রেন্ড আছিল, এক্স গার্লফ্রেন্ড আছিল, কথাটা শুনতে যতটা ফানি বা ই মনে হয়, ওই এক্সের যে হ্যাঁ জিন্দগির কি তামা তামা দশা করে থুয়ে গেছে ওইটা কিন্তু হ্যাঁ কয় না। যাই হোক কিছু এসএমএস আছে আমরা পড়ে ফেলাই। লিখছিল গিয়া, ভাইয়া তুমি খুব ভালো আসলে, ও সবটাই তো কয়, হ্যাঁ হ্যাঁ হ্যালো শিবাদ ভাইয়া, ময়না পাখি আর টিয়া পাখি বিয়ে করলে কেমন হবে? সানজিদা এটা হ্যাঁ করে জিগাই তুব, কারণ জাগো বিয়ে হ্যাগো মনের ভিতরে বোঝা যায় আসলে আনন্দটাকে। আমরা তো আশপাশ দিয়ে হুদাই যে এসা জাদু ডালা রে তা নাচতে থাকি আমরা, বাট বেসিক্যালি এরা না জানে কি মজা। তো ময়না আর টিয়ারে জিগাই তুব যে আসলে আপনাকে কি ভালো হইব নাকি বিয়া দিলে। আচ্ছা ভাইয়া আমার মেসেজ পড়েছেন, আমি সাদিয়া, সাদিয়া পড়ছি তো মনে হয়। এই জায়গায় লিখছে, হাই সুলুলুলু, ওকে ভাইয়া ভালো লাগে না, আমি পড়াশোনা পারি না, প্রেম করতেও পারি না, বোরিং লাইফ। মজার ব্যাপার হলে আপনি কোনোটাই চেষ্টা করেন, আপনি পড়ালেখাটা চেষ্টা করেন হয়ে যাব, এটা এমন কোনো কিছু না। আমি পাস করে লাইছি, আরে আপনি তো ব্রিলিয়েন্ট। মুরাদ খান, আমার মনে হলো মুরাদ খান যে এমনি লিখছে, আমার কাছে মনে হচ্ছিল মুরাদ খান যে এই বাংলা সিনেমার ভিতরে যে প্রথমে নাম দেখায় না, নাম পরিচিতি ওরকম মনে হচ্ছিল। কি কি জানি লিখছে, পুরো পড়তে গেলে আমি রিদমের সাথে ঢুকে যেতে হবে আমার আজকে। যাই হোক ভাইয়া আমি আছি কিন্তু, এবং সারাদিন 90.4 এর সাথেই থাকি, যদি ফেসবুকের মতো অ্যাক্টিভ মুড থাকতো তাহলে সারাদিন এখানে অ্যাক্টিভ দেখা যেত আমাকে। মারুফ, মারুফা, মারুফা অনেক অনেক শুক্রিয়া, আপনি শেয়ার করবেন যদি ফেসবুকের মধ্যে থাকেন, ফেসবুক থেকে শেয়ার করবেন যে কন্টেন্টগুলো থাকে। সারমিন আক্তার, মুবারিকা, আমার রিদমের রোগে পাইছে। আচ্ছা যাই হোক ভাইয়া ধন্যবাদ আমার সব মেসেজ পড়ার জন্য, পারলে তোমার কথা গানটা পেলে করবেন ভাইয়া, ভালো থেকো, শুভ বিকাল। শুভ বিকাল বন্ধু। আচ্ছা এই জায়গায় লিখছিল কামগো বন্ধু, আমি নিয়মিত মেসেজ দিব, আমার অ্যান্ড্রয়েড ফোন নষ্ট হয়ে তাই বাটন ফোনে মেসেজ দিয়েছি, আমি সায়েম, ক্লাস 9 পড়ি ফ্রম রংপুর। ওকে সায়েম। আর আছে ভাইয়া আপনার প্রিয় গায়ককে, আমার অরিজিৎ সিং, সিলেট থেকে আলাদিন জাহের আলবি। অরিজিৎ সিং আসলে ফেভারিট না কার, আমি তো সবসময় ওনার ফ্যান, ইভেন দো ওনার ওই তুমিও গানের আগে থেকে আমি একদিন গল্প কইতেছিলাম যে আমি একটা শো করতাম, শোটার নাম ছিল গাজাল নাইট। এই গাজাল নাইটের থ্রুতে আমি উনার উনি একটা গাজাল আবার নতুন ভাবে গাইছিল, ওটা হচ্ছে ওই ইয়াসু দাসের উস্তাদ বারে গুলাম আলীর ওই যে ওই গানটা ওই যে কাকারু সজনি আয়না বালম। তো আমি এটা শোনার পরে আমার মাথার ভিতরে ঢুকতে ছিল যে আহারে কত বয়স্ক জানি সিঙ্গারটা। পর আমি অনেক একটু সার্চ মার্চ করলাম, কইরা দেখি যে আরে এটা তো অরিজিৎ সিং। তখন আমি দেখলাম যে উনি ফেম গুরুকুলো আমি দেখছিলাম, কিন্তু এই সিঙ্গার এই গান গাইতেছে এটা আমার মাথায় ছিল না। তখন থেকে আমি উনার বিশাল ফ্যান, এবং তার প্রায় 3-4 বছর পরে আমি পাইছি তুমি হো গানটা, এবং তখন যেন আমি মিলাইলাম যে এই সিঙ্গারটা ওই সিঙ্গারটা। তখন আমি বুঝলাম যে না, এই সিঙ্গারের ভিতরে আসলেই একটা কোয়ালিটি আছে যেটা আসলে সবার মধ্যে নাই, এবং ওনার ভয়েসের মধ্যে একটা টোন, একটা ব্যাপার আছে, একটা ফিল আছে যেটা মানে বেসিক্যালি যে কোনো মানুষের হার্ট টাচ করে। এবং এই কারণে কিন্তু অরিজিৎ সিং তার বিভিন্ন মানে ইন্টারভিউর ভিতরে বা পডকাস্টে কিন্তু আমি ওনার এটা পাইছিলাম যে উনি অনেক কষ্ট করছে ওনার ভয়েসটারে, ভয়েস পুরো মাসেলটারে ভাঙা ফেলায়, পুরো টেক্সচার চেঞ্জ করার লেগে। এই কারণে আপনি দেখবেন ফেম গুরু করলে ওনার ভয়েস স্টাইল একরকম, এবং পরবর্তীতে যখন উনি গান গেছে তখন স্টাইলটা আরেক রকম। যে ঘটনাটা আমরা পাইছিলাম নুসরাত ফাতেহ খানের ব্যাপারেও, নুসরাত ফাতেহ খানও নিজের ভয়েস টোন বা ভোকাল কর্ড বা ভোকাল যে স্টাইলটা এটা কিন্তু পুরো ফাটায় ফেলাইছিল চিলাইতে চিলাইতে। এবং তার পরবর্তীতে আমরা এর বিভিন্ন ভ্যারিয়েশন বা বিভিন্ন গানের আমরা স্টাইলটারে আমরা পাইছিলাম যে নুসরাত NFAK মানে নুসরাত ফাতেহ আলী খানের নামই কিন্তু আসলে ওই গানগুলো যে আমরা এই আমাকে আজকের এই আয়োজনের ভিতরে শুনছি, ওই যে আন্দাজে কারাম গানটা, ওই যে বো ভি আপনে না হুয়ে, এটাও কিন্তু ওনার গানই। সো আপনি যে কোনো কিছু করেন না কি লেগে, আমরা অনেক সময় হুইনা ফেলে যে গান গায় আর কোনো ব্যাপার না, গান তো সবাই গাইতে পারে, কিন্তু ওইটার পিছনে অনেক পরিশ্রম থাকে, এটা যে কোনো সিঙ্গারের ক্ষেত্রেই, এআই সিঙ্গার বাদে আর কি। তো অবশ্যই আমরা যদি ওইটারে আবার একটু রেসপেক্ট করি বা বেশি বেশি করে শুনি, তাহলে এটাতে আরও উৎসাহিত হয়, আরও নতুন নতুন গান হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকা যায়। তো এই গল্প শুরু করলে আসলে শেষ হইব না, আমি ছোট্ট করে কইলাম। আর এদিকে আমগুলোকে আরও যারা ছিল, মির্জা ফখরুল, আচ্ছা আমগো বন্ধু, এ আছে লোকে আমার কথার মাঝ থেকে গানগুলো সরানোর জন্য কি করতে হবে বলুন, কি আমার কথার মাঝ থেকে গানগুলো সরানো বুঝি নেই আপনারটা, এটা পরে আরেকদিন কোয়েন। আচ্ছা এই জায়গায় লিখছি আমগো বন্ধু, শুনতেছি প্রায় 1 ঘন্টা ধরে, আলম জে আলম, আচ্ছা আমি আর আমার গাড়ি আপনাকে শুনছি, বাহ আপনার আর আপনার গাড়ির অনেক অনেক সুক্রিয়া, শুনতে যায় আবার দেখেন আবার এদিকে বেশি মনোযোগ দিয়ে ওদিকে আবার সিগন্যাল সুগন্যাল ক্রস করেন না। আচ্ছা শিবু ভাই আমি তোমার শো শুনছি রংপুর থেকে, সোনিয়া, ওকে ভাইয়া আমার আগের SMS পড়েন বললাম, জানেন ভাইয়া সকালে আপনার গান ও মা শুধু শুনতে লাগলাম শেষ আঁকি, ও মা শুধু শুনতে লাগলাম শেষ আঁকলিমা, শুনেন শুনেন বেশি করে শুনেন। লতা অনেক বড় একটা SMS লিখছেন, কিন্তু লতা আমি দুঃখিত যে একদম শেষ পর্যায়ে এত বড় SMSটা আমি আসলে পড়া পারতেছি না, বাট আমি অফ ইয়ারে আসলে অবশ্যই আপনার এই SMSটা পড়া নিব, কোনো সমস্যা নেই। ভাইয়া নির্জনের বিষয়টা নিয়ে আরো বলি, ওকে আমরা গত মানডেতে এটা নিয়ে বললাম, নির্জন আমাদেরকে বললো আমি জানি তোরা ওর কথাই বলবি, এখন এখানে আমার প্রশ্ন হলো সে যদি ওরকে লাইক না করতো তাহলে এই কথা বলবে কেন, যাক একটা CID একটা খেলা হইতেছে। সেকেন্ড ওই যে বললো ওই মেয়েটাকে দেখতেই পারে না, তাহলে কেন ওই মেয়েকে বলবে, বান্ধবী লিখে দিবি এত মধুর সুর, তারপর আমাকে ছেলেও বলেছিল নির্জন ওই মেয়েটাকে লাইক করে এক্সেট্রা, আমার তো মজা করে বলি, ওই তো সিরিয়াসলি নেয় রাগ করে, তাতে আমরা অনেক মজা পাই, ওই যদি রাগ না করে তাহলে আমরা মানে ঘুরায় ফিরায় কথা ওইটাই আর কি, রাগ করে দেখেই আসলে মজাটা এরা বেশি পায়। তো আপনি রাগ করেন না বন্ধু, ঘুষি ঘুষি দেন 2-4টা, বাট রাগ করেন না, পরন্ত বিকালে কোনো ক্ষণে আমার যদি মনে পড়ে, আমার যদি দেখতে না পাও আকাশ পানে একটু তাকাও দেখবে আমি সন্ধ্যা তারা জ্বলছি একা সঙ্গী হারা। ভাই আমি রংপুর থেকে রাবিতুন বলছি, কেমন আছো তুমি রাবিতুন? আলহামদুলিল্লাহ ভালো আছি, সুন্দর লিখছেন আপনি। সাইদুল ইসলাম সোহাগ সিফাত ভাই, আমি জয়েন উইথ চক্করবক্ষ ঢাকা FM, সুবুদুপু সিফাত ভাই আমি পঞ্চগড় থেকে আপনাকে শুনছি, ভাইয়া আপনি দেখতে কিন্তু জোশ, শুক্রিয়া, ওকে। তার সাথে বিদম ভাইয়া, মুকুল ভাইয়া, তানহা আপু সবাই সবাই, ও জোশ, শুক্রিয়া আপনাদের। ভাইয়া আমার সাদা মনে একটা কালা মাখা প্রশ্ন, আচ্ছা বিয়ের পরে কি বেশি শান্তিতে থাকে মেয়ে নাকি ছেলে, বউ নাকি স্বামী? এটা ডিপেন্ড করে আপনার বিহেভিয়ার, আপনার অ্যাটিচিউডের উপরে, প্রত্যেকটা সময় আসলে আনন্দের, প্রত্যেকটা সময় আসলে মানে মধুর যদি আপনি সেটাকে এনজয় করবার পারেন এবং সেটা যদি ফিল করেন, আপনি সারা জীবন যদি রাজা রাজা একটা ফিল লেখা দেন তাহলে আপনি জিন্দিগিতে সুখী হবেন না। পরি রংপুর থেকে লিখছিল, 2 তারিখে আমার বার্থডে ছিল, কেমন আছো? এতদিন পরে করলেন বন্ধু, আচ্ছা দুই তারিখ, ও আচ্ছা দুই তারিখ তো আমি আছিলাম না, এখন তো ভুইসো গো ব্যাপারটা না, টাইম তো অনেক, অনেক অনেক মানে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের। ভাই আমি রংপুর থেকে মুনতাহা, তোমাকে অনেকদিন থেকে শুনি বাট এস এম এস দেই নাই, আজকে ফার্স্ট দিলাম, পড়লে অনেক খুশি হবো, খুশি করে দিলাম আপনাদের। আচ্ছা যেই কারণে আপনার খাওয়ানোর কথা জিজ্ঞেলাম, ওই যে আপনি কন্যা যে ভালো লাগতেছে না, খিদা লইতে বিদায় কথাটা শুনলে দিলে বহু চোট পায়, নিতু চোট পায় না বন্ধু, যাইতে হইব না, খাইতে হইব না, কন না খাই তো পরে পড়ে যাবো গা অজ্ঞান এসো কর্ম। আচ্ছা ভাইয়া লাল শুক্রবার আমাদের দুনিয়া কেমন নাকি সাকিব? না না আমি ওরকম কিছু না, এটা একটা আমি জাস্ট ওয়াইসিং। আচ্ছা ডিএফএম মৈত্রী লিখছে, ভাইয়া কেমন আছেন? আমি জানি আপনি আমাকে ভুলে গেছেন, না ভুলি নাই, মোবাইলে একটু আগে এই কথাটাই লিখছে। আচ্ছা মিনেস তাকে অ্যাটলিস্ট, এটা আমার মনে কোনো বন্ধু কোনো বন্ধুরে কয় যে এইটা লিখবি, আমি নতুন বন্ধু তাহলে বেশি করে এস এম এস পড়বো, অথবা কবি যে ভুলে গেছে তাহলে, এটা ভুল কথা কয় বন্ধুরা। যাই হোক আপনার মনে আছে মৈত্রী, সমস্যা নাই। সাথী আছে নারায়ণগঞ্জ থেকে, সিফাত ভাইয়া আমি তোমার থেরাপি অনুষ্ঠানটা শুনতাম, ইয়াস অ্যাটম থেরাপি, সেখানে তোমার সাথে শো করতো পারুল বইনে কই। আচ্ছা পারুল বইনে নাই, দেশেই নেই আপাতত। সালিহুর বিদায় নিচ্ছে, ওকে আজকের মতো বিদায় নিচ্ছে। তমা ফ্রম সিলেট, আরও আছে আমগুলোকে, ভাইয়া অনেকদিন পর শুনতেছি, ভালো থাক লাগতেছে ভাইয়া, আমি খুব অসুস্থ, আমার জন্য দোয়া করিয়েন। এটা আমগো বন্ধু রংপুর থেকে মিথিলা, মিথিলা শুক্রিয়া আপনাদের, অনেক অনেক দোয়া আপনার লেগা। আচ্ছা এই জায়গায় লিখছে জীবন যুক্ত হইলেন কিন্তু বিদ্যালয়ের সময় হয়ে গেছে, যুক্ত কেলে গেলেন এখন তোমায়। আচ্ছা ওকে, আচ্ছা এবার বিদ্যালয়ের সময় হয়েছে, আর সময় নাই, আমি একটু পরে রিদমের লেগে আমার মারামারি লেগে যাবো নাহলে, কারণ রিদমের শো টাইম আমি খাই ফেলামো। তো এই মুহূর্তে আমরা একটু লিচুর বাগানে যাই, গুইরা মুইরা আয়া রিদমের লগে জয়েন করবো, প্রীতম অ্যান্ড জেফারের গান লিচুর বাগানে, এই গানটা শুনতে হতে বিদ্যালয়ের মতো। বন্ধু আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটা। আজকের লিগে সিফাত কইতাছি, টাটা বাই বাই অ্যান্ড আলবিদা।

হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার, সবাইকে জানাই স্বাগতম আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এ। ওকে লিসনার্স, আর জি রিদম কিন্তু হাজির হয়ে গেছে আপনাদের মাঝে আপনাদের রবিবারটাকে একটু ইন্টারেস্টিং করে তোলার জন্য। হ্যাঁ লিসনার্স, সানডেকে ফান্ডেদের রূপান্তর করার জন্যই সানডে ফান্ডে নিয়ে হাজির হয়ে গেলাম আমি আপনাদের সবার বন্ধু আর জি রিদম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যুক্ত আছেন আমাদের সাথে। লিসনার্স, হাজির হয়ে গেছি 5:04, চার মিনিট লেট হয়ে গেছে, ইটস ওকে। এতক্ষণ হয়তো আপনারা সবাই সিফাত ভাইয়ের সাথে আড্ডা দিচ্ছিলেন। ওকে, সিফাত ভাইয়ের সাথে আড্ডা শেষ, এখন রিদমের সাথে রবিবারটা আরও বেশি ইন্টারেস্টিং হয়ে উঠবে। ওকে।

সানডে ফান্ডের মাঝখানে থাকছে আপনাদের প্রিয় একটা স্লট সানডে সাউন্ডস। হ্যাঁ লিসেনার্স, আজকেও কিন্তু আমাদের সাথে দুইজন গেস্ট থাকছে, আমরা লাইভ মিউজিক আড্ডা হবে, আমরা খুব সুন্দর সুন্দর গান শুনবো, কিছুক্ষণ পর আমাদেরকে কিন্তু ফেসবুক লাইভেও পেয়ে যাবেন লিসেনার্স। ওকে, আচ্ছা আমি এই মুহূর্তে একটু বলে দিতে চাচ্ছি, খুব ইজিলি কিন্তু আপনিও রিদমের সাথে রিদমের এই আড্ডায় যুক্ত হতে পারবেন। কিভাবে? আচ্ছা একটু বলে দিই কিভাবে আমার সাথে যুক্ত হবেন। আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা এফ এম 90.4 এর অফিসিয়াল পেজে যদি আপনি হাজির হয়ে যান সেখানে কিন্তু পোস্ট পেয়ে যাবেন। এখন পোস্ট পেয়ে যাবেন হচ্ছে সানডে ফান্ডের, যেখানে রিদম হাজির হয়ে গেছে, সেখানে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। তাছাড়া আমাদের ফেসবুক পেজে কিন্তু লাইভও চলে আসবে সানডে সাউন্ডসের, অর্থাৎ আপনারা লাইভ আমাকে শুনতেও পারবেন, ফ্রিকোয়েন্সিতে আমাকে ফেসবুকে দেখতেও পারবেন। আমরা আজকে লাইভ মিউজিক আড্ডা হবে, আমাদের সাথে দুজন গেস্ট থাকবে। সো গেস্ট কারা থাকছে আমি এই ব্যাপারে এখন বলছি না, যারা আমার প্রোফাইলে আছেন তারা তো অবশ্যই হয়তো বা জানেন। আজকে দুজন ছোট্ট ফ্রেন্ড থাকছে আমার সাথে, সো তাদের সাথে কিন্তু আমাদের আড্ডাটা জমে উঠবে, আমরা লাইভ মিউজিক আড্ডায় থাকবো, গান হবে, গল্প হবে, আড্ডা হবে। আর তাছাড়া আমাদের নাম্বারও লিখতে পারেন 01841904904, ঠিক আছে, একই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপও আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপও কিন্তু মেসেজ ড্রপ করতে পারবেন। সো আপনার যে কোনো ঘটনা হতে পারে, আপনার যে কোনো ইন্টারেস্টিং ঘটনা হতে পারে, আপনার খারাপ লাগার ঘটনা হতে পারে, আপনি আমার সাথে আড্ডার ছলে কিন্তু আপনার যে কোনো বিষয় শেয়ার করতে পারেন। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু অলরেডি অনেকে যুক্ত হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কী অবস্থা, কী অবস্থা? দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপেও কিন্তু আনাগোনা, ওয়াও, মাশাল্লাহ মাশাল্লাহ, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ফেসবুকে সবাই চলে আসেন, ফেসবুকের কমেন্ট সেকশনে, পোস্টের কমেন্ট সেকশনে, সেখানে আমি আপনাকে পেয়ে যাচ্ছি। সো লিসেনার, সানডেকে আমাদের ফান্ডেতে পরিণত করতে হবে, অ্যান্ড আশা করছি অবশ্যই আপনারা আমার সাথে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। গেস্ট এখন পর্যন্ত এসে পৌঁছায়নি, গেস্ট চলে আসলেই আমাদেরকে ফেসবুক লাইভেও পেয়ে যাবেন। সো যারা রিদমের সাথে রিদমকে শুনতে চাচ্ছেন এবং সাথে দেখতেও চাচ্ছেন, আশা করছি কেউ লাইভটা মিস করবেন না। সো লিসেনার্স, যে কোনো মুহূর্তে লাইভে চলে আসবো, তাছাড়া আছে আপনাদের সাথে পুরো বিকেল জুড়ে, বিকেলটা এনজয় করবো। আর বাইরের ওয়েদারটা যদি একটু বলি, খুবই সাদামাটে একটা ওয়েদার, ডিসেন্ট একটা ওয়েদার, মানে লাইক কোনো গরমেরও কোনো আনাগোনা নেই, আবার যে খুব ঠান্ডা সেটাও না, বাট এটা বোঝা যাচ্ছে যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, উইন্টার ইজ কামিং, খুব সুন্দর স্মেল পাওয়া যাচ্ছে। সো লিসেনার্স, আশা করছি এই সুন্দর বিকেলটা সবাই এনজয় করবেন আমার সাথে, বিকেল ঘড়ি আমরা সন্ধ্যাও ওয়েলকাম করবো সন্ধ্যাকে। আর এই মুহূর্তে আমি একটা গানে চলে যাবো, একটা গান দিয়ে আজকে আমাদের বিকেলটাকে আরও বেশি রাঙিয়ে তুলবো। এখন আমরা লালন ব্যান্ডের করে একটা গান শুনবো, খ্যাপাল বামের তালতোমাল। হ্যাঁ, তালতোমালের বনেতে আগুন লাগে মনেতে, খুব সুন্দর একটা গান। কথা বাড়াচ্ছি না, গানে চলে যাচ্ছি, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা এফ এম 90.4।

hello, hello, hello, listeners. ওয়েলকাম ব্যাক এগেইন, আপনি শুনছেন আপনাদের সানডে স্পেশাল সানডে ফান্ডে। লিসেনার্স, আমি আরজি রিদম হাজির হয়ে গেছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন আমাদের এই সানডে স্পেশাল শোতে। আমাদের এই বিকেলটাকে কিন্তু খুব বেশি ইন্টারেস্টিং করে তুলতে হবে। যাই হোক, বিকেল কিন্তু বেশিক্ষণ নেই, দেখতে দেখতে কিন্তু আমাদের বাইরের দিকে যদি একটু তাকাই মানে আধার ছেয়ে আসছে। কিছুক্ষণ পর হয়তো বা মাগরিবের আজান হয়ে যাবে, সন্ধ্যা নেমে আসবে, আর রিদম কিন্তু আপনাদের সাথেই থাকবে। হ্যাঁ লিসেনার, সানডে সাউন্ড নিয়ে কিন্তু আছে আপনাদের সাথে। সো যদি আপনারা লাইভ মিউজিকের এই আড্ডাটা এনজয় করতে চান, অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন আশা করছি। আর আমি দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই যুক্ত হয়ে গেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তারপর একটু বলে দিব যে কিভাবে আমার সাথে যুক্ত হতে পারবেন। আমার সাথে কিন্তু খুব ইজিলি আপনিও যুক্ত হতে পারবেন এই আড্ডায়। ফেসবুক পেজে চলে আসতে হবে আমাদের, facebook.com/ilovedhakafm, অর্থাৎ ঢাকা এফএম 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলেই কিন্তু সেখানে পোস্ট পেয়ে যাবেন সানডে ফান্ডের, সেখানে লাইভ পেয়ে যাবেন সানডে সাউন্ডের। অ্যান্ড কমেন্ট সেকশনে কমেন্ট ড্রপ করলে আল্লাহ সাপাত কসম খুদা কি আমি কিন্তু আপনাকে পেয়ে যাচ্ছি। তাছাড়া আমাদের নাম্বারও লিখতে পারেন 01841904904, ঠিক একই নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপও আছে, আপনি হোয়াটসঅ্যাপেও লিখতে পারেন। আর এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই যুক্ত হয়ে গেছে, হ্যালো রিদম ভাইয়া, ও রিদম না রিদম, শুভ বিকেল। আজ প্রথম আমি মেসেজ দিয়েছি, সিফাত ভাইয়া পড়েছেন, আপনিও পড়বেন প্লিজ। ওকে, রংপুর থেকে আমার সাথে আছে আসমানের তারা মিম। আচ্ছা মিম, আপনি আসমানের তারা কেন? আমি যতটুকু শুনেছি যে মানুষ যখন মারা যায় তখন নাকি আসমানের তারা হয়ে যায়, এটা ছোটবেলা থেকে শুনেছি আর কি। যেমন আগে ছোটবেলা যখন কেউ মারা যেত তখন হচ্ছে আমাকে বোঝানো হতো বা আমাকে আকাশের দিকে দেখিয়ে বলতো যে ওই যে দেখো সে হচ্ছে এখন তারা হয়ে গেছে আকাশের। এখন দেখতে পাচ্ছি যে মিম জলজান্ত একটা আসমানের তারা, আই ডোন্ট নো ওয়াই। ওকে, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছে কিন্তু তমা ফ্রম রংপুর। ওকে তমা, মোস্ট ওয়েলকাম। সবাইকে একটা কথা বলছি, শুনে রাখো তোমরা, রিদম বিয়ে করেনি, আর কেউ এই কথা বললে সবাইকে র্যাবের হাতে তুলে দিব, আমার বাবা কিন্তু র্যাব। ওকে ওকে, অনেক অনেক ধন্যবাদ তোমা, ফাইনালি আমি একটা সাপোর্ট পেলাম। এতদিন যাবো সবাই আমার এই বিয়ে শাদী নিয়ে কেন যে এত কনফিউশন ক্রিয়েট করছেন আই ডোন্ট নো, আমি জানি না তানহা কি এটা আসলে বন্ধ করেছে কিনা এখন পর্যন্ত। হ্যাঁ আমি আনম্যারিড, টোটালি আনম্যারিড। ওকে আসসালামু আলাইকুম ব্রো, বড় সাহেব কেমন আছো? আর আজকে আমার বিয়াই কই, আর আজকে মাম্পি আপু এসেছে, নিশি। ও নিশি, মোস্ট ওয়েলকাম। বিএন সাহেব কি অবস্থা? এদিকে দেখতে পাচ্ছি আরও একজন যুক্ত হয়ে গেছে, জীবন, শুভ বিকেল, শুভ বিকেল। রংপুর থেকে যুক্ত হয়ে গেছে আমার সাথে মুনতাহা, তোমাকে অনেকদিন থেকে শুনি বাট SMS দিই না, আজকে ফার্স্ট দিলাম, পড়লে অনেক খুশি হবো। এই যে পড়লাম মুনতাহা, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আমার একটা ফ্রেন্ড আছে মুনতাহা, ওকে আমরা মন্টু বলে ডাকি আর কি। ওকে হ্যালো ভাই আবির, মুশফিক, রাফি, সবাই একসাথে শুনছে, মোস্ট ওয়েলকাম। সাইদুল ইসলাম সোহাগ আছে আমার সাথে, আই হ্যাভ জয়েন দ্য সানডে ফান ঢাকা এফএম, শুভ বিকেল রিদম ভাই, আমি পঞ্চগড় থেকে আপনাকে শুনছি। ওকে মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে ফেসবুকের কমেন্ট সেকশনে কিন্তু অনেকে যুক্ত হয়ে গেছে। আচ্ছা ফেসবুকের কমেন্ট সেকশনে চলে আসেন যারা এই মুহূর্তে আমাকে শুনছেন, facebook.com/ilovedhakafm। কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি অমৃত বোসদাদা আছে, আয়োয়ারা ইসলাম আছে, আয়োয়ারা, ওকে। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু উমের রায়হান যুক্ত হয়ে গেছে, উপস্থিত, মোস্ট ওয়েলকাম। আফ্রিদা ওয়াসিমা আছে, শান্তি ইসলাম আছে, হায় চলে আসছি, ওমর ফারুক যুক্ত আছে, হোয়াটসঅ্যাপ ডুইং গুড। দেন ধ্রুব যুক্ত হয়ে গেছে আমার সাথে, ওকে, আমি ভীষণ ফ্রাস্ট্রেটেড, আমি প্রচুর ঝামেলায় আছি। ওকে, এই ফ্রাস্ট্রেশন কাটানোর জন্যই কিন্তু আমাদের এই সানডে ফান্ডে। হ্যাঁ লিসেনার্স, কোনো ফ্রাস্ট্রেশনে থাকা যাবে না, ফ্রাস্ট্রেশনটাকে টোটালি ফানে কিন্তু রূপান্তর করতে হবে। সো আশা করছি অবশ্যই আমাদের এই পুরো আড্ডা জুড়ে থাকবেন সবাই, সবার সাথে অনেক অনেক গল্প হবে, অনেক ইন্টারেস্টিং ব্যাপার আছে আপনাদের সাথে শেয়ার করার মতো, লাইভ মিউজিক আড্ডা হবে, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। ওকে, এই মুহূর্তে একটা গানে চলে যাবো আমি, আমাদের জন্য খুব সুন্দর একটা গান অপেক্ষা করছি, হৃদয়পুর অ্যালবামের, যেটা হচ্ছে দল ছুটের করা একটা গান, গাড়ি চলে না, গাড়ি কেন চলে না। ওকে, গাড়ি কেন চলে না, আমরা সেইটার অ্যান্সারটাই এখন জেনে আসি, দেখি গাড়িটাকে কোনোভাবে চালানো যায় কিনা। আশা করছি এই গাড়ি চালানোর জন্য রিদমের সাথে সবাই রিদমকে হেল্প করবেন, পিছন দিয়ে একটা ধাক্কা দেন গাড়িটাকে। ওকে, যাই গাড়িটাকে চালিয়ে আসি, খুব জলদি আবার ফিরে আসি আপনাদের মাঝে, আশা করছি অবশ্যই সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন রিদমের সাথে, থাকবেন সানডে ফান্ডের সাথে, থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: You're listening to Taka FM 90.4.
1: Yeah, cool cool mukul chake bakul cool cool mukul chake bakul.
2: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
3: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
2: মুকুল টি স্টল,
4: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

হ্যালো লিসেনার্স, আরজি হৃদয় আছে আপনাদের সাথে। আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। আশা করছি সবাই এখন পর্যন্ত যুক্ত আছেন লিসেনার্স। আমরা কিন্তু আমাদের সেকেন্ড আওয়ারে আছি, 6:15। খুব জলদি সময়টা চলে যাচ্ছে, আশা করছি আমাদের এই আড্ডাটা খুব বেশি জমজমাট হতে যাচ্ছে। আর দেখতে দেখতে কিন্তু বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছে। বাইরের কথা যদি বলি, কুচকুচে কালো আমার মতো, ঠিক আমার মতোই একদম ওয়েদার কিন্তু চলে এসেছে। দেখতে পাচ্ছি বাইরের গাছের পাতা কিন্তু একবারই নড়ছে না, খুবই ডিসেন্ট একটা ওয়েদার। ওয়েদারটা একদমই ভদ্র, মানে হচ্ছে তার কোনো হচ্ছে আনাগোনা নেই। সো আশা করছি এই যে এই মোমেন্টটা, এই ওয়েদারটা, এই এনভায়রনমেন্টটা আমরা অবশ্যই এনজয় করবো। অ্যান্ড শেষ পর্যন্ত অবশ্যই সবাই আমার সাথে যুক্ত থাকবেন। সো গেস্ট, ওকে আমার গেস্ট কিন্তু হাজির হয়ে গেছে লিসেনার্স। আমি যেমনটা বলেছিলাম যে আজকেও কিন্তু আমাদের সানডে সাউন্ডস খুব জমজমাট হতে যাচ্ছে। অ্যান্ড দেখতে দেখতে আমার গেস্ট কিন্তু আমার স্টুডিওতে এসে উপস্থিত হয়েছে। ওকে, ছোট্ট দুই বন্ধু, খুবই কিউট কিউট দুজন বন্ধু, খুব জলদি দেখতে পারবেন আপনার ফেসবুক লাইভে। অ্যান্ড আপনার ফ্রিকোয়েন্সিতেও পেয়ে যাবেন। সো লিসেনার্স, আশা করছি অবশ্যই সবাই যুক্ত যাবেন আমাদের ফেসবুক পেজে, facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা এফ এম 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলে কিন্তু আমাদের লাইভটা পেয়ে যাবেন, পেয়ে যাবেন রিদমকে। ওকে আচ্ছা, আর নাম্বারও লিখতে পারবেন 01841904904। ঠিক একই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপেও যুক্ত হয়ে যেতে পারেন এবং জানিয়ে দিতে পারেন আপনার পছন্দের গান কোনটা, কোন গানটা আজকে শুনতে যাচ্ছেন, কোন গানটা আজকে শোনাতে যাচ্ছে আমাদের গেস্ট। ওকে, সো আমার গেস্ট কিন্তু চলে এসেছে, আমি সবার সাথেই কথা বলবো, সবার সাথে আড্ডা দিব। বাট এই মুহূর্তে আমার মনে হয় আরও একটা ছোট্ট গানের ব্রেকে যাওয়া উচিত। সো গানটা শুনতে থাকেন, আই প্রমিস রিদম গানের শেষেই কিন্তু চলে আসবে। ওকে, এখন আমরা ঈশান আর সুনিধির করা কক স্টুডিও বাংলার পাতার বাসুরিতে চলে যাই, একটা জমজমাট গান দিয়ে আমাদের এই সন্ধ্যার মোমেন্টটাকে একটু জমজমাট করে তুলি। আশা করছি অবশ্যই সবাই যুক্ত থাকবেন রিদমের সাথে, যুক্ত থাকবেন আজকের সানডে সাউন্ডের সাথে। যাই হোক, বেশি কথা বলে ফেললাম, কথা বাড়াচ্ছি না, সোজা গানে চলে যাচ্ছি লিসেনার্স।

0: হ্যালো মাই বিলভড লিসনার্স, যেমনটা প্রমিস করেছি ঠিক তেমনি ভাবে আর যে রিদম কিন্তু একটা কামব্যাক দিয়ে দিয়েছে লাইফে। আচ্ছা, লাইফে কামব্যাক দিতে পারিনি, সময় মতো কথা রেখেছি, এটাই আমার কাছে আপাতত একটা অনেক বড় কামব্যাক। সো লিসনার্স লিসনার্স লিসনার্স, আমাকে এই মুহূর্তে ফ্রিকোয়েন্সিতে শুনতে পারছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। আমি আর যে রিদম আছি আপনাদের সাথে সানডে ফান্ডের মাঝে, কিন্তু সানডে সাউন্ডস নিয়ে যুক্ত হয়ে গেছি। অ্যান্ড আমি এই মুহূর্তে কিন্তু আমাদের ফেসবুক লাইভেও যুক্ত হয়ে গেছি, ফেসবুক লাইভে আছি লিসনার্স। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ilovedhakaFM, অর্থাৎ ঢাকা এফএম 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলেই কিন্তু এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন। আচ্ছা, অলরেডি যারা দেখতে পাচ্ছেন সবাইকে হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, ফ্রিকোয়েন্সিতে সবসময় শুনেন আপনারা, হয়তো অনেক সময় বলেন যে রিদম আপনি দেখতে কেমন। আমি দেখতে খুবই কালো, খুবই কালো। সো যারা রিদমকে দেখতে চান অবশ্যই চলে আসবেন। আর আমি যেমনটা বলেছিলাম, আমার সাথে কিন্তু স্টুডিওতে আমার গেস্টরাও চলে এসেছে। ওকে, দেখতে পাচ্ছেন অথবা ফেসবুক লাইভে এখন এই মুহূর্তে যারা আছেন, হ্যাঁ, আমার সাথে আমার গেস্টরা চলে এসেছে। আমি সরাসরি এই মুহূর্তে আমাদের গেস্টের কাছে একটু চলে যাব। ওকে, প্রথমে আমি বলতে চাই, আমার সাথে আমি যদি বলি আমার ডান পাশে, যারা দেখতে পাচ্ছেন না আরও একবার বলছি, আমার ডান বাম দেখার জন্য কিন্তু অবশ্যই চলে আসতে হবে আমাদের ফেসবুক পেজে। আমার ডান পাশে আছে কানন। কানন, কি অবস্থা? ছোট্ট মিষ্টি কিউট কানন আছে আমার সাথে। আর ওইদিকে দেখতে পাচ্ছি আছে আমার সাথে কিন্তু কি বলবো এটাকে, রসগোল্লা নাকি বা গোলাপ জামুন? ওকে, গোলাপ জামুন। আচ্ছা, ওই পাশে আছে আমার সাথে সীমান্ত। সীমান্ত, কি অবস্থা?
1: ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভাই।
0: আপনার যে কোনো কথা, আপনার যে কোনো পছন্দের গানের ব্যাপারে আমাদেরকে জানাতে পারবেন। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে আসতে হবে, facebook.com/ilovedhakaFM। সো আশা করছি অবশ্যই সবাই যুক্ত থাকবেন শেষ পর্যন্ত। আর এদিকে দেখতে পাচ্ছি আমার কমেন্ট সেকশনে কিন্তু অনেকেই চলে এসেছে। অমৃত বোস দাদা আছে কলকাতা ইন্ডিয়া থেকে, শুভ সন্ধ্যা দাদা, শুভ সন্ধ্যা। ভবিষ্যৎ অন্ধকার আছে আমার সাথে, বুঝলাম না এটা কি আমাকে আমাকে মানে মিন করার জন্য এরকম কিছু, ভবিষ্যৎ অন্ধকার। আচ্ছা, উমের রহমান চলে এসেছে। উমের রহমান, মোস্ট ওয়েলকাম। হ্যালো রিদম ভাইও, আজকের অতিথি বৃন্দ, বৃন্দ সরি, হ্যাঁ এই যে অতিথি বৃন্দরা আছে আমার সাথে। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে অমৃত বোস দাদা আছে, ভবিষ্যৎ অন্ধকার। ও ভাই রে ভাই, কি ভাই কি, বুঝলাম না। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছে এমডি আরিফ খান, সাউন্ড ক্লিয়ার করেন। আচ্ছা, সাউন্ডের যে ব্যাপারটা আছে, এই মুহূর্তে ফেসবুকে যারা আমাকে দেখছেন লাইভে, আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা একটু কষ্ট করে আমাকে আপডেট দিবেন কমেন্ট সেকশনে যে আমাদের লাইভের সাউন্ডটা বর্তমানে কেমন যাচ্ছে বা নিট অ্যান্ড ক্লিয়ার আছে কিনা। বিকজ আমরা সুন্দর সুন্দর গান শুনবো, আমরা গানের আড্ডা দিব অবশ্যই। অ্যান্ড আমাদের গানের সাউন্ডটাই যদি আপনারা ঠিকঠাকভাবে না পান তাহলে তো হচ্ছে না। তো ফ্রিকোয়েন্সিতে আশা করছি ক্লিয়ারলি পাচ্ছেন। ফেসবুক লাইভের ব্যাপারটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এদিকে দেখতে পাচ্ছি অ্যাসার স্বামী যুক্ত আছে আমার সাথে। হ্যালো রিদম ভাই, আজকে ফার্স্ট টাইম রংপুর থেকে? ওকে, আশা করছি আজকে ফার্স্ট টাইম বাট নট দ্য লাস্ট টাইম। আচ্ছা, রংপুর থেকে শান্ত দাস নাইম আছে আমার সাথে। ও ওকে, সেই শান্ত দাস নাইম, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। সীমান্ত ভাইয়া, কি ধরনের গান গাইতে বেশি পছন্দ করেন? আরে বাবা, সীমান্ত ভাইয়ের কাছে তো এখন পর্যন্ত গেলামই না, আপনারা মানে পরিচয় পর্বের আগে যদি সীমান্তর কাছে চলে যান তাহলে কিভাবে হবে? এই কারণে আমি সানডে সাউন্ড যে কখনো কোনো গেস্ট নিয়ে আসতে চাই না। আমি যেদিনই কোনো গেস্ট নিয়ে আসি সেদিনই দেখি যে রিদমের মার্কেট ডাউন, রিদমকে কেউ আর চিনে না, সবাই ওই গেস্টের কাছে চলে যায় না। ফাইন, হ্যাঁ, সীমান্তর পরিচয় আমি ফার্স্ট একটু দিয়ে নিই। সেটা হচ্ছে আমার খুবই ক্লোজেস্ট একজন জুনিয়র সীমান্ত। সো আমি যদি বলি যে আসলে সেই হিসাবে হয়তো সেই সম্পর্কে সুবাদী সীমান্তকে বলা যে সীমান্ত প্লিজ একটু চাচ্ছি যে মানে আমার সাথে বসে যদি একটু গান বাজনা করতি তাহলে হয়তো বা মনটা একটু ভালো হতো। সো সে কিন্তু আমার রিকোয়েস্ট রেখেছে। আর সীমান্ত যে শুধু চলে এসেছে তা কিন্তু না, সাথে আছে কি কানন। ওকে, আর কাননের ব্যাপারে যদি বলি, কাননও আমার খুব কাছের একজন জুনিয়র, যদিও আসলে কাননের সাথে আমার ওইরকম হয়তো বা কখনো ইন্টারাকশন হয়নি বা আমাদের তেমন কোনো আড্ডা হয়নি, বাট এই যে আজকে হতে যাচ্ছে, বাট এটাও ট্রু যে কাননের ভয়েস কিন্তু ইনসেল, মাশাল্লাহ, সে খুব সুন্দর গান করে। আমরা সেই বিষয়টা নিয়ে অবশ্যই আরো কথা বলবো, আরো শুনবো। এদিকে দেখতে পাচ্ছি নাম্বারও কিন্তু অনেকে যুক্ত হয়ে গেছে আমার সাথে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এই মুহূর্তে আমাকে শুনছেন। আচ্ছা, ফ্রিকোয়েন্সিতে যারা শুনছেন আরো একবার বলছি, চলে আসেন আমাদের ফেসবুক পেজে, তাহলে কিন্তু দেখতে পারবেন এই কালো অন্ধকার রিদমকে। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে হোয়াটসঅ্যাপে অনেকে যুক্ত হয়ে গেছে। ওয়াও, নাইস নাইস। ভাই তুমি কি গ্যাঞ্জাম করো? গ্যাঞ্জাম করবো কেন? এটা এটা আবার কোন ধরনের কোয়েশ্চেন? ও মাই গড, আমি দেখতে বললাম না যে আমি দেখতে একটু কালো ভাই, আমি এত খারাপ মানুষ না। আচ্ছা, তারপর এদিকে দেখতে পাচ্ছি মোশারফ হোসেন মহারাজ আছে আমার সাথে। এদিকে যুক্ত হয়ে গেছে কেউ একজন, ও শান্তি ইসলাম নরসিংদী থেকে, শান্তি মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে সৈয়দপুর থেকে রায়হান যুক্ত হয়ে গেছে, আমার সাথে যুক্ত হয়ে গেছে রেস্টুরেন্ট থেকে, কার্টুন রেস্টুরেন্ট, সরি ক্যান্টুন রেস্টুরেন্ট থেকে আশিক। আশিক বলছি আপনার শো শুনছি খুবই ভালো লাগছে, ও আশিক মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। তারপর এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছে কোথায় নামটা তো লিখেননি বোধ হয়, নামটা লিখলে খুব খুশি হতাম, হাই, আচ্ছা জেরি, জেরি আছে আমার সাথে, টম অ্যান্ড জেরি, জেরি যুক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছি। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে আমার দিনিয়া চলে এসেছে, দিনিয়া মোস্ট ওয়েলকাম। জীবন আছে আমার সাথে, আমার সাথে এদিকে যুক্ত আছে আমাদের মিষ্টি হালিমা। আচ্ছা সবার সাথে কথা হবে, সবার সাথে আড্ডা হবে, এখন যদি আপনাদের সাথে আড্ডায় জমে উঠি, মানে আপনাদের সাথে যদি আড্ডা দিতে থাকি তাহলে এদিকে তো গেস্ট আবার বোরিং হয়ে যাবে, আমি একটু গেস্টের কাছে চলে যাব। সো কি অবস্থা কানন অ্যান্ড সীমান্ত?
1: এইতো ভাই চলতেছে।
0: আচ্ছা আমি আমি একটু একটু রিকোয়েস্ট করছি যে তোমাদের দুইজন, আমি তুমি করে বলি, হ্যাঁ
2: শিওর,
0: সো তোমাদের দুইজনের একটু ছোট ছোট করে যদি পরিচয়টা দিতে আর কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বল, মানে কে আগে যাবে সেটা নিয়ে তারা কনফিউজ। ও দে আর ইনসেন ইনসেন, খুবই খুবই কিউট একটা আড্ডা হতে যাচ্ছে, কে ডিসাইড করলেন যে মানে কে?
2: আচ্ছা আমি,
0: ওকে ওকে কানন যাক, শেষমেশ কানন রাজি হলো।
2: আমার নাম সিনথিয়া রহমান কানন, আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছি, ডিপার্টমেন্ট বিবিএ, এন্ড আজকে ভাইয়া এখানে ইনভাইট করেছে, সো আমি ডিনাই করতে পারি নাই, সো দ্যাটস ওয়াই আজকে আমি এখানে।
0: ওকে, সাউথ ইস্ট বলতে, সাউথ ইস্ট বলতে আমি যেটাতে পড়ি?
2: জি আমি আপনার ক্যাম্পাসের জুনিয়র।
0: আমার ক্যাম্পাসে, রাই হাই আল্লাহ বলে কি। ওকে, আর সীমান্ত কোন ক্যাম্পাস থেকে?
1: আমিও ভাই একই ক্যাম্পাস।
0: ও একই ক্যাম্পাস,
1: আমি আপনাদের যে ফার্স্টেই তো বললেন, আমি তো আপনার আদরের জুনিয়র।
0: হ্যাঁ আদরের জুনিয়র বলছি, বাট আমাদের আসলে ক্যাম্পাসের পরিচয়টা দিতে চাইনি, যাই হোক এই যে ক্যাম্পাসের পরিচয়টাও কিন্তু চলে এসেছে, এটা হয়তো অনেকে জানেন যে আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে আছি। সো এই তো এখান থেকেই আসলে আমাদের একটা সম্পর্ক, আমাদের প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে মানে যেহেতু পড়ালেখার সেশনটাতে আপনি দেখবেন নিত্যনৈমিত্তিক মানুষের সাথে আপনার পরিচয় হয়, আর ভার্সিটি লাইফটা আসলে বেসিক্যালি এমন যে ভার্সিটি লাইফে বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখবেন যে 64 জেলার 64 ধরনের মানুষ কিন্তু আপনার একটা ভার্সিটিতে পেয়ে যাবেন, অ্যান্ড সেখানে বের হয়ে আসে এরকম কিছু মাল্টি ট্যালেন্টেড পোলাপান। সো তারা হচ্ছে গান বাজনা করে, তারা গান বাজনাকে ভালোবাসে, গান বাজনা করতে ভালোবাসে, গান বাজনা শোনাতে ভালোবাসে, বিভিন্ন ধরনের কালচারাল ফাংশনগুলোতে দেখা যায় আমাদের এরকম বন্ধু বান্ধবদের। সো সেখান থেকেই আসলে এই তাদের গানের প্রতি যে আমার একটা ভালো লাগা সেখান থেকে ক্রিয়েট হয়েছে। সো সেই হিসাবে মনে হলো যে না, আজকের আমাদের এই সানডে সাউন্ডে কানন অ্যান্ড সীমান্ত থাকতে পারে। সো আমি অবশ্যই তাদের কাছে গান শুনব, এর আগে একটু জানতে চাই যে কানন, আমি ফার্স্ট একটু কাননের কাছে চলে যাই যে গান বাজনা কি আসলে মানে ছোট থেকে শেখা হয়েছে বা না হুটহাট করা, কোন কোন ধরনের?
2: এর পিছনে একটা ছোট্ট হিস্ট্রি আছে।
0: ওকে ওকে,
2: টু বি অনেস্ট আমার মানে আমি মিউজিক্যাল ফ্যামিলি থেকে বিলং করি, আমার আম্মু প্রফেশনালি গান করে, ইভেন আম্মু একজন রেডিও আর্টিস্ট। আমার পাঁচ মামার মধ্যে মোটামুটি তিন মামা প্রফেশনালি গান করতেছে রেডিও, ছোটবেলা থেকে ওই মিউজিক্যাল এনভায়রনমেন্ট আমি পেয়েছি, তো গানের থ্রুটা আসলে যে বলে না মানে মিউজিক ইজ ইন মাই ব্লাড,
0: জিনিসটা আসলে এরকমই। ওকে, কাননের হাত কেটে দিলে রক্ত পড়বে না, মিউজিক পড়বে,
2: আর
1: সীমান্তর ব্যাপারটা পুরোটাই উল্টা। আমার ফ্যামিলিতে মিউজিক বলতে আমার যে বড় ভাই ওই স্টার্ট করছিল, ও হচ্ছে গিটার, ওই ওই থ্রুতে আলো আমার শেখা, ঠিক আছে। এ ব্যতীত আর কেউই নাই যে মিউজিক রিলেটেড আছে কেউ।
0: আচ্ছা মানে সীমান্তর ফ্যামিলি থেকে সীমান্তই?
1: আমার বড় ভাই স্টার্ট করছিল, আমার বড় ভাই, ওর কাছ থেকে আমার শেখা, মানে গিটারটা ওর কাছ থেকেই শেখা, তো এটাই আমার ফ্যামিলিতে ওর পুরোটাই উল্টা, মানে ওর যেটা পুরো উল্টা আমার।
0: ওকে ওকে, মানে এই যে গানের পেছনে কিন্তু আসলে একটা রহস্য থাকে অনেক সময়, কেউ দেখা যায় ভালো লাগা থেকে গান করে, কেউ দেখা যায় খারাপ লাগা থেকে গান করে, আবার কেউ কেউ আছে আমার মতো দেখা যায় প্রেম ভালোবাসার পর হয়তো একটা চ্যাক্কায় চ্যাক্কার পর একটা গিটার হাতে ঘুরে আর কি। সো যাই হোক, আশা করছি আমাদের এই আড্ডাটা আরো বেশি ইন্টারেস্টিং হবে। আমার মনে হয়
1: মোস্ট অফ দ্য পিপল আর এই সেম স্টোরি।
0: ওকে ওকে ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে আমি একা না, যাই হোক। আচ্ছা আমাদের এই আড্ডা চলমান, আমাদের আড্ডা চলবে, আমরা তোমাদের বিষয়ে আরো বেশি শুনবো, আরো বেশি জানবো, বাট আমার মনে হয় যেহেতু আমরা লাইভে চলে এসেছি এই মুহূর্তে আমার সাথে অনেকেই যুক্ত আছে, আমি যেমনটা বলছি আমাদের ফ্রিকোয়েন্সিতে শুনতে পারছে, আমাদের ফেসবুক লাইভে আছে, সো আশা করছি সবাই যুক্ত থাকবেন, কমেন্ট সেকশনে যারা আছেন সবার সাথে এই গল্প হবে, আড্ডা হবে, বাট আমরা কি এই প্রোগ্রামটা এখন একটা সুন্দর গান দিয়ে শুরু করতে পারি কিনা? ওরে বাবা, দুইজন একসাথে রাজি হয়ে গেছে, যাক বেশ বেশ বেশ। আশা করছি গানে গানে আজকে জমে উঠবে আমাদের এই সানডে সাউন্ড। আমি আর জিজ্ঞিতম আছি আপনাদের সাথে। সো আমরা ফার্স্টে কোন গানটা শুনবো? এখানেও তাদের একটু সিদ্ধান্তহীনতায় ভুগছে, যাই হোক।
1: আমি তো আপনার সাথে ফার্স্ট দুই সেমিস্টার অনেক আড্ডা দিছি ক্যাম্পাসে।
0: ঠিক আছে, আমরা তাহলে গান দিয়ে আজকের আমাদের সানডে সাউন্ড শুরু করে দিই। আমাদের এই আড্ডা আশা করছি আরো জমে উঠবে।

0: থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর একটা গান শুনলাম ওপো। আমি বুঝি না, মানে গান শুনলে কেন জানি হারায় যাই, মানে আই ডোন্ট নো, সবকিছুর মধ্যে নিজেকে দেখতে পাই আর কি। আচ্ছা, খুব সুন্দর একটা গান শুনলাম আমরা। সো একটু আগে কানন আমাকে বলছিল যে সে খুব বেশি টায়ার্ড, আজকে সারাদিন খুব হ্যাজেল গেছে। বাট এত হ্যাজেলের পরেও যে আসলে এত টায়ার্ডনেসের মানে টায়ার্ডনেসের মাঝখানে যে একটা গান শোনাতে পারছে বা গান শোনালো, এর থেকে মজার বিষয় কিছু হতে পারে না। অনেক অনেক ধন্যবাদ কানন।
1: থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।
0: খুব খুব মিষ্টি মিষ্টি ভয়েস আপনার।
1: থ্যাংক ইউ সো মাচ।
0: আর সীমান্তর কথা কি বলবো, সীমান্ত তো সবসময় বেস্ট। হ্যাঁ সীমান্ত,
2: থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
0: আচ্ছা, আমার সাথে এদিকে দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছেন কমেন্ট সেকশনে। উমের রায়হান আছে আমার সাথে, মাশাল্লাহ অনেক কিউট কানন আপু।
1: থ্যাংক ইউ সো মাচ।
0: বিগ ফ্যান কানন এন্ড সীমান্ত। কাজী সওয়াদ, কাজী সওয়াদ আছে আমার সাথে। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আরো রোজা যুক্ত হয়ে গেছে, আমার নাম মৌনতা। ওকে মৌনতা, মোস্ট ওয়েলকাম। আমিনুল ইসলাম আছে আমার সাথে, আমিনুল ইসলাম মোস্ট ওয়েলকাম। সানাইয়া ইরা, ইরা ওর আই ডোন্ট নো আমি ঠিক বলেছি কিনা, ইরা। ওকে, কানুনের কণ্ঠে যেন আলাদা একটা মায়া আছে। ওকে আচ্ছা, ছোট থেকেই গানের চর্চা করছে তাই প্রতিটি পরিবেশনায় পরিশ্রম আর ভালোবাসার ছাপ ফুটে ওঠে।
1: থ্যাংক ইউ সো মাচ ইরা।
0: হ্যাঁ সেটা দেখলাম, সেটাই দেখলাম। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি লামিয়া জান্নাত আছে আমার সাথে। কানুন আপুর কাছে একটু গান শুনতে চাই। একটু কেন, অনেকটুকু গানই শোনাবে, আমরা একটা গান শুনলাম অলরেডি। এদিকে দেখতে পাচ্ছি, আচ্ছা সাউন্ডের ব্যাপারটা নিয়ে একটু অনেকেই কমেন্ট করছেন। আচ্ছা সাউন্ডের ব্যাপারটা আরেকবার একটু সবাই বলবেন, কারণ এতক্ষণ আশা করছি ঠিক ছিল, শুরুতে একদম ঠিক ছিল, এখন ঠিক আছে কিনা একটু জানান আমাকে। আচ্ছা উমর ফারুক যুক্ত হয়ে গেছে, আনাস আহমেদ আছে আমার সাথে। উমের হায়ান লিখেছে চমৎকার শুনলাম, কানন আপুর কণ্ঠটাও সেই সুন্দর। কানন আপুও সুন্দর। শাহলা রহমান আছে, শাহলা ওকে চেক সাউন্ড সিস্টেম কাইন্ডলি। আচ্ছা সাউন্ড আশা করছি ঠিক হয়ে যাওয়ার কথা, একটু জানাবেন আমাকে। অর্ণব আলী যুক্ত হয়ে গেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই যুক্ত আছে। আচ্ছা জীবন আছে আমার সাথে, জিনিয়া যুক্ত হয়ে গেছে, জিনিয়া লিখেছে আপুর বাসায় ছিলাম, আসতে মানা করছিল, না আসলে কি হয়, কথা না শুনলে ভালো লাগে না তোমার। ওকে জিনিয়া মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। এদিকে দেখতে পাচ্ছি হালিমা আছে আমার সাথে, হালিমা মোস্ট ওয়েলকাম। আচ্ছা রংপুরে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, একটু বৃষ্টি হলে আই গেস ভালোই হবে। বৃষ্টি হলে আমার মনে হয় ওয়েদারটা আরো বেশি ইন্টারেস্টিং হয়ে যাবে, কারণ একটু আগেও আমরা বাইরে তো দেখছিলাম, বলছিলাম যে হয়তো একটা উইন্টার চলে আসবে, কেমন যেন একটা ফিল পাওয়া যাচ্ছে, লাইক থাকে না একটা কুয়াশাচ্ছন্ন একটা ওয়েদার, চারিদিকে একটা ধোঁয়াশা ধোঁয়াশা ভাব,
1: শীতের বিকাল যেমন একটা সুন্দর একটা স্মেল থাকে শীতের, ওই টাইপের,
0: সেই স্মেলটাই পেলাম। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছে মুশফিক, লতিফা আছে আমার সাথে, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আচ্ছা সবার সাথে কথা হবে, সবার সাথে আড্ডা হবে, আবারও একটু গেস্টের কাছে ফেরত চলেছি, মানে আমি যখন আপনাদেরকে পাই, যখন আপনাদের মেসেজগুলো পড়া শুরু করি, তখন আমি আবার ভুলে যাই যে আমার সাথে কে আছে। আচ্ছা সো কেমন লাগছে এই আজকের এখানে আড্ডা দিতে পেরে, বা এই আড্ডা দিচ্ছি আমরা?
1: খুব ভালো লাগতেছে ভাইয়া সত্যি কথা।
0: আচ্ছা,
1: ফার্স্ট একটু নার্ভাস লাগতেছিল, বাট এখন একদম অল সেট।
0: ওকে, আচ্ছা গান তো কম বেশি,
2: অ্যাকচুয়ালি আই ওয়াজ সো নার্ভাস,
0: না নার্ভাসনেস এর কিছুই নাই, এই যে এখন আমাদেরকে
2: এখন একটু ইয়া লাগতেছে যে না ঠিক আছে।
0: আচ্ছা আচ্ছা, মানে
2: শুরু হওয়ার আগে নার্ভাসনেস অনেক কাজ,
0: একটু সীমান্ত নতুন বইয়ের মতো শরম পাচ্ছিল, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাচ্ছে আশা করছি, একটু পরে সে একজন দজ্জাল বউ টাইপ হয়ে যাবে। আচ্ছা এই গান তো আমরা অনেক করি, সো গান বাজনার সাথে আশা করছি যেমনটা শুনলাম যে অনেক বছর যাবতই তোমরা দুজনই আছো, এই গান করতে গিয়ে কখনো মানে কোনো মজার স্টোরি বা কোনো স্যাড স্টোরি ফেস করা হয়েছে লাইফে?
1: মজার স্টোরি বলতে আমার স্টার্টিংটা যেভাবে হয়েছিল স্কুল লাইফ থেকে আর কি, গিটার, আমি নিজেও গিটার বাজাই, সো ওই ফ্রেন্ডসদের ইনফ্লুয়েন্সে দেখা গেছে ওরা গিটার বাজাচ্ছে, মানে ওই জিনিসটা খুবই অ্যাট্রাক্ট করতো যে আমার কেন হচ্ছে না, মানে আমার কেন নাই গিটার, এই জিনিসটা আমার খুব ভালো লাগতো যে গিটার বাজাচ্ছে একটা মেয়ে গান করতেছে, ইটস সো অ্যাট্রাকটিভ ইউ নো। তো পরে ওই জায়গা থেকে গিটারটা শেখা স্টার্ট করা ইন্টারেস্ট থেকে, তো ফ্রেন্ডসরা বলতো যে আরে এই গিটারের ঝোঁক কয়েকদিনই থাকে, এরপরে এটা শেষ হয়ে যায়, পরে ওরকম ভাবলাম যে আচ্ছা ঠিক আছে ট্রাই করি না, দেন ওই ঝোঁকের বসে স্টার্ট করলাম, পরে দেখা গেছে যে ফ্রেন্ডরা খুব মানে আগ্রহ নিয়ে মানে স্টার্ট করছিল, রেগুলার ক্লাসেস করতো, লাইক কর্ডস টর্স তোলা থেকে শুরু করে এভরিথিং, তখন মনে হইলো যে আচ্ছা ঠিক আছে আমিও পারি, দেন আমাকে একটু বলতো যে আরে তুই তো ক্লাস করিস না, মানে আমরা তো শিখতেছি প্রপারলি, তখন আর কি আমার খুব
0: একাডেমিক্যালি শিখতো?
1: হ্যাঁ হ্যাঁ, ওরা একদম মানে প্রপার কোর্স করতো গিটারের। তো তখন আর কি আমাকে বলতো আরে তোর হবে না এসব বাদ। পরে দেখা গেছে যে আমি নিজের থেকে শিখছি এন্ড এখন মোটামুটি আমি কন্টিনিউ করতেছি এন্ড ওরা যারা ছিল ওরা বাদ দিয়ে দিছে, লাইক ওরা হাল ছেড়ে দিছে। এই জিনিসটা আমার খুবই ফানি লাগে।
0: ওকে ওকে,
1: দিস ওয়াজ দ্য ইন্টারেস্টিং।
0: না আসলে ব্যাপারটা এরকম অনেক সময় হয়, যেমন আমি আমার লাইফে আমি প্রথম গিটার কিনি ক্লাস ফাইভে যখন পড়ি।
1: আচ্ছা আচ্ছা,
2: তো আপনি অনেক আগে?
1: হ্যাঁ অনেক আগে চলে গেছেন।
0: তখন হচ্ছে ক্লাস ফাইভে পড়তাম আমি। ফাইভে একটা ভালো রেজাল্ট করার পর আমার বাসা থেকে জিজ্ঞেস করা হয় যে তুমি বেসিক্যালি কি চাচ্ছ এখন, বা তোমার একটা তোমাকে একটা গিফট দিব, তুমি কি গিফট চাও? তো তখন আমি আসলে ঠিক বুঝতাম না যে আসলে মিউজিক কি জিনিস, বাট আমার খুব শখ ছিল ওই ঠিক একইভাবে আর কি, আমি গান করবো, গিটার প্লে করবো। দেন একটা গিটার কিনি সিগনেচারে। আনফর্চুনেটলি ওই গিটারটা আমার বাসায় এখনো আছে, ওই গিটারটা আমার বাসায় এখনো আছে। আমার মানে ওয়ালের মধ্যে যেহেতু আসলে ঝুলানো থাকে ডেকোরেশন করা, সো ওই গিটারটা আমার, এটা এরকমও প্ল্যান আছে যে ইন ফিউচার আমি কোথায় যাই আই ডোন্ট নো, বাট এটা আমি একটা কাচের বয়ামের মধ্যে হচ্ছে এটাকে সাজিয়ে রাখবো।
1: বাট আমি একটু জিনিস অ্যাড করতে চাই ভাইয়া, আমার গিটার মানে ফার্স্ট যে গিটারটার কথা বললাম যে সিগনেচার গিটার সবাই স্টার্ট করে, বাট আমার স্টোরিটা একটু ডিফারেন্ট ছিল। আমার বললাম যে আমার ব্যাকগ্রাউন্ডে সবাই গান করে, সো আমার বাসায় গিটার ছিল অনেক আগের থেকে। লাইক আমার আব্বুর মামাতো ভাইয়ের একটা গিটার ছিল, ওটার বয়স অলমোস্ট 35 ইয়ার্স, মোর দেন 35 ইয়ার্স। তো ওইটা আমাদের মানে কাজিনদের কাছে ঘুরছে জাস্ট, মানে একবার এনেছে ওনিছে ওনিছে এরকম করতে করতে। হ্যাঁ কেউ শিখতে পারেনি, লাস্টলি আমার কাছে এসে জিনিসটা টাক কইছে। তো ওইটার থেকে আমার শুরু এন্ড ওইটা শিখতে শিখতে আনফর্চুনেটলি গিটারটা ভেঙে যায়, লাইক আমি আর ওটা ইউজ করতে পারতাম না। তো এরপরে আর কি আব্বু যখন দেখলো যে না ওর অনেক ঝোঁক, দেন আব্বু আমাকে আরেকটা গিটার গিফট করে।
0: পূর্ণতা গানটা শুনতে যাচ্ছি। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে উমের রায়হান আছে, তারপর এখানে দেখতে পাচ্ছি কে আছে, কানাস তাইন, বাবার কি কঠিন নাম আছে, লাস্টে ঐশী আছে, ঐশী ঐশী ঐশী, আলহামদুলিল্লাহ। এই ছোটখাটো নামগুলো ইউজ করবেন আপনারা, বুঝতেও খুব কষ্ট হয়ে যায়। ভালো হয়েছিল গানটা, সিনথিয়া রহমান কানন।
1: থ্যাংক ইউ ঐশী।
0: ওকে, ও পরিচিত নাকি?
1: হ্যাঁ আমার ফ্রেন্ড।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, মোস্ট ওয়েলকাম মোস্ট ওয়েলকাম মোস্ট ওয়েলকাম। অর্ণবালী আছে আমার সাথে দেখতে পাচ্ছি, আনফর্চুনেটলি ঢাকার বৃষ্টি হচ্ছে না। হ্যাঁ আনফর্চুনেটলি হচ্ছে না। আচ্ছা উমের রায়হান কাননাপুর কাছে একটা রিকোয়েস্ট রেখেছে, দেখা যাচ্ছে রবীন্দ্রসঙ্গীত শুনতে যাচ্ছে, আমারও পড়ানো যাহা চায়। বেশ, খুব সুন্দর একটা গান,
1: পছন্দের একটা গান।
0: বাহ, তাহলে তো হতে পারে আমরা সেই গানটা আজকে শুনতেও পারি, দেখা যাক। আরো সজা আছে ভাইয়া, কানন আপুকে দীপান্বিতা গান গাইতে বলেন, অনেক শুনতে ইচ্ছা করছে। ওরে বাবা রে, কি রিকোয়েস্ট আপনাদের। আচ্ছা ঠিক আছে, অবশ্যই শুনবো। এদিকে দেখতে পাচ্ছি হুমায়ুন যুক্ত হয়ে গেছে আমার সাথে, আমার সাথে আছে হামজা মেহরান। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সবার সাথেই কথা হচ্ছে, সবার সাথেই কথা হবে আশা করছি। যেমনটা বলছিলাম, পূর্ণতা, পূর্ণতার ওয়ার্ডটা মুখে আসলো, কেন জানি মনে হলো পূর্ণতা গানটা শুনি। সো ওইভাবেই রিকোয়েস্ট করলাম, তারাও রাজি হয়ে গেল। তো চলুন আমরা পূর্ণতা শুনে আসি।

0: ওয়াও ওয়াও, আরো একটা পছন্দের গান শুনলাম, কারণ থ্যাংক ইউ সো মাচ
1: ভাইয়া,
0: এর থেকে বেশি বড় ধন্যবাদ আই গেস ডিজার্ভ করে সীমান্ত। সীমান্ত খুব সুন্দর, খুব সুন্দর প্লে করছিস ভাই, খুব সুন্দর প্লে করছিস।
2: থ্যাংক ইউ ভাইয়া,
0: থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমার সাথে অনেকেই যুক্ত আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত আছেন এই মুহূর্তে। এদিকে দেখতে পাচ্ছি রনি চলে এসেছে, ফাহিম ভুইয়া আছে আমার সাথে, ওকে, অমৃত বোসদাদা আছে, শাহালা আছে আমার সাথে, রিয়ান মাহাদি, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। জীবন লিখেছে, আপুর কণ্ঠ অনেক সুন্দর।
1: থ্যাংক ইউ ভাইয়া।
0: আচ্ছা, এত সুন্দর ভয়েস, মিষ্টি ভয়েস আপুর, মাশাল্লাহ, রংপুর থেকে, আসমানের তারা মিম। ওকে সবাই, আজকের সানডে সাউন্ডস টোটালি গোজ টু কানুনস ভয়েস। বেশ, অনেক ধন্যবাদ। আচ্ছা রিদম ভাই, একটা কথা বলো তো, কি খাও তুমি, এত এনার্জি কই পাও? ওকে ওকে, এটা তো বলা যাবে না, এটা বলা যাবে না, বললে তো আপনারাও পরে সেই এনার্জি পেয়ে যাবেন। আচ্ছা দুষ্ট কোকিল ভাইয়া, আপনার ভয়েস বেস্ট, আর আজকের দুই গেস্টের ভয়েস আরও বেস্ট। কানুনাপুর কাছে একটা রিকোয়েস্ট, আমার চারটা ভাইয়া আছে। আচ্ছা, তুমি কি আমার বনু হবে? ওরে বাবা, এখানে তো আপনারা একদম সম্পর্ক টেনে নিয়ে আসছেন দেখা যাচ্ছে। আচ্ছা, চার ভাইয়ের সাথে এখন একটা বোন চাচ্ছে, কি কানুন?
1: ভেবে দেখতে হবে।
0: ও, ভেবে দেখতে হবে। আচ্ছা যাক,
2: সিভি জমা দিতে হবে।
0: যদি কানুন কনফার্ম করে সেক্ষেত্রে আমি হচ্ছে আপনাদেরকে অবশ্যই সেটা ইনফর্ম করে দিব। এদিকে দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপে অনেকেই যুক্ত হয়ে গেছে আমার সাথে, মহান রবিবার পালন করছি। হ্যাঁ, আজ মহান রবিবার। তারপর এদিকে দেখতে পাচ্ছি শান্ত দাস আছে নাইমপুর, শান্ত দাস নাইম আছে রংপুর থেকে, ফরিদপুর থেকে যুক্ত হয়ে গেছে আমার সাথে। হৃদয়শীল লাকি আকন্দের নীল মণিহার গানটা শুনতে যাচ্ছে। আচ্ছা অবশ্যই শুনবো, অবশ্যই শুনবো। এনামুল হক আছে আমার সাথে, ফাহিম ভুয়ে লিখেছে কানন এমন একটা সময় ছিল ওইটা গা প্লিজ।
1: আচ্ছা
0: আমরা কানুনের ভয়েসে তো শুনলাম, দুইটা গানই শুনে ফেললাম। সীমান্ত কি গান টান করো না নাকি? বললাম না,
2: আমি গান টান করি না, আর রাইট নাও আমার ভোকালে আরো বাজে অবস্থা।
0: কেন কেন, ভোকালে কি সমস্যা, কি হয়েছে?
2: এক তো না গাইতে গাইতে সমস্যা হয়েছে, আর দ্বিতীয় তো মানে ঠান্ডা লেগে আমার বাজে অবস্থা।
0: দেখেন সিঙ্গার হইলেও কত সমস্যা
1: ভাই, আমার নিজেরও কিন্তু ঠান্ডা লাগা।
0: আপনারা সবাই জানেন যে রিদমের কিন্তু গলায় বারো মাস সমস্যা থাকে, সীমান্ত আমাকে আজকে একটা বুঝ দিয়ে দিল, না ইটস ওকে, প্যারা নাই, ইটস ওকে, চলে চলে, সমস্যা নেই। আচ্ছা তারপর আমি তখন শুনছিলাম কাননের কাছ থেকে যে কাননের কোনো মজার ইনসিডেন্ট আছে কিনা, এখন আমি একটু সীমান্তর কাছে চলে যাব। যে সীমান্ত, এই যে গান বাজনা করা হয়, গান বাজনার সাথে আসলে কোনো লাইক থাকে না যে একটা মজার স্টোরি বা দেখা গেছে কোনো স্যাড স্টোরি?
2: জি জি, মজার স্টোরি বলতে স্টেজে কিছু মজার ইনসিডেন্ট হয়।
0: আচ্ছা,
2: যেমন স্টেজে বাজাইতে গেলে মনে করুন দুইটা গিটারিস্ট আছে, একজন একটা ভুল করছে, ওইটা তো আমি বুঝতেছি, অডিয়েন্স তো বুঝতেছে।
0: ওকে ওকে,
2: তো এটা খুব একটা মজার একটা বিষয়, ঠিক আছে? মানে দুইজন দুজনের সাথে আই কন্ট্যাক্ট হয়। এটা লাস্ট আমি এটা এসেই আমার ইউনিভার্সিটি ফেস্টে এটা ফেস করছি, তো এটা খুব একটা মজার একটা ইয়া।
0: হ্যাঁ বুঝতে পারছি, ওই হুট করে এরকম ভুল হয়ে গেলে সিং করার সময়
2: মানে লিটারালি সামনে তো অডিয়েন্স কিন্তু বুঝতেছে না, বাট আমি বুঝতেছি, ওই বুঝতেছে, ঠিক আছে, জিনিসটা এমন
0: না, অডিয়েন্স তো দেখতে পাচ্ছে যে সাউন্ডও আসছে আর হাত তো এমন এমন চলছে, বাট বেসিক্যালি যে নোট গুলো আছে বা যে প্যাটার্ন গুলো আছে,
2: মাইনর কিছু ভুল যায় ওইগুলো বোঝা যায়।
0: হ্যাঁ না, খুবই মানে সীমান্তরী কথা থেকে আসলে আমার অনেকগুলো ইনসিডেন্ট মনে পড়ে গেছে, মানে গেল এরকম। এই এই এই সমস্যাটা যারা সিঙ্গিং এই লাইনে আছে বা গান করে তারা এই সমস্যাটা ফেস করবেই। আর হচ্ছে যখন প্রফেশনাল কোনো এরকম শোটো কিছু হয় তখন একটা বিট ড্রপ করা মানে অনেক কিছু, হয়তো বা আপনি শুনতে আপনি শুনলে বুঝবেন না বা আপনার কাছে মনে হবে যে না ইটস ওকে চলতেছে তো, বাট যে সিঙ্গার সে ভিতরে মেন্টালি কিন্তু সে মারা যেতে থাকে যে হায় আমি কি করলাম, এটা কি করলাম, কি হয়ে গেল, কি হয়ে গেল। আচ্ছা আমি কানুনের কাছে একটু জানতে চাই যে কানুন এই গান বাজনা যে করা হচ্ছে, সো গান বাজনা কি এটা কি শুধু পার্ট টাইম করা হচ্ছে না গান বাজনার প্রতি কোনো ফোকাস আছে?
1: ফোকাস বলতে আমি পুরাটাই শখ করেই করি এমন, মানে আমার কিন্তু প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নাই, লাইক আম্মু গান টান করে, বাট ছোটবেলা থেকে হারমোনিয়াম শেখানোর অনেক ট্রাই করছে, বাট আমি এক নাছর বান্দা, হারমোনিয়াম জীবনেও আমি ধরি নাই, ইভেন আমি হারমোনিয়াম বাজাইতেও পারি না ঠিকঠাক মতো। গিটারের প্রতি স্টাক ছিলাম, ওইটাই মোটামুটি শিখছি টুকটাক, এন্ড এখনো শিখতেছি, এখনো আমাকে হেল্প করে, ও অনেক কিছু পারে। তা এখন যতটুকু পড়তেছি চলতেছে। আর যদি বলো যে ফোকাসড, রিসেন্ট আমরা একটা ব্যান্ড ফর্ম করছি, নাম ফোটাল। ফোটাল মিন্স ফোক টু মেটাল।
0: এইখান থেকে ফোক, হ্যাঁ, ফোক টু মেটাল ফোটাল।
1: লাইক ওইখানে সব জনরার গান থাকবে, লাইক ফোক থেকে শুরু করে মেটাল, ক্লাসিক্যাল, রবীন্দ্রসঙ্গীত, সব জনরা টাচ করা হবে।
0: ওকে,
1: এন্ড আমরা রিসেন্ট একটা মিউজিক ভিডিও বের করছি।
0: নামটাই খুব ইন্টারেস্টিং, মানে ফোক টু মেটাল, সেটাকে করা হয়েছে ফোটাল। ও মাই গুডনেস, খুবই এই চিন্তা ভাবনাটা কার?
1: এই চিন্তা ভাবনাটা বেসিক্যালি স্টার্ট হয়েছে একটা টং থেকে। আমরা নর্মালি বসা, আমরা চার পাঁচজন ফ্রেন্ড, ওরাও গান করে, আমার ওই ফ্রেন্ডরাও গান করে। সো এমনি র্যান্ডম কথাবার্তা হচ্ছে, তো বললো আচ্ছা চল আমরা একটা মানে কিছু করতেই পারি, ট্রাই সামথিং নিউ না। দেন ওইখান থেকে একটা গান পিক করা যে আমরা এই গানটা কভার করবো, জাস্ট র্যান্ডম কভার হবে, দেন একটা মানে ভিডিও মেক করা হবে, জাস্ট ওই ভিডিওটা পোস্ট করা হবে, দ্যাটস ইট। তো ওই মোতাবেক মানে হুট করে থাকে না যে হুট করা প্ল্যান গুলো অ্যাকচুয়ালি কাজ করে, এই জিনিসটা আসলে এরকমই। আমরা দেন একদিন একটা র ক্লিপ নেই, র ভোকাল, দেন ইন্ডিভিজুয়ালি ওটা নিয়ে কাজ করা হয় সবারই। দেন আমাদের সিনিয়র ভাইরা অনেক বেশি হেল্প করছে এটাতে, থ্যাংকস টু দেম। তো এই তো গত দুই তিন দিন হইলো আমরা ভিডিওটাতে ভালোই মোটামুটি রেসপন্স পেয়েছি।
0: আচ্ছা আচ্ছা, মানে অলরেডি পাবলিশড, আমি এখন পর্যন্ত শুনিনি, আশা করি আজকে গিয়ে আমি অবশ্যই শুনবো।
1: সবাই কিন্তু ফোটাল চেক করবা প্লিজ।
0: হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, সবাই চলে আসবেন ফোটালে। আমি আমি ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং লেগেছে পার্সোনালি। ওই যে সীমান্ত হয়তো বা বলতে পারবে যে আমি ফোক লাভার, বা আপনারাও তো জানেন কজ এই যে আমি যখন আপনাদের সাথে শো করছি বা আপনারা রেগুলার গান শুনছেন হৃদয়ের কাছ থেকে, সো ফোকের প্রতি আমার একটা ঘোর লেভেলের একটা ফ্যাসিনেশন আছে, একটা ঝোঁক আছে বলা চলে। সো এই ফোক টু মেটাল মানে ব্যাপারটাই কিন্তু আসলে ইন্টারেস্টিং, মানে এটা কি ইন ফিউচার এরকম কোন চিন্তা ভাবনা আছে নাকি যে আমরা একটা ফোক গানকে আমরা মেটালিকে নিয়ে যাবো?
1: হইতেও পারে,
0: মিউজিক ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং, মানে চাইলেই কিন্তু যে কোনো কিছু আসলে মিউজিক দিয়ে বা সুরের সাথে সাথে কিন্তু।
1: আমরা আসলে অনেক সময় এরকম করি যে ব্যান্ডের গান মানে একদম মেটাল হইতে হবে, ডেড মেটাল হইতে হবে, নট লাইক দ্যাট। আমরা ফোকের সাথে জিনিসটাকে কোলাপ করতে পারি। তো ওই চিন্তা থেকে আসলে আমাদের ফোটাল বের করা, ফোটাল আবিষ্কার করা।
0: বেস্ট উইশেস ফর ফোটাল, আমি শুনলাম, আমি খুবই এক্সাইটেড, আশা করছি ইন ফিউচার আরো ভালো ভালো কিছু প্রজেক্ট পাবো। আর এই যে কানন যেমনটা বলছিল লিসনার, যে আমরা অনেক সময় দেখা যায় কি মেটাল গান শুনতে পছন্দ করছি বা মেটাল গান শুনবো, বা আমাদের বর্তমান জেনারেশনের যে মেইন সমস্যাটা সেটা হচ্ছে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ইয়ে পেয়ে থাকি, যে কনসার্ট হচ্ছে, ইভেন্ট হচ্ছে, অমুক জায়গায় অমুক ব্যান্ড আছে, তমুক ব্যান্ড আছে, অ্যান্ড লাইক মানে আমরা উই গট সো এক্সাইটেড যে আমি যাবো, আমি সেই কনসার্টে যাবো, সেটা টিকিটের দাম যত টাকাই হোক না কেন, এটা 800 টাকা হোক, 1500 টাকা হোক, 5000 হোক, 10000 হোক, আমি যদি বলি লাস্ট কিছু সেশনে আমি আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করেছি, আপনারা জানেন যে এই যে ইভেন্টগুলো গেল, বড় বড় কিছু সিঙ্গার এসেছিল, তারা পারফর্ম করলো, এখানে যারা যায়, আমি আমি কাউকে আসলে ওইভাবে কিছু বলছি না, বাট গান ভালোবাসার মধ্যেও কিন্তু একটা ব্যাপার আছে। ওই এই কনসার্টে অনেকের চিন্তা ভাবনা যেটা থাকে যে আমি এত টাকার টিকিট কেটে যাব শুধুমাত্র হেড ব্যাং করার জন্য, বা হচ্ছে আমি গানের সাথে একটু লাফাবো, গানের সাথে একটু
2: ভিডিও
0: করবো, কিছু না হলে আমি গোল হয়ে সার্কেল করবো, সার্কেল করে আমরা সেখানে এনজয় করবো। বাট নো নো, গান কিন্তু আসলে বেসিক্যালি এই যে এখান থেকে আসা লাগে। আচ্ছা, ফেসবুক লাইভে তো যারা দেখছেন দেখছেন, আমি এখান থেকে বলতে যে আমার হার্টের কথা বলেছি, যারা ফ্রিকোয়েন্সিতে শুনছেন, সো এই মন থেকে আসলে গানটা আসা লাগে। আর আমার মনে হয় যে গানটাকে এনজয় না করে গানটাকে ভালোবাসা উচিত। আর গান এটা টোটালি ভাই, এটা এটা এটা এটা একটা গড গিফটেড একটা জিনিস, আমি এটা মানি, এটা জানে প্রাণে আমি বিশ্বাস করি যে এই যে গান করছেন আপনি, যে ভয়েস দিয়ে গান করছেন, অ্যান্ড একটা গান যে আপনি মনে রাখছেন, এই যে ধরেন কিছুক্ষণ আগে আমরা পূর্ণতা গান শুনলাম, সো এই যে পূর্ণতার গানের লাইনগুলো যে সে মনে রাখছে, সেও কিন্তু তার ব্রেন দিয়ে মনে রাখছে, এই ব্যাপারগুলো টোটালি ন্যাচারাল। সো গানটাকে ভালোবাসতে হবে, গানটাকে ফিল করতে হবে, তাহলে আশা করছি যে গানের প্রতি দেখবেন যে সবারই একটা ভালোবাসা চলে এসেছে। আচ্ছা যাই হোক, ফোটালে ছিলাম, ফোটালের জন্য অনেক অনেক উইশেস, আশা করছি ফোটাল আরো আগাবে।
1: থ্যাংক ইউ সো মাচ।
0: আরো আগাবে কি, ফোটাল অনেক দূর আগাবে, ফোটালের ব্যাপারে আমি আরো শুনবো।
1: উই আর ওয়ার্কিং অন ইট।
0: আচ্ছা, ফোটালকে কি আমরা একদিন এখানে নিয়ে আসতে পারি না?
1: অবভিয়াসলি।
0: ও ওকে ওকে ওকে ওকে। সো এই যে দেখেন, এক আড্ডাতে আরেক আড্ডার প্ল্যান হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে। এই ব্যান্ডে কি সীমা সীমান্ত কি ফোটালের সাথে যুক্ত নাকি? কজন আছে এই ফোটালের মেম্বার?
1: এখনো ফিক্সড করা হয়নি, বাট আমরা ফার্স্ট যে ভিডিওটা লঞ্চ করলাম এখানে আমরা অনেকজনই আছি। আসলে আসলে একটা ভিডিও বানাইতে গেলে না অনেকজনের মানে হাত থাকে, আসলে একা তো কোনো কিছু হয় না ভাইয়া। দেখা যায় যে আমরা গান করতেছি, একজন ভোকাল এডিট করতেছে আরেকজন, তো সবার একটা লাইক একসাথে কাজ করার পরে একটা সুন্দর জিনিস বের হয় আসলে।
0: হ্যাঁ সেটাই, আসলে ওই ব্যান্ডের মধ্যে এই ব্যাপারটাও কিন্তু একটা মানার মতো ফ্যাক্ট, যে একটা ব্যান্ড যখন করে ওই ব্যান্ডের প্রতিটা মেম্বারের মধ্যে কিন্তু একটা পার্সোনাল কানেকশন থাকা লাগে, একটা আত্মিক সম্পর্ক ক্রিয়েট করা লাগে, তারপরে আসলে ওই ব্যান্ডও কিন্তু আস্তে আস্তে হচ্ছে একটা পজিশনে চলে যায়, মানে টোটালি এই ফিলিংস এর একটা ব্যাপার আর কি। আচ্ছা আমার মনে হয় অনেক কথা বলে ফেললাম, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই আছে, সো আমার মনে হয় যেহেতু সানডে সাউন্ড যে আছি গানের আড্ডা ছাড়াতে, মানে আমরা যদি গান না করি তাহলে কেমন হয় না ব্যাপারটা? আমরা কি আরেকটা গান শুনতে টুনতে পারি নাকি?
1: যেহেতু ফোটালের কথা বলা হইল, একটা ফোক করা যায়?
0: ভালোই লাগে যখন এরকম ট্যালেন্টেড পার্সনদের সাথে আমি একটু বসতে পারি, তখন মনে হয় যে না একদম তোমার লাইফটা সাকসেসফুল। তাছাড়া এমনিতে মানে কারো তো আমি কি কোনো গান রিকোয়েস্ট করতে পারি? হ্যাঁ আপনারা প্লিজ আপনাদের গান রিকোয়েস্ট করতে পারেন, অবশ্যই পারবেন।

0: থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি জাদু করে বন্দে মায়া লাগাইছে, এটার উত্তর যদি জানতাম তাহলে আমার মনে হয় বন্দের মায়ের ব্যাপারটা নিয়েও একটু ক্লিয়ার আউট হতে পারতাম। আই ডোন্ট নো, বন্দের এই মায়ার ব্যাপারটা নিয়ে তো আজকে এই যে অসহায়ের মতো ঘুরি আর কি। আচ্ছা, অনেকেই ফেসবুকে লিখছেন যে আমাদের সাউন্ডটাতে মোস্ট প্রবলি একটু সমস্যা হচ্ছে। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আশা করছি একটু একটু কনসিডার করবেন সবাই আমার জন্য। আমি আচ্ছা আমি একটু বলে দিই, আমাদের কিন্তু একটা অফিসিয়াল অ্যাপও আছে, ঢাকা এফএম 90.4। আপনি প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন অ্যান্ড ডাউনলোড করে ফেললে খুব ইজিলি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, শুধুমাত্র বাংলাদেশ না ওয়ার্ল্ডের যে কোনো প্রান্ত থেকে বসে কিন্তু খুব ইজিলি আমাদেরকে শুনতে পারবেন। তাছাড়া ফ্রিকোয়েন্সিতেও শুনতে পারেন, ফ্রিকোয়েন্সিতে আশা করছি সবাই ভালোভাবেই শুনছেন। আমি যদি বলি নাম্বারে দেখতে পাচ্ছি অনেকেই লিখছেন, কোথায় লক্ষ্মীসোনা গানটা, ওকে লক্ষ্মীসোনা গান শুনতে চান। আপুর গান যত শুনি ততই মুগ্ধ হই। থ্যাংক ইউ আপু, কারণ আপু
1: থ্যাংক ইউ সো
0: মাচ, আজকে
2: মুগ্ধ হই,
0: আমিও মুগ্ধ হচ্ছি সাইডে বসে। রাইসা আছে আমার সাথে, বাহ বাহ কারণ আপু বাহ। এদিকে দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে অনেকেই যুক্ত আছেন। আচ্ছা সবাই সাউন্ডের ব্যাপারে নিয়ে বলছেন, আমি রিয়েলি সরি, এই যে কানে ধরলাম, আই এম রিয়েলি সরি। আশা করছি একটু একটু কনসিডার করবেন, একটু ম্যানেজ করে নেবেন। আচ্ছা সবার সাথেই কথা হবে, আড্ডা হবে, তবে আমি একটু বলি, আমাদের আড্ডাটা তো আসলে অনেকক্ষণ হয়ে গেল, আমরা প্রায় শেষ পর্যায়ে আছি বলা চলে। আশা করছি সবাই যুক্ত আছে আমার সাথে এখন পর্যন্ত, যে কোনো সময় হয়তো বা বিদায় নিতে হবে, বাট আছি আপনাদের সাথে আরও কিছুক্ষণ, আমরা আরও গান শুনবো, আমরা তাদের সাথে আরও কথা বলবো। সো এই মুহূর্তে সবাই আমাকে শুনতে পারছেন আমাদের ফ্রিকোয়েন্সিতে ঢাকা এফএম 90.4, ফেসবুক লাইভে দেখতে পারছেন facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা এফএম 90.4 এর অফিসিয়াল পেজে কিন্তু যুক্ত আছি আমি। আর যে রিদম বিকাল 5টা বাজে চলে এসেছি সানডে ফান্ডে নিয়ে, আর এই যে মাঝখানে এখন সানডে সাউন্ডে আমরা আছি। আচ্ছা তো আমরা কি পরপর আরেকটা গানে যেতে পারি নাকি? আমরা আর কোনো গান,
2: কি গান
1: বলো, তুমি বলো তুমি কোনটা শুনতে চাচ্ছো?
0: এই প্রথম কেউ আমাকে জিজ্ঞেস করছে আমি কোন গান শুনতে চাই, কি আমার তো এত শরম লাগতেছে, মানে
1: তুমি ইনভাইট করলা, এখন তোমার তো ইচ্ছা আছে না, অবভিয়াসলি তুমি বলো।
0: আমার মনে হয় একটা গান, আচ্ছা একটা গান আপনারা তো সবাই মোটামুটি জানেন যে আসলে গানটা খুব বেশি পছন্দ করি, বা আমার প্রোফাইলে যে ভিডিওটা আছে ভিডিওটা নিয়ে অনেকেই অনেক সময় কোয়েশ্চেন করেন যে ওই ভিডিওতে ওই মেয়েটাকে, সো ওই মেয়ের এই উত্তরটা সবসময় অজানা থাকবে আশা করছি, বুঝতে পারছেন। বড়াই করে আমি তোমার কথা বলে ফেলি তাই। এই গানটা আমার পছন্দের একটা গান, যেহেতু কানন জিজ্ঞেস করছে যে আমার, ওকে ওকে ওকে, আচ্ছা মানে আমি কি আমার পছন্দের গানটা শুনতে পারবো তাহলে?
1: ট্রাই করা যায়।
0: ও মাই গুডনেস, সীমান্ত থ্যাংক ইউ,
2: থ্যাংক ইউ বলতেছি
0: ইনভাইট
2: করার জন্য, নতুন একটা এক্সপিরিয়েন্স দিলেন
0: ভাই, মোস্ট ওয়েলকাম মোস্ট ওয়েলকাম। আমাদের সবই ঠিক আছে, আমাদের আড্ডাটা 100-100 আছে, জাস্ট হয়তো বা আমাদের ওই টং দোকানটা নেই আর কি, টং দোকানটা নেই, বা আমাদের ক্যাম্পাসের সামনে আমরা বেসিক্যালি যার দোকানে বসি, স্বপন মামা, রুবেল মামা, আলামিন ভাই, তানভীর ভাই, বা হচ্ছে জাবেদ মামার দোকান, শুধু দোকানটা নেই বাট এই যে আমাদের আড্ডার মানুষগুলো কিন্তু একই আছি আমরা। সো আশা করছি সবাই যুক্ত আছেন,
2: আপনারা এখন খুব কম পাই ক্যাম্পাসে,
0: ওই যে এখানে না আসলে তো এই যে আমার ফ্রেন্ড যারা আছে তারা তো আবার রাগ করে বসে থাকে, তো এই জন্য হয়তো বা ওইখানে একটু কম সময় দেওয়া হচ্ছে, আশা করছি দিব, অবশ্যই অবশ্যই যাবো ক্যাম্পাসে, আড্ডা দিব ক্যাম্পাসে, গান শুনবো। আর আমি এই বড়াই করে গানটা, ইট ওয়াজ লাইক 2 or 3 months এগো আই গেস, রিজবি ভাইয়ের প্রোগ্রামটা কবে ছিল, এরকম 2-3 মাসে
1: একটা ইংলিশ ওয়ার্কশপ ছিল,
0: ইংলিশ ওয়ার্কশপ ছিল, সো সেখানে আমি হচ্ছে আমার আমার যে অনারেবল ফ্যাকাল্টি আছে নুজাত ম্যাম, সো সে আমাকে ইনভাইট করে, দেন আমি সেখানে যাই, গিয়ে হচ্ছে বড়াই করে যে আমাদের রিজু ভাই ভাইয়া ছিল, সো সেখানে আমি বেসিক্যালি কানুনকে তখন দেখি যে সে বড়াই করে গানটা গাচ্ছিল আর কি, খুবই চুপি চুপি গাচ্ছিল, বাট ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, মানে আমি সেই থেকেই আর কি তখন থেকেই আমি
1: ভাইয়া, ওই গানের আসলে একটা হিস্ট্রি আছে আমি একটু বলি, ওই ইংলিশ ওয়ার্কশপে আসলে আমাকে ইনভাইট করা হয়েছিল, দেন রিজবি ভাই আসছিল, আমি জানতাম না এটা আসলে একদমই কোইন্সিডেন্সলি, আর তখন জাস্ট গানটা

0: বের হয়েছে।
1: আচ্ছা,
0: ওই দেন যেদিন গানটা রিলিজ হয় আমার গানটা খুব পছন্দ হয়েছে, মানে আমি সারাদিনই আমার লুপে চলতো ওই গানটা, ইভেন এখনো চলে। তো মানে ওই প্রোগ্রামে আমার গানটা গাওয়া কিভাবে, রিজভী ভাই হুট করে বলে, ম্যাম আমাকে বেসিক্যালি বলে যে ওই গানটা একটু করো, দেন আই ওয়াজ লাইক আমার তো গানটা তোলা নাই ঠিক মতো, ইভেন আমার মুখস্থ নাই গানটা। আমি আসলে কাটাইতে চাচ্ছিলাম জিনিসটা, বাট ফ্যাকাল্টি বলছিল আমি এই কারণে
2: সুন্দর করছিলাম, মানে আমি মিস করছি যদিও আমার এক্সাম ছিল, বাট আজকে আজকে লাইভ শুনতে পারবো আর কি।
1: হ্যাঁ, ওই যে আমি দেখতে পাচ্ছি বড়াই করে, ও না না না সরি, আমাকে ভুলেও রিকোয়েস্ট করে না প্লিজ, আমি গান বাজনা আমার জন্য না।
2: আচ্ছা ভাই, আমরা তো জানি আপনি অনেক সুন্দর গান করেন ভাই।
1: উমের রেহান আর কি, উমের রেহান লিখেছে।
0: আমি জানি না ভাই, সিরিয়াসলি, তাহলে আজকে তোমার একটা গান শুনাইতে
1: হবে। না না না না, আমি আমি গান বাজনা এই যে কথা বলতে পারি এতটুকুই, ঠিক আছে।
0: আচ্ছা, আমরা টং এ বসে একদিন তোমার গান শুনবো।
1: হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ, আমার আমার স্টুডিও হচ্ছে বেসিক্যালি একটা টং দোকান আর কি, সেখানে বসে আমার গান অটোমেটিক্যালি বেরিয়ে আসে।
2: আরে ভাইয়ের সাথে আমি অনেক সন্ধ্যার দিকে ভাইয়ের আড্ডা হচ্ছে, সন্ধ্যার দিকে ক্যাম্পাসে সুন্দর আড্ডা।
1: হ্যাঁ, এই যে সন্ধ্যার পর পরশুদিন বোধ হয় আমার সাথে আপনাদের দেখা হয়েছিল, আমাদের কিছু ফ্রেন্ড, আমি যদি একটু নামটা আমার ঠিক খেয়াল নেই, জান্নাত ছিলেন, তারপর হচ্ছে জান্নাত আর কে কে জানিয়েছিলেন, ও রিয়া, জান্নাত রিয়া আমার সাথে ক্যাম্পাসের সামনে দেখা হয়েছিল মোস্ট প্রবলি। সো সবাইকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এটা সাডেন মিট ছিল, ইট ওয়াজ লাইক মানে হঠাৎ করে পিছন দিয়ে এসে বলতেছে আচ্ছা ভাইয়া আপনার সাথে একটু কথা বলি, বললাম হ্যাঁ শোর, আপনি রিদম ভাই না? হ্যাঁ হ্যাঁ আমি রিদম ভাই, বলুন। পরে বলছে না না না, আমরা তো ওই যে আপনাকে শুনি তো ওই হিসাবে আর কি। সো ওই ক্যাম্পাসের সামনে গেলে, সন্ধ্যার পরে ক্যাম্পাসের সামনে গেলে রিদমকে পাওয়া যায়, দেখা যায় ওইখানে টুকটাক কারোর সাথে আড্ডা দিচ্ছে বা গান বাজনা করছে এরকম আর কি।
2: আমাদের সাউথ ইস্টের
1: আমি গেয়ে উঠলে আজকে সানডে সাউন্ড যেখানে ক্লোজ করে দিতে হবে, থাক সানডে সাউন্ড আমাদের চলুক, আমরা কানুনের কাছ থেকেই শুনি। এই যে সীমান্ত আছে, সীমান্তকে কেউ কোনো রিকোয়েস্ট করে না, সবাই এখন বলে রিদমকে করতে।
0: আচ্ছা, আমি একটা জিনিস অ্যাড করতে চাই ভাইয়া, আমার ক্যাম্পাসে আসলে গান করা আরো বেশি ওয়াইট হয়েছে কিন্তু ওর জন্য।
1: হ্যাঁ না না, এটা তো
0: এটা এটা একদম সত্যি কথা, কারণ আমাকে পুশ করে অনেক, যা যা যা কর,
1: এটা এটা ভালো,
0: আমি যাইতে চাই না অনেক সময়, বড় ও বলে যে না কেন করবি না।
2: আমি নিজেও ওর কাছ থেকে অনেক কিছু শিখি।
1: না না, শেখার শেখার শেখার কোনো বয়স নেই,
0: ও কিন্তু অনেক ভালো গান করে,
1: সেটা আমি জানি, বাট এই বললাম না আজকে সে নয়া বউ আর কি, আইলোরে নয়া বউ। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম যে গান আসলে যত ধৈর্য ধরবেন বা যত সাধনা করবেন ব্যাপারটা তত বেশি শার্প হবে, আর গানটা মানে গানের ক্ষেত্রে শেখার কোনো শেষ নেই। এই যে যেমনটা বলছে এরা দুইজন যে এরা একসাথে কোলাপ করছে, সো যারা গান বাজনা করেন অনেকেই কিন্তু আমার কাছে জানতে চান বা প্রশ্ন করেন, আমাদের মেসেজ লিস্টে দেখা যায় বা কমেন্ট সেকশনে দেখা যায় যে ভাই আমিও আসলে সিঙ্গিং করতে চাই বা আমিও একজন গায়িকা হতে চাই, আমি একজন গায়ক হতে চাই। সো এই ব্যাপারগুলো করবেন আপনারা, যারা গান পছন্দ করেন তারা একসাথে কোলাপ করবেন, আপনারা চর্চা করবেন, এই যে ধরেন দুইজন একসাথে গান করছে, সেক্ষেত্রে যে কানন যেমনটা বলছে যে সীমান্ত থেকে কিছু শিখতে পারছি, আবার সীমান্ত বলছে যে আমি কানন থেকে অনেক কিছু শিখতে পারছি, সো এই ব্যাপারগুলো কিন্তু খুব বেশি ইন্টারেস্টিং, খুব বেশি ইন্টারেস্টিং। সো এই ব্যাপারগুলো ধরে রাখবেন। আর আমি আমি দেখি, আমি আসলে এই যে আমি কাননের যে ব্যাপারটা একটু একটু ক্লিয়ার আউট করি, আমি কাননকে বেসিক্যালি কিভাবে আজকে আসতে বলেছি, আমার কথা হয়েছে মূলত সীমান্তর সাথে, বাট আমি ওই যে সীমান্তর প্রোফাইলে কিন্তু হচ্ছে এই কাননের সাথে যে তারা কোলাপগুলো করে বা তাদের বিভিন্ন ভিডিওজ আছে আমি দেখেছি, সো সেখান থেকেই আমার মনে হলো যে না আজকের আমাদের এই সানডে সাউন্ডসটাকে খুব বেশি ইন্টারেস্টিং করে তুলতে পারবে এই দুজনই। অ্যান্ড দেখতে দেখতে তারা চলেও এসেছে, আশা করছি আপনারা সবাই গানগুলো এনজয় করছেন। এদিকে দেখতে পাচ্ছি অমৃত বোস দাদা আছে আমার সাথে কলকাতা ইন্ডিয়া থেকে, দাদা রিদম দাদা ভালো গান করে, রিদম দাদা ভালো গান করে। আচ্ছা ভাই দাদা আপনি এটা বলতে হবে না, এখানে বলে না থাক, এটা এটা এটা লুকানো থাক, লুকানো থাক। তাইফুল হোসেন আছে আমার সাথে, আসসালামু আলাইকুম, কেমন আছো ভাইয়া? জাস্ট ওয়াও কানন আপু অ্যান্ড সীমান্ত ভাইয়া, মাশাল্লাহ,
2: থ্যাংক ইউ,
0: থ্যাংক ইউ।
1: আমার নাম রোজ, ওকে রোজ, রোজ মোস্ট ওয়েলকাম, আশা করছি আপনি দেখতেও রোজের মতো হবেন, যদিও আপনার প্রোফাইলে আসলে একজন এটা মনে হয় মোস্ট প্রবাবলি তাইফুল আঙ্কেল, আই ডোন্ট নো। আচ্ছা, অনেক কথা বলে ফেলছি, বড়াই করে গানটা শুনবো শুনবো বলে কি কথা বললে আর কথা থামে না।
2: আই হোপ তুই বাজে গেলে সুন্দর হবে, যেহেতু
1: কাননের কথা আমি আর বিশ্বাস করছি না, কানন প্রাথমিকভাবে শিক্ষা না পেয়ে যদি এই অবস্থা হয় তাহলে একটাবার চিন্তা করেন, যদি সে শিক্ষাটা পেতো তাহলে এখন কই থাকতো কানন?
0: এটা বললেন না ভাই, আমার আম্মু আমারে মারবে।
1: আচ্ছা, আন্টি যদি দেখে থাকে, আন্টি
0: হ্যাঁ আম্মু মেবি দেখতেছে,
1: ওকে ওকে ওকে আন্টি সালাম সালাম।

0: gamba.
1: বড়াই করে থ্যাংক ইউ কানন,
2: থ্যাংক ইউ সো মাচ ফেয়ার।
1: না আমাকে থ্যাংক ইউ দিয়ে লাভ নেই, আমি আমি একটু গাই নাই, ওই যে সীমান্ত
2: গেয়েছে,
1: খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো। আসলে বড়াই করে যেটা আমরা জানি যে নীরব ভাইয়ের করা একটা গান বা কম্পোজিশনে করা, যেটা হচ্ছে অঙ্কনের বয়সে, তো অঙ্কনের বয়সে তো বেশ কয়েকবারই আপনারা শুনেছেন বা আমার সাথে যারা আসলে আড্ডা দেন সবাই হয়তো বা জানেন যে অঙ্কনের বয়সে গানটা সবসময় শুনেন। এই যে একটা ফিমেল ভয়েসে শুনলাম ব্যাপারটা কিন্তু আমার কাছে আরো বেশি ইন্টারেস্টিং লেগেছে, বেশ বেশ ভালো, বেশ ভালো।
3: আমিও ভাইয়া লাইভে যে ফার্স্ট টাইম শুনলাম,
1: তাই নাকি সীমান্ত? আচ্ছা সীমান্ত আর কানন, আমরা প্রায় শেষ পর্যায়ে আছি, আমাদের হয়তো বা সানডে সাউন্ড থেকে যে কোনো মুহূর্তে বিদায় নিতে হবে, তো অবশ্যই আমরা গান শুনতে শুনতেই বিদায় নিব। বাট আমি আমি চাই যে যাওয়ার আগে অবশ্যই আমাদের ফ্রেন্ড যারা আছে, এই যে আজকে আমাদের সাথে যুক্ত আছে, আমাদের ফ্রিকোয়েন্সিতে শুনতে পারছে, আমাদের ফেসবুক লাইভে দেখছে বা হচ্ছে ইউটিউবে দেখতে পারছে, সো তাদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে কিনা?
2: আমার এটা একদম ফার্স্ট টাইম স্টুডিও ফেস করা, এইভাবে তোমার সাথে বসে ফার্স্ট টাইম এটা এক্সপিরিয়েন্স আমার, আমার খুব ভালো লাগছে। এন্ড সবাই এতক্ষণ সাথে ছিল, থ্যাংকস টু দেম, যারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো, সবাইকে অনেক থ্যাংক ইউ। সব গানের রিকোয়েস্ট হয়তো রাখতে পারি নাই, সরি ফর দ্যাট ভাইয়া, খুব কম টাইম দিছে আমাদেরকে, হোপফুলি আর একটু টাইম পাইলে আরো ভালো লাগতো, আরো অনেক গান শোনাইতে পারতাম, আরো অনেকক্ষণ আড্ডা দিতে পারতাম।
3: সবাই অনেক বেশি করে গান শুনো,
2: ভাবছিলাম যে টাইম শেষই হবে না, লাইক কি না কি বলবা তুমি, কি সব জিজ্ঞেস করবা, আমি অনেক ভয় ছিলাম, ইভেন আমরা দুইজনই অনেক বেশি ভয় ছিলাম, পরে এখন মনে হচ্ছে কেন এত টাইম।
1: তাহলে এখন এখন কি আমরা মানে এই শোকে আমরা আরো বেশি লেন্দি করতে পারি?
2: আই উইশ এটা লেন্দি করা যেত। ও
1: আই উইশ, আই উইশ, আমিও এটা উইশ করছি, যদি পারতাম, যদি পারতাম। বাট ব্যাপারটা হচ্ছে সবাই জানেন যে রিদমের আসলে সব সময় একটু ব্যস্ততার মধ্য দিয়ে যাওয়া লাগে, রিদম রিদম না ব্যাপারটা সেটা না, ব্যাপারটা সেটা না, থাকে বিজনেস আসলে থাকবে, এটা স্বাভাবিক একটা ব্যাপার।
3: আচ্ছা যদি ভাইয়া চায় আবার অন্য কোন সময় অন্য কোন,
1: তা তো অবশ্যই হবে, আর যেমনটা বলছে যে পোর্টাল আসবে, পোর্টাল এটা এটা তো আরো বেশি ইন্টারেস্টিং। আচ্ছা আমরা বিদায় মুহূর্তে একটা গান শুনবো, আশা করছি খুব সুন্দর একটা গান শুনতেই শুনতে আমরা বিদায় নিব। তো এই যেহেতু যেহেতু ডিসিশন হীনতে ভুগছো দুজন, তোমরা ডিসিশন নিতে থাকো, আমি একটু মেসেজে দেখি কে কে আছে আমার সাথে। হ্যাঁ আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে জিনিয়া যুক্ত আছে, আর যে আপুর গানের কণ্ঠ অনেক সুন্দর, হ্যাঁ আপুর গানের কণ্ঠ আসলেও সুন্দর, সেটা আমিও এতক্ষণে বুঝে গেছি। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে আমার বিয়াইন সাহেব নিশি। ও বিয়াই, আয়সা পড়ছি আবারও, আর তুমি কি আমার আগের SMS পড়েছ? জি পড়েছি। আর আপুর হাসিটা কিন্তু মাশাল্লাহ, আপু তুমি আমার নাম দিয়ে একটা গান বলো প্লিজ। আচ্ছা নিশি, নিশি দিয়ে, নিশি দিয়ে কোনো গান হয় নাকি? নিশি রাইতে, নিশি রাইতে রে জংলা ফুল, আমি রাইট রাইট, এরকম একটা গান আছে না? ও নিশি, ইয়েস ইয়েস, বিয়ান সাহেব ফাইনালি আমি আপনার একটা গান বলে ফেলেছি, নিশি রাইতে জংলা ফুল। ওকে গানটা খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি আপনারা আজকের এই সানডে সাউন্ডস উপভোগ করেছেন, অ্যান্ড সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আসলে পুরো সময় জুড়ে যুক্ত ছিলেন বা আমাদের লাইভের জন্য ওয়েট করেছেন। আমি যদি আমাদের কমেন্ট সেকশনে চলে যাই, কমেন্ট সেকশন অনেকেই আছে, আনফর্চুনেটলি হয়তো বা সবার কমেন্ট আমি ওভাবে পড়তে পারিনি। এদিকে দেখতে পাচ্ছি সোহেল মাসুদ আছে লালমাটিয়া থেকে, তাইফুল ইসলাম আছে, জাকিয়া সুলতানা জিম আছে আমার সাথে, উমের রায়হান যুক্ত আছে, উমের রায়হানকে অসংখ্য ধন্যবাদ, উমের রায়হান একদম সেই শুরু থেকে আমার সাথে সানডে ফান্ডেতে আছেন, মোস্ট ওয়েলকাম। তাসরিফ তৌফিক আছে আমার সাথে, ও তৌফিক কি অবস্থা, কি অবস্থা তৌফিক? আসলে ভালো লাগে যখন দেখি আমার লাইভের কমেন্ট সেকশনে তৌফিককে দেখা যায়। ওকে ফরিদ ফাহিম আছে আমার সাথে, ফাহিম রংপুর থেকে, মোস্ট ওয়েলকাম। রিয়ান মাহাদি আছে আমার সাথে, এদিকে দেখতে পাচ্ছি আব্দুল আহাদ যুক্ত হয়ে গেছে আমার সাথে, রায়হান আহমেদ, সৈকত ভাই আছে, সৈকত ভাই মোস্ট ওয়েলকাম, বিপুল বিশ্বাস আছে আমার সাথে গুলিস্তান ঢাকা থেকে, তারপর এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে উম্মে রায়হান। আচ্ছা সবাইকে অনেক অনেক ভালোবাসা যে সবাই আসলে এত সময় জুড়ে আমার সাথে যুক্ত আছেন বা যুক্ত ছিলেন। আচ্ছা সো আমরা কি কোনো সিদ্ধান্ত নিতে পারলাম কারণ সীমান্ত কি আমরা সেই সিদ্ধান্তটা কি
3: আমরা এগেইন ওয়ারফেজের আশা গানটি করতে চাইতেছি।
1: ওয়ারফেজ,
2: ওয়ারফেজ আমার অনেক পছন্দের একটা ব্যান্ড, সো
3: আমাদের খুবই পছন্দের,
2: আশা আমাদের দুজনের খুব পছন্দের।
3: রিসেন্টলি আমরা এটা একটা ভিডিও বানাইছি, কভার করছি,
1: তাই নাকি?
3: জি জি,
2: এটা পোস্ট করা আছে
1: ওয়ারফেজ। ওয়ারফেজের ব্যাপারে তো আপনারা জানেন যে আমার প্লে লিস্টে ওয়ারফেজের গান কেমন থাকে, এটা কিন্তু আপনারা সবাই জানেন। যাই হোক, আমি আমি তেমন কিছু বলছি না, আমি ভেতরে ভেতরে খুব খুশি, আমি ভেতরে ভেতরে কিন্তু মানে নাচানাচি করছি যে আমার মনের পছন্দের গানগুলি প্লে হচ্ছে একের পরে, বাট উপর দিয়ে আমি একটু বোঝাচ্ছি যে না ওকে চলো দেখা যাক। ওকে, তাহলে আমরা ওয়ারফেজের কোন গানটা শুনবো?
2: আশা।
1: আশা, আচ্ছা, আশা শুনতে শুনতে আজকের মতো বিদায় নিতে হচ্ছে আমাকে সানডে সাউন্ডস থেকে। আবারও নেক্সট সানডে হাজির হয়ে যাব সানডে ফান্ডে নিয়ে, আমি আর জিজিদম, সেখানেও সানডে সাউন্ডস থাকবে, সেখানেও কোনো গেস্ট থাকবে। নেক্সট সানডে কোন গেস্ট থাকছে, কে থাকছে আমাদের সাথে গানের আড্ডায়, সেটা জানতে হলে অবশ্যই রিদমের সাথে যুক্ত থাকতে হবে। রিদম খন্দকার আমার প্রোফাইলে থাকবেন, আর জিজিদম আমার পেজে ফলো করে দিলেই হচ্ছে, তাছাড়া ঢাকা এফএম 90.4 এর সাথে থাকলে তো পাচ্ছেনই আমাকে। সো আমরা কি গানটা শুনতে শুনতে বিদায় নেব নাকি? ঠিক আছে, এনজয় করতে থাকেন গানটা, গানটা শুনতে শুনতে আজকের মতো আমরা আমাদের লাইফ থেকে বিদায় নিচ্ছি।

0: খুব সুন্দর একটা গান শুনতে শুনতে বিদায় মুহূর্তে চলে এসেছি, আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আরজি রিদম ছিলাম আপনাদের সাথে বিকাল পাঁচটা থেকে। আমার সাথে ছিল সুইটেশ কানন অ্যান্ড আমাদের গোলাপ জামুন সীমান্ত। আরো একবার দুজনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ, ইট মিনস আ লট ফর মি। তোমরা দুজন এসেছো আমার সাথে, বসেছো আমার সাথে, গান করেছো,
1: আমাদেরকে ইনভাইট করার জন্য
0: প্লেজার প্লেজার, মোস্ট ওয়েলকাম মোস্ট ওয়েলকাম। ইনশাল্লাহ আবারও কোনো একটা আড্ডায় আপনাদের সবার প্রিয় এই কানন আপুকে এবং সীমান্ত ভাইকে পেয়ে যাবেন আপনারা। সো আশা করছি এর জন্য ঢাকা এফএম 90.4 সাথেই থাকতে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো, হাজির হয়ে যাবো আপনাদের মাঝে খুব জলদি, অর্থাৎ আগামীকাল। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসগুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং এ খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Country's first full HD FM station, Dhaka FM।

0: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো। কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
1: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
1: কেন? আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
2: এক নেশন এক স্টেশন।

0: 90.4 FM.
1: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
2: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
1: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
2: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
1: আম্বার আইটি।
2: রাইট,
3: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: পছন্দের সব ব্যান্ডের গান শুনুন, ব্যান্ড বিটসে। প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।
5: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি। এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা, একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: Taka FM 90.4.
1: ঢাকায় সবকিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা, কিন্তু
2: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
3: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
4: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি আজহারুল ইসলাম। শুরুতেই শিরোনাম। রাজধানী ঢাকার যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। উদার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির। রোহিঙ্গাদের আর্থিক ও লজিস্টিক সহায়তা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান। সাংবাদিকদের ওয়েজ বোর্ড বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার, জানালেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। আগামীকাল দেশে পালিত হবে বিশ্ব শিক্ষক দিবস। প্রথমবারের মতো বিভিন্ন ক্যাটাগরিতে 100 জন শিক্ষক পাবে গুণী শিক্ষক সম্মাননা। সৌদি আরবের মদিনায় হুথি বিদ্রোহীদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ব্রাজিলে সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ চলছে, চতুর্থ মেয়াদের জন্য লড়ছেন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। এবং জাপানে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামল 20তম এশিয়ান গেমসের। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ঢাকার যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকার যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের অগ্রগতি পর্যালোচনায় এক সভায় এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে দ্রুত তা দূর করতে ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা এবং কাজ শেষ করতে একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের উপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে তিনি প্রকল্পের কাজে দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করারও নির্দেশ দেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার। সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক বিষয়াদি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মত বিনিময় হয়। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রায় যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত রাখা এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিধি আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও সাক্ষাতে মত বিনিময় হয়। এ সময় উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া এবং পারস্পরিক স্বার্থে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। অন্যান্যের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ সময় উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্ম বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে উদার, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী পদ্মনাভ ঠাকুরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ সরওয়ার আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে এ তথ্য জানান। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, দেশে একটি উদার ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে তা কেউ যেন নষ্ট করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সহ সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে যে ঐক্য ও সম্প্রীতি রয়েছে তা নষ্ট করার যে কোনো প্রচেষ্টা শক্তভাবে প্রতিহত করতে হবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরও বাড়িয়ে একে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এবিএম ওবায়দুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দেশের শীর্ষ বিদ্যাপীঠই নয়, দেশের রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিরও কেন্দ্রবিন্দু। নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে গণতন্ত্রের সংস্কৃতি গড়ে উঠে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে গণতন্ত্রকে কার্যকর করতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং বিরোধী দল ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের পর্যাপ্ত পরিসর দেওয়ার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং আসন্ন 54তম সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য তাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে আর্থিক ও লজিস্টিক সহায়তা আগের মতো বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ সংস্থাসমূহের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ সচিবালয়ে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমারের প্রধান নিকোলাস কৌমুজিয়ান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর বৈশ্বিক সহায়তা কমে যাওয়ার ফলে বাংলাদেশের জন্য বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে। বৈঠকে মিয়ানমারে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং আন্তর্জাতিক বিচার আদালতে চলমান বিচারিক প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে এই সংকটের স্থায়ী সমাধান নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ধরে রাখতে সুইডেনের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস ওয়েক্স পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই সহযোগিতা কামনা করেন। সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশ বান্ধব প্রযুক্তি, ঔষধ, প্রকৌশল ও টেলি যোগাযোগ খাতে সুইডেনের বড় ধরনের বিনিয়োগের আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, সাংবাদিকদের স্বার্থে ওয়েজ বোর্ড বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে এবং প্রয়োজনে মন্ত্রিসভায় বিষয়টি উত্থাপন করা হবে। তিনি আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন,
2: আপনারা ওয়েজ বোর্ডের কথা বলেছেন, ওয়েজ বোর্ডের জন্য আমরা কাজ করছি। বিভিন্ন মন্ত্রণালয় ওয়েজ বোর্ডটা আসলে ডিক্লেয়ার করে, যদিও শ্রম মন্ত্রণালয়, যেহেতু আপনারা আমাদের একই মন্ত্রণালয়ের একসাথে কাজ করি আমরা সহকর্মী, আমরা এই বিষয়ে যতটুকুন চাপ প্রয়োজন করার দরকার বা যতটুকুন আলাপ আলোচনা করার দরকার ততটুকুন করা হচ্ছে, প্রয়োজন আরো বৃদ্ধি করা হবে।
0: সাংবাদিকদের সংজ্ঞা নির্ধারণের প্রয়োজনের কথা উল্লেখ করে ইয়াসির খান চৌধুরী বলেন, ভুয়া সাংবাদিকদের কারণে প্রকৃত সাংবাদিকরা যেমন হুমকির মুখে পড়ছেন, তেমনি জনগণ ও গণতন্ত্র ও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাইবার নিরাপত্তা আইন প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, এই আইন গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য করা হচ্ছে না, জনগণকে নিরাপদ রাখাই এর মূল উদ্দেশ্য। সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও বাক স্বাধীনতায় বিশ্বাস করে উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী আরো বলেন, সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে। নানা কর্মসূচির মধ্যে দিয়ে আগামীকাল দেশে পালিত হবে বিশ্ব শিক্ষক দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হল স্ট্যান্ডিং উইথ দ্য টিচার্স, 60 ইয়ার্স অব প্রোটেক্টিং দ্য প্রফেশন, অ্যাডভান্সিং ইটস স্টেটাস, শেপিং আওয়ার ফিউচার্স। ইউনেস্কোর উদ্যোগে 1994 থেকে প্রতিবছর এদিনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। দিবসটি পালনের লক্ষ্যে শিক্ষকদের স্মরণ করা এবং তাদের সম্মান জানানো। দিবসটি উপলক্ষে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল দুপুরে রাজধানীর ওসমানের স্মৃতি মিলনায়তনে গুণী শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষকগণের হাতে নগদ 2,00,000 টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেবেন। উল্লেখ্য, এবছর প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে মোট 100 জন নির্বাচিত শিক্ষককে জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা প্রদান করা হবে। বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। বিশ্বের অন্যান্য স্থানের মতো আগামীকাল দেশে পালিত হবে বিশ্ব বসতি দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হল সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ন। 1985 সালে ইউনেস্কো অক্টোবর মাসের প্রথম সোমবারকে বিশ্ব বসতি দিবস হিসেবে ঘোষণা করে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, সকলের জন্য মানসম্মত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে দেশের প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টার প্ল্যান প্রণয়ন করছে সরকার। তিনি বলেন, নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, জলবায়ু সহনশীল ও টেকসই নগর গড়ে তোলার পাশাপাশি সবার জন্য পর্যাপ্ত, নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ব বসতি দিবস উপলক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উপলক্ষে আগামীকাল শেরেবাংলা নগরের বাংলাদেশ চিরমৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বাংলাদেশ বেতার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। এছাড়াও বিশ্ব বসতি দিবস উপলক্ষে বাংলাদেশ চিরমৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী আবাসন মেলার আয়োজন করা হয়েছে। সৌদি আরবের পবিত্র নগরী মদিনার তাইবা বিদ্যুৎ কেন্দ্রে হুথিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে ঢাকা। আজ এক বিবৃতিতে সরকার মদিনায় মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে পরিচালিত এই হামলাকে ইসলামের অন্যতম পবিত্র স্থানের মর্যাদার উপর এক অগ্রহণযোগ্য আক্রমণ বলে অভিহিত করেছে। বিবৃতিতে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের পূর্ণ সংহতি পুনর্ব্যক্ত করা হয়। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
3: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান। ফেনী ও কুমিল্লা সহ দেশের পূর্বাঞ্চলের বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মুহুরি কহুয়া বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়িত হলে উপকৃত হবে এই অঞ্চলের বিপুল জনগোষ্ঠী। পাশাপাশি কৃষি, মৎস্য সহ বিভিন্ন খাতে পড়বে ইতিবাচক প্রভাব। বাংলাদেশ বেতারকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবুল করিম। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: 2024 সালের আগস্ট মাসে টানা ভারী বর্ষণ ও ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাংলাদেশের পূর্বাঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দেয়, যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ফেনী জেলা। বন্যায় ফেনীতে এককভাবে সর্বোচ্চ 23 জনের মৃত্যু সহ জেলার অধিকাংশ এলাকা প্লাবিত হয় এবং লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ে। অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হন তারা। কেবল 2024 সালই নয়, মুহুরি ও কহুয়া নদী তীরবর্তী বাঁধের অভাবে প্রায় প্রতি বছরই বন্যার কারণে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছেন ওই অঞ্চলের বিপুল
5: জনগোষ্ঠী। সাধারণ বন্যা হয় তখন রাস্তার অর্ধেক পর্যন্ত হয়, আর যদি ভয়াবহ বন্যা হয় তো রাস্তার উপরে।
6: এই কাজটা যেই করুক, আমরা চাই সারা জীবন আর যাতে ফেনীর মানুষ পানি না খেতে হয়।
4: এ কারণে বর্তমান সরকার গত 16 জুন একনেকে মুহুরি কহুয়া বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন প্রথম পর্যায়ের একটি প্রকল্প গ্রহণ করে। এর আওতায় প্রায় 68 কিলোমিটার বাঁধ পুনর্বাসন, 12 কিলোমিটার নদী তীর সংরক্ষণ, 84 কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, 27টি সেচ অবকাঠামো পুনর্বাসন এবং 77টি ইনলেট নির্মিত হবে। বাংলাদেশ বেতারকে দেয়া সাক্ষাৎকারে প্রকল্পটি সম্পর্কে বলছিলেন ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবুল করিম।
7: যে খালটা রয়েছে মুহুরি খাল, এখানে ড্রেজিং এক্সকাভেটর প্লাস কিছু ম্যানুয়াল, ম্যানুয়াল মানে হচ্ছে কোদাল দিয়ে যেটা কাটে আর কি, এই তিন ধরনের কাজ দিয়ে বেসিক্যালি খনন কাজটা হবে। আর এটার দুই পারে কোথাও কোথাও অলরেডি বেড়িবাঁধ আছে, সেগুলো আপ করা হবে এবং কোথাও কোথাও নাই সেগুলো নতুন করে করা হবে, যেখানে নষ্ট হয়েছে সেখানে সংস্কার করা হবে।
4: প্রথম পর্যায়ের প্রকল্পের কাজ শেষ হলে পরবর্তী পর্যায়ে মুহুরি ও কহুয়া নদীতে নতুন বাঁধ নির্মাণ এবং সিলোনিয়া নদীতেও বাঁধ নির্মাণ, নদী খনন ও সংস্কারের পরিকল্পনা রয়েছে। 2030 সালের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে, যার সুবিধাভোগী হবেন এই অঞ্চলের কয়েক লাখ মানুষ, বলছিলেন ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবুল করিম।
8: এখন যদি এটা গভীরতা বাড়ে, নাব্যতা বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে এই নদীর যে ধারণ ক্ষমতা, পানি প্রবাহের যে সক্ষমতা ক্যাপাসিটি, সেটা অনেক গুণ বেড়ে যাবে এবং উভয় পাশে যেহেতু বেড়িবাড়টা উঁচা করা হবে, শক্তিশালী করা হবে, আরো বড় করা হবে, তাহলে আর পানিটা লোকালয়ে ঢুকতে পারবে না।
4: সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে কৃষি জমির সেচ ব্যবস্থার উন্নয়নের ফলে কৃষকরা সহজে সেচের পানি পাবেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। সেই সঙ্গে নদীর স্বাভাবিক প্রবাহ ও সঠিক পানি ব্যবস্থাপনার ফলে মাছের উৎপাদন বাড়বে এবং সামগ্রিকভাবে বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
3: জাতীয় সংসদের ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাছাই ও আপিল দায়েরের আজ ছিল শেষ দিন। ইসির তফসিল অনুযায়ী আগামী মঙ্গলবার আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বুধবার এবং বৃহস্পতিবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে। আগামী 29 অক্টোবর উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চলতি মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির খুচরা দাম সমন্বয় করেছে সরকার। এতে 12 কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1,837 টাকা। আজ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এছাড়া ভোক্তা পর্যায়ে প্রতি লিটার এলপিজি গ্যাসের দাম সমন্বয় করে 84.62 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। নতুন দাম আজ সন্ধ্যা 6টা থেকে কার্যকর হয়েছে। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 6 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 2,089 জন। এদিকে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে 3 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 1,300 জন।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
3: এবারে আন্তর্জাতিক সংবাদ। ব্রাজিলের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। এতে প্রেসিডেন্ট পদের জন্য প্রধান দুই প্রতিদ্বন্দ্বী লুইস ইনাসিও লুলা দা সিলভা ও ফ্লাভিও বোলসোনারো প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমান প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভাকে 11 জন প্রার্থীর মোকাবেলা করতে হবে। বামপন্থী প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা চতুর্থবারের মতো নির্বাচিত হতে চান। আর সাবেক প্রেসিডেন্ট জায়ের বোলসোনারোর পুত্র সিনেটর ফ্লাভিও বোলসোনারো তার পিতার ডানপন্থী আন্দোলনের হয়ে পুনরায় ক্ষমতায় ফিরতে আশাবাদী। ইরানের শীর্ষ আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবভ বলেছেন, সময় নষ্ট করা ও দাবি চাপিয়ে দেওয়ার যুগ শেষ হয়েছে এবং হরমুজ প্রণালী পুনরায় চালু করতে হলে যুক্তরাষ্ট্রকে জুনে স্বাক্ষরিত ইসলামাবাদ চুক্তিতে সম্মত হওয়া 7টি শর্ত অবশ্যই পূরণ করতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি জানান, তার দেশ এখনও কূটনীতির মাধ্যমে একটি ন্যায়সঙ্গত ও সম্মানজনক সমাধানে পৌঁছাতে প্রস্তুত, তবে শত্রুরা আবারও সামরিক পদক্ষেপ নিলে আরও কঠোর জবাব দেওয়া হবে। তিনি আজ তেহরানে বিদেশী রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে একথা জানান। এদিকে ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারি বাহিনী হুথি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে, এতে আরও বেসামরিক নাগরিক বাস্তুচ্যুত হয়েছে। মিয়ানমারে প্রায় 1,500 অভিবাসী মালয়েশিয়া থেকে তাদের যুদ্ধ বিধ্বস্ত দেশে ফিরে এসেছেন। মিয়ানমারে নৌবাহিনী জাহাজে করে তারা আজ দেশে ফেরেন। মালয়েশিয়া জানিয়েছে তারা স্বেচ্ছায় নিজ দেশে প্রত্যাবর্তন করে, তবে জাতিসংঘ মানবাধিকার গোষ্ঠীগুলো অভিবাসীদের ইচ্ছায় এ প্রত্যাবর্তন হয়েছে কিনা সে ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ আরও সতর্ক করেছে, মিয়ানমারে চলমান সংঘাতের কারণে নিরাপদ প্রত্যাবর্তনের নিশ্চয়তা দেওয়া সম্ভব হচ্ছে না। এশিয়ান গেমসের খবর। জাপানের আইচি ও নাগুয়া শহরে অনুষ্ঠিত 20তম এশিয়ান গেমস 19 সেপ্টেম্বর শুরু হয়ে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির কাছে 2030 সালের পরবর্তী এশিয়ান গেমসের আয়োজক দেশ হিসেবে পতাকা তুলে দেওয়া হয়। এছাড়াও আয়োজক দেশ জাপানের স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, জাপানি অলিম্পিক কমিটি প্রতিনিধি এবং এশিয়ার বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধানগণ এই সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ক্রিকেট। দেশের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠানরত জাতীয় ক্রিকেট লীগের 4 দিনের ম্যাচের আজ দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছে। রংপুর বিভাগের বিরুদ্ধে দিন শেষে ঢাকা বিভাগ প্রথম ইনিংসে 6 উইকেটে 120 রান করেছে। এর আগে রংপুর বিভাগ প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 340 রান করে। খুলনা বিভাগে প্রথম ইনিংসে 426 রানের জবাবে বরিশাল বিভাগ দিন শেষে দ্বিতীয় ইনিংসে 2 উইকেটে 43 রান করেছে। এছাড়া ময়মনসিংহ বিভাগে প্রথম ইনিংসে করা 311 রানের জবাবে দিন শেষে সিলেট বিভাগে প্রথম ইনিংসে সংগ্রহ 5 উইকেটে 236 রান এবং রাজশাহী বিভাগের বিপক্ষে চট্টগ্রাম বিভাগ দিন শেষে প্রথম ইনিংসে বিনা উইকেটে 190 রান করেছে। রাজশাহী বিভাগ প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 364 রান করে। সবশেষে আবহাওয়া, আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। রাজধানী ঢাকার যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের। উদার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির। রোহিঙ্গাদের আর্থিক ও লজিস্টিক সহায়তা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান। সাংবাদিকদের ওয়েস্ট বোর্ড বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার, জানালেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। আগামীকাল দেশে পালিত হবে বিশ্ব শিক্ষক দিবস, প্রথমবারের মতো বিভিন্ন ক্যাটাগরিতে 100 জন শিক্ষক পাবেন গুণী শিক্ষক সম্মাননা। সৌদি আরবের মদিনায় হুথি বিদ্রোহীদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ব্রাজিলের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ চলছে, চতুর্থ মেয়াদের জন্য লড়ছেন প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। এবং জাপানে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামল 20তম এশিয়ান গেমসের। খবর শেষ হল।
10: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
11: You're listening to Dhaka FM 90.4.

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। 1. বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। 2. গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। 3. শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। 4. মশারি ব্যবহার করুন। 5. ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট। লিসেন ঢাকা মেট্রো 9040। লেটস টক মোর মিউজিক, হট মিউজিক।
2: Tuesday to Wednesday from 5 p.m.

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আছে
4: কই?
3: ঢাকা FM টিউন করেন,
4: তারপর
3: পাবেন
4: কি
3: শান্তি।
5: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গানে সরে সরে।
6: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো। কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
1: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
1: কেন? আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করবো? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
2: এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো, চলো এখনি।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো। কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
1: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
1: কেন, আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
2: এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

0: রকফ এম 90.4
1: সারা দেশে
0: সবার সাথে।

90.4 FM. ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: শুনছেন ঢাকা FM 90.4। জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প যার শেষটা কেউ জানে না।
1: শুনছেন ঢাকা FM 90.4।